দেখো, এই যে দেবাদিদেব শিবকে স্বামী হিসেবে পাওয়ার জন্য পার্বতী যে দীর্ঘকাল কঠোর তপস্যা করলেন, এই তপস্যাতে কি হলো, ঝড় জল বৃষ্টি কোনো কিছুতেই তার সেই মেডিটেশন, তার সেই তপস্যাকে ভঙ্গ করা যাচ্ছে না। অর্থাৎ যাই ঘটে যাক না কেন, আমি যে লক্ষ্য নিয়ে এগিয়ে চলছি তাতে কিন্তু আমি স্থির নিশ্চিত, সেখানে কোনো রকম ঘাটতি কিছু হবে না। মনে হচ্ছে না যখন কেউ কোনো বড় পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়, দিনে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা 20 ঘন্টা পড়াশুনো করে, এবং এই কথা বলতে বলতে মনে পড়ছে আমাদের যত দেশপ্রেমী মানুষ যারা বিপ্লবী তারাও নাকি কথা বলতেন, এবং নেতাজি এই কথাটা বারবার বলতেন যে স্বপ্নকে যদি পূরণ করতে হয় তবে যে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখা চলবে না, তখন সেই স্বপ্ন পূরণের দিকে লক্ষ্য নিয়ে স্থির হয়ে এগিয়ে যেতে হবে। তো যাই হোক, এক্ষেত্রেও তাই হয়েছিল, তপস্যা শুরু করলেন, আর এই তপস্যার প্রভাবে রোদে পুড়ে তার শরীর একসময় কালো বা শ্যাম বর্ণ ধারণ করেছিল, সেখান থেকে তার নাম কালী বা শ্যামা। আর সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে শিব যখন তাকে বর দিলেন, আশীর্বাদ করলেন, তখন পবিত্র গঙ্গার জলে দেবী স্নান করলেন। গঙ্গার জলে স্নানের পর তার গায়ের কালো বর্ণ ধুয়ে যায় এবং তিনি তার সেই আদি দিব্য ফর্সারূপ ফিরে পান। এই ঘটনার পরে তিনি হয়ে গেলেন গৌরী বা মহাগৌরী, অর্থাৎ যিনি কালী তিনি হয়ে গেলেন মহাগৌরী। ব্যাপারগুলোর মধ্যে আপাতত দৃষ্টিতে মনে হয় বাবা এ কি ম্যাজিক নাকি, এরকম অনেক কিছুই ঘটে এবং এই ঘটার পিছনে যে কারণগুলো থাকে, একজন মানুষ দেখা গেল সে খুব মানে বিশাল হয়তো রাজকন্যা, বিশাল বড় একটি ধনী পরিবারের মেয়ে, কিন্তু তাকে বিবাহ সূত্রে যে পরিবারে সে এসেছে সেখানে হয়তো কোনো বিপর্যয়, কোনো দুর্যোগ তাকে তার সামলাতে হচ্ছে, সেই করতে গিয়ে দেখা গেল সে যা যা করতে হবে, যা যা প্রয়োজন, আমরা বলি যা কিছু রিকোয়ারমেন্ট, তাই তাকে কমপ্লিট করতে হবে, তাই তাকে পারতেই হবে, কারণ সে তার দায়িত্ববোধ, তার কর্মদক্ষতা এবং তার অস্তিত্ব সমস্ত কিছুকে বজায় রাখার জন্য এই এই পর্যায়গুলো ভীষণ জরুরি, তাই জন্য তাকে এই সমস্ত কিছু নিয়ে তার সংসারকে সঠিকভাবে ধরে রাখতে হবে, তার জন্য তার তেজ আছে, তার জন্য তার বিভিন্ন কর্মপদ্ধতি আছে ইত্যাদি প্রভৃতি, প্রায় সবার জীবনেই এরকম ঘটে। তো যাই হোক না কেন, এইভাবে কিন্তু একজন মেয়েকে নানান ভূমিকা পালন করতে হয়, নানান অবস্থায় তাকে চলতে হয়। দেখা যায় যে বাবা এত সুন্দর দেখতে ছিল মেয়েটা, আর এখন কি অবস্থা হয়েছে, সংসারের চাপে দেখো কি অবস্থা হয়েছে, কি মিল পাওয়া যাচ্ছে না এই গল্পের সঙ্গে আর আজকের এই কথাগুলোর? মানে পরিস্থিতির সামলাতে গিয়ে প্রত্যেকটি মানুষকে নানান রকমভাবে নিজেকে পরিবর্তন করতে হয়, তাকে পাল্টাতে হয়। আর এই যে আমরা পার্বতীকে নানান রূপে দেখি, সে স্নেহময়ী স্ত্রী, মমতাময়ী মা, শান্তির প্রতীক, এরকমভাবে দেখি তো, আবার এই পার্বতীকেই আমরা দেখি দেবতাদের জগতের কল্যাণের জন্য যখন অসুর শক্তির বিনাশ, এই অসুর জীবনের ছন্দ বা সুরকে যে নষ্ট করে দেয়, সেই অসুর শক্তি তার বিনাশের প্রয়োজন হয়, তখন এই দেবী, দেবী দুর্গা, দুর্গতি নাশিনী, সকলের দুর্গতি, ভক্তদের দুর্গতি যিনি নাশ করেন, যিনি অসুর শক্তিকে বিনাশ করেন। তো দুর্গার মহিষাসুর বধের কাহিনীতে দেবতাদের সম্মিলিত শক্তি থেকে দেবীর আবির্ভাবের গল্প আমরা জানি, যে এক একজনের কাছ থেকে এক এক রকমের অস্ত্র তিনি পেয়েছিলেন। আবার এদিকে দেখা হয় যে একই পরম দেবী শক্তির বিভিন্ন প্রকাশ হিসেবে দেখা হয় দুর্গাকে, পার্বতীকে, আদ্যাশক্তিকে। পার্বতী হিসেবে সন্তান হিসেবে গণেশ আর কার্তিক, তাদের কথাও কিন্তু আমরা পুরাণে পাই। এই তাদের মাধ্যমেও নানান রকম মাতৃরূপ, পার্বতীর মাতৃরূপ তার বর্ণনা করা হয়েছে। আর শুধু তাই নয়, এইভাবে দেখা যায় তারা নানান রকম কাজ করেন। আচ্ছা, এই নানান রকম কাজটা কি, ভাবুন তো, আমরা ছোটর থেকে বড় হতে হতে কত রকম পর্যায়ের মধ্যে দিয়ে যাই, কোন পর্যায়কে কি আমরা অস্বীকার করতে পারি, না ছোটবেলায় বায়না করছো হবে না, বড় যখন হবে

তখন তোমার বায়না তুমি পূরণ করবে। তাই কি আর হয়, একটা ললিপপকে একটা আইসক্রিমের বায়নাও ছোট্টবেলায়ই হয়। আবার এই ছোট্ট মানুষটি যখন বড় হতে হতে নানা রকম অবস্থার মধ্যে দিয়ে যায়, তখন সে অন্যের বায়না পূরণ করে, নিজের ইচ্ছে পূরণ করে, প্রয়োজনকে সে মেটায়। এই জন্যে আমরা দেখি পার্বতী কখনো উমা, সে দেবী স্নেহময়ী শান্ত রূপের পরিচিত নাম, কখনো সে গৌরী উজ্জ্বলতা পবিত্রতা মঙ্গলময়তার প্রতীক, আবার সেই অপর্ণা কঠোর তপস্যার জন্য সে পাতা পর্যন্ত ভক্ষণ করা ত্যাগ করে দেয়, আবার সে অন্নপূর্ণা অন্ন আর জীবনের পুষ্টিদাত্রী হিসেবে তাকে দেখানো হয়, আবার সে দুর্গা অশুভ শক্তির বিনাশকারী আর ভক্তদের রক্ষাকারী দেবী। নাম আর রূপের এই বৈচিত্র্য খুব সিম্বলিক। জীবনে সংসারের পরিবারের সদস্যদের প্রয়োজনে নারীকে নানা রূপে প্রতিভাত হতে হয়। আর পার্বতী জীবন কাহিনী থেকে এই গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো তো পাওয়া যায়, কি বলো দিদিভাই? যে নিজের শক্তিকে চিনতে শেখা যায়, পার্বতী রাজকন্যা হয়েও নিজের লক্ষ্য অর্জনের জন্য অধ্যবসায় আত্মবিশ্বাস দুইয়েরই তো পরিচয় দিয়েছিলেন। আবার দেখো, বাহ্যিক রূপের চেয়ে অন্তরের গুণ যে বড়, ছদ্মবেশী তপস্বীর সামনে শিব তপস্বী হয়ে এসেছিলেন। পার্বতীর উত্তর আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত মূল্যবোধ আর চরিত্রকে বাহ্যিক আড়ম্বর দিয়ে বিচার করা যায় না। আবার দেখা যায় শক্তি আর চেতনার ঐক্য হচ্ছে শিব ও পার্বতীর সম্পর্কের মধ্যে দিয়ে বোঝানো হয়। সৃষ্টি জীবনের পূর্ণতা উপলব্ধি করার জন্য যে চেতনা আর শক্তি দুই তো গুরুত্বপূর্ণ। আর এই জন্যে পার্বতী আর দুর্গার রূপ ভারতের যত রকম ধর্মীয় সাংস্কৃতিক ঐতিহ্য তাতে আজও গভীর শ্রদ্ধা ভক্তির সঙ্গে স্মরণ করা হয়। আসলে কি জানো, আমাদের ঘরে ঘরে তাই গৌরী আর পার্বতীদের অবস্থান, তারাই সংসারের আর সমাজের প্রয়োজনে কখনো কন্যা কখনো স্ত্রী কখনো মাতৃরূপের পাশাপাশি অসুর সংহারকারী রুদ্ররূপিণী দেবী দুর্গা।

0: গুলোতে চিরন্তন কথায় সাজানো চিরন্তনি, চিরন্তন কথায় সাজানো চিরন্তনি 107 FM রেইনবোতে।
1: আসলে অন্য একটা সুন্দর গান আপনাদের শোনাতে গিয়েছিলাম, বোধহয় কোনো সমস্যা হলো গানটাতে। যাই হোক, আমরা এই মুহূর্তে মৃণাল কান্তি ঘোষের গলায় এই গানটি শুনছিলাম, যে কালী সেজে কালী সাজতে হয়, সংসারকে রক্ষা করতে গেলে, সমাজকে রক্ষা করতে গেলে এমন করেই জীবনকে নিয়ে চলতে হয়। আমাদের পুরাণ আসলে আমাদের কাছে না অনেকগুলো সিগনাল দেয়, অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট ইঙ্গিত দেয়, যে ইঙ্গিতগুলো বুঝিয়ে দেয় জীবন হচ্ছে সবচেয়ে বড় দর্পণ, যেখানে ওই ছোট্ট একটি মানুষ আর সেখান থেকে সে বৃদ্ধা। যেমন এখানে নাতনি পূর্ণা আর ঠাকুমা অন্নপূর্ণা, তারা যখন গল্প বলছে এবং শুনছে, ঠাকুমা অন্নপূর্ণা তিনি যে জীবনকে নিয়ে চালাতে চালাতে এবং চলতে চলতে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, সেই অভিজ্ঞতাগুলোই পুরাণের কাহিনী হয়ে তার কাছে আসছে। তিনি তার নাতনিকে বলছেন এবং নাতনিও সে জানে, সে জানবে অনেক কিছু, কিন্তু তাকেও জীবনটা কাটাতে হবে। আর এই যে অভিজ্ঞতাগুলো তা সে গল্পের মতন করে শুনছে, কারণ সেও জানে, ঠাকুমাও জানে, অভিজ্ঞতা যে নিজেকেই অর্জন করতে হয়, এটা কেউ কাউকে এক ঝুলি অভিজ্ঞতা দিলাম তোমায় আমি এমন করে পূরণ করতে পারে না। যাই হোক, আমরা গতকাল দেবীপক্ষ শুরু হয়ে গিয়েছে, আজ কন্যা শিশু কন্যা দিবস, সেই জন্যই আজকে এই গল্পটি শোনালাম। দুর্গার গল্প, কালীর গল্প, নানান রূপের যে গল্প আমরা এই কদিন ধরে প্রচুর প্রচুর শুনবো, হয়তো প্রত্যেক বছর শুনি, কিন্তু প্রত্যেক বছর যেমন এই শরতে শারদীয়ার আনন্দে আমরা মেতে উঠি, আজও তাই একটুখানি চেষ্টা করলাম। চারিদিকে বেজে উঠেছে প্রচুর ঢাক, আনন্দে মন মেতে উঠছে আমাদের সববার। তাই তো ছোট্ট করে আজকের এই গল্পটি শুনছিলাম ঠাকুমার নাতনির কাছ থেকে, যে আমরা দেবীর কথা শুনি, আমরা নানান রূপের কথা শুনি, আসলে এ আমাদেরই কথা, প্রত্যেকটি নারীর কথা, প্রত্যেকটি মানুষের কথা, প্রত্যেকটি মানুষের জীবনে অভিজ্ঞতা সঞ্চয়ের কথা। এবার শুনব আপনাদের বার্তা, কারণ ঘড়ি বলছে তার যে সময় হয়ে গিয়েছে, আমরা এবার বার্তা শুনতে শুরু করব, বক্তব্য শুনতে শুরু করব। আপনারা কে কি বলছেন সে কথা দেখি তো কে কে চলে এসেছেন। প্রথমে একটু মেসেজ দেখি কে কে মেসেজ করেছেন, তারপর হোয়াটসঅ্যাপ দেখছি। গুড মর্নিং ইন্দ্রানিধি, টুডে অলসো আই এম হিয়ারিং চিরন্তনি উইথ দ্য স্টোরি অফ পার্বতী বাই ইউর সুইট প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধু সরসোনা। গুড মর্নিং। আচ্ছা, এবার কে লিখছেন, ভোরের হাওয়ায় শিউলি ঝরে হৃদয় পারিজাতে, ভোরের আলোয় ভরল হৃদয় নিঝুম এক প্রাতে, বা আগমনীর গানের খেয়া ভাসে হৃদয় মাঝে, প্রকৃতি আজ উঠল সেজে আগমনীর সাজে। পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে লিখেছে। বাহ, খুব সুন্দর করে পায়েল ছন্দে ছন্দে মিলিয়ে খুব সুন্দর আমাদের লেখা পাঠায়, অনেক ধন্যবাদ, সুপ্রভাত পায়েল। আচ্ছা, এরপরে দেখছি চলে যাই একেবারে হোয়াটসঅ্যাপের আপনাদের কথায়। কে কে এসেছেন? ও আচ্ছা, অনেকে চলে এসেছেন, চটপট করে পড়তে শুরু করি। চিরন্তনি শুনতে বসলাম ভোরবেলা, গল্প শুনে মন বল, কি মন বল, সাহস বাড়বে, জমবে খেলা। চিরন্তনি গল্পগুলো শুনলেই মনে জাগে প্রাণ, সাথে আছে মিষ্টি মধুর সব পরপর গান, বা সবাই একেবারে ছন্দে ছন্দে ভরপুর। সৌভিক সরকার ফ্রম কসবা হালতু। তাই তো, ছন্দ তো থাকেই, আর সেই ছন্দে যখন এরকম সুন্দর করে জানো কাশের দোলা লাগে, ছন্দে হৃদয় দোলা তো লাগবেই লাগবে। শ্রবণ সাথী ইন্দ্রাণী সুপ্রভাত, দেবীপক্ষে মা দুর্গা শ্রীচরণে নতশিরে জানাই প্রণতি, মায়ের আশিসে দূর হয়ে যাক সকলের দুর্গতি। প্রভাতকাল নিমেষে ফুরায় চিরন্তনীর সাথে, নতুন গল্প সুরেলা গানে এই হৃদয় আনন্দে মাতে। লিখেছেন উত্তর বাউলি থেকে সুভাষ চক্রবর্তী।

কে লিখছেন দেখি? গতকাল ছিল মহালয়া, এই দিনে হিন্দুদের আছে এক অপূর্ব সুন্দর নিয়ম, অনেক হিন্দুরা স্মরণ করে দেবতার পূজা, পূর্বপুরুষকে স্মরণ। আমরা কজন ব্রাহ্মণ মাহিষ্য নাপিত রাজবংশী মিলে প্রতি বছরের মতো এবারও করেছি রূপনারায়ণে তর্পণ, মাতৃপক্ষের শুভ লগ্নে দেবীপক্ষের। হ্যাঁ, চিরন্তনীতি ইন্দ্রাণী সহ সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। কালীকৃষ্ণ মান্না, জগৎপুর, খানাকুল, হুগলি। বাহ, আমরা কজন ব্রাহ্মণ মাহিষ্য নাপিত রাজবংশী মিলে করি তর্পণ রূপনারায়ণ জলে ও গোবিন্দ মন্দিরে, প্রায় দেড় ঘন্টা করি মন্ত্র উচ্চারণ। চিরন্তনীর মাধ্যমে এই পূর্ণ লগনে উজ্জ্বল সহ সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন, কালীকৃষ্ণ মান্না। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা সবাই আসি আপনাদের কাছে ঘুরে ফিরে নানান রকম গল্প নিয়ে। আচ্ছা, এবার কি বলছেন? বলছেন সবাই শিশির পড়তে শুরু করেছে। সমস্ত শ্রোতাদের জানাই এক রাশ শারদ শুভেচ্ছা। মর্তে এলেন দেবী, বেজে উঠল আলোর বেণু, ভুবন মাতিয়ে আকাশে বাতাসে কাশ ও শিউলির সুগন্ধ মহম করছে। পুজোর ঢাকে কাঠি পড়তে সামান্য সময়ের অপেক্ষা, সপ্তাহের শেষ দিনে গানে গল্পে ভরিয়ে দেবেন, সঙ্গে আছি। উচিলদহ কাছারিপাড়া থেকে শ্রী নিখিল রাউত, শ্রীমতী মায়া রাউত। একদম, আসলে এত গল্প থাকে না, একদিনে খুব সামান্য করে গল্পগুলো আমরা শুনতে পারি, যদিও এসব গল্প আমরা ফিরে ফিরে বহুবার শুনি। কিন্তু আমার খুব ইচ্ছে থাকে চিরন্তনীতে বিশেষত যে এই গল্পগুলো আজও কেন সমানভাবে প্রয়োজনীয়, তার কারণ এই গল্পগুলোর মধ্যে থাকে আমাদের জীবন কথা। আমাদের জীবনকে চালাতে গেলে কীভাবে চলতে হয় তার সমস্ত সূত্র, সমস্ত ইঙ্গিত এই গল্পগুলোর মধ্যে দেওয়া আছে। তাই তো যখন আমরা কোনো রকম সমস্যায় পড়ি, এই গল্পগুলো, এই পুরাণ কথা, এরাই কিন্তু আমাদের সহায় হয়ে ওঠে, সম্বল হয়ে ওঠে। বেশ, এবারে কে লিখছেন? সুপ্রভা দিদিভাই, আজকের গল্পটি খুবই সুন্দর লাগলো, সঙ্গে আগমনী গানগুলো, মা আসছে তাই আকাশে বাতাসে তারই গন্ধ সুর, প্রকৃতিও সেজেছে যেন তার নতুন সাজে সুসজ্জিত। লিখেছেন তামিলনাড়ু থেকে অর্জুন সিং। হ্যাঁ, কিন্তু আপনি এখানে যখন আসেন সেটা কি সুযোগ আছে পুজোতে আসবার? এখন যদিও প্রচুর জায়গাতেই পুজোর একটা বিষয় শুরু হয়ে গিয়েছে এবং বাইরে থাকা বেশ কিছু মানুষজন তারাও বলছেন যে হ্যাঁ হ্যাঁ, মনেই হয় না যে কলকাতা থেকে, পুজো থেকে অনেক দূরে আছি, বেশ ভালোই পুজো হয়, ভালোও লাগে, ভালো কথা। কেননা এই সময়ের জন্যই তো আমাদের অপেক্ষা থাকে, একটা দীর্ঘ অপেক্ষা চলতে থাকে আমাদের সবার মনের মধ্যে। নিবেদিতা সেন শাওড়াফুলি থেকে লিখছেন, গুড মর্নিং ইন্দ্রাণীদি, আজ রবিবারে চিরন্তনীতে শুনছি গান ও নতুন গল্প। আজ আন্তর্জাতিক কন্যা শিশুকন্যা দিবস, মা সতী ও দক্ষের বিখ্যাত পৌরাণিক কাহিনী শুনছি, নানা কথা, তার সাথে সুন্দর সুন্দর সব গান, মা আসছেন, চারিদিকে শিউলি ফুলের গন্ধ আর আনন্দ, খুব ভালো লাগছে। সত্যিই তো ভালো লাগারই তো কথা, চারিদিক সকালবেলা উঠে যখন দেখা যায় বাড়ির পাশে পুরো মাটিটা শিউলিতে ভর্তি হয়ে আছে, কি যে অপূর্ব লাগে তার মিষ্টি গন্ধ, আর বলে দেয় ওই শিউলি ঝরা সকাল, মা আসছেন, শিগগিরই আসছেন। সুপ্রভাত চিরন্তনী এবং পিসিমণি, আমি তোমার অনুষ্ঠানের একজন ছোট্ট শ্রোতা, আমার বয়স 5 বছর হয়নি, একটু বাকি। আচ্ছা, বাহ, আজ থেকে নিয়মিত শুনবো। আমি লিখি তোমাদের ভোরাইতে সৃজিতা সাউ, প্রযত্নে নিরঞ্জন সাউ, বিশপুর, হাসনাবাদ, উত্তর 24 পরগনা। বেশ বেশ, সুপ্রভা চিরন্তনী, স্নেহের বনিন্দ্রাণী, আজ প্রভাতে যেমন শিউলি ঝরেছে, কাশ দুলছে, স্থলপদ্ম ফুটছে, তারই মাঝে দেখি পথের ধারে গাছের তলায় দুটো কতবেল পড়েছে, এই ফল দুটো তোমার কাছে পাঠিয়ে দিলাম আচার করে খেও। বেশ, নিরঞ্জন সাউ লিখেছেন, কন্যার এবং পিতার দুজনেরই লেখা পড়লাম, অনেক ধন্যবাদ। এবার লিখছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস, শুভ সকাল দিদি, বাস্তব কথা কেউ কারো কপি হতে পারে না, যে যার মতো, মূল কথা হলো সচেতনতা দিয়ে সাজানো আজকের এই গল্প, খুব ভালো লাগলো। শারদীয়ার অনেক শুভেচ্ছা রইল আপনার প্রতি, খুব ভালো থাকবেন দিদি। আপনাকে আজকে প্রথমবার পেলাম, খুব ভালো লাগছে, এবং নিশ্চয়ই

প্রত্যেক দিন চিরন্তনীতে, মানে প্রত্যেক শুক্র শনি রবি চিরন্তনীতে নিশ্চয়ই আপনি আমাদের সঙ্গে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। সুপ্রভাত। আজ সুধাময় ইন্দ্রাণী যেভাবে পুরাণের সাথে আমাদের সাধারণ জীবনের বিষয়গুলো মিলিয়ে দিয়ে বোঝালেন, উমা আমাদের ঘরের মেয়ে, স্বপ্ন সেটাই যা আমাদের ঘুমাতে দেয় না, দেবীর ধ্যান সে কথাই বলে। আজকে চিরন্তনীর বক্তব্য ভীষণ প্রাসঙ্গিক, খুব ভালো লাগলো। বিদ্যুৎ রায় নুরনপাড়া জলপাইগুড়ি থেকে লিখছেন, অনেক অনেক ধন্যবাদ। এবার লিখছেন, সুপ্রভাত ইন্দ্রাণীদি, চিরন্তনী ইন্দ্রাণীদি, আজকের গল্প বেশ অন্যরকম লাগলো, সাথে আপনার কথাগুলো বেশ ভালো লাগলো। উমামা সবাইকে ভালো রাখুন, সুন্দর উপস্থাপনা। বাহ, এটা ভালো বললেন, উমামা সবাইকে ভালো রাখুন। লিখেছেন ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে, অনেক ধন্যবাদ আপনাকে। চটপট করে পড়ে নিই, এরপরে কে লিখেছেন, গুড মর্নিং ইন্দ্রাণীদি, আমি স্লিপার বাসে ট্রাভেল করছি আর শুয়ে শুয়ে শুনছি সপ্তাহের শেষ চিরন্তনী। আপনার সুন্দর কণ্ঠে অতুলনীয় প্রোগ্রাম শুনতে বেশ ভালো লাগে, আবার আগামী সপ্তাহের আশায় থাকলাম। এটি মোহাম্মদ আকবর মোল্লা, ভুসওয়াল, জলগাঁও, মহারাষ্ট্র। বাহ, খুব ভালো লাগছে যে আপনি, কি সুন্দর, ওখানে নিশ্চয়ই ওখানেও প্রচুর পুজো হচ্ছে তাই না? আচ্ছা বেশ, আর আর এরপর কি লিখছেন, অনেক ধন্যবাদ জানাই আপনাকে। এরপর লিখছেন আজকের গল্প, হ্যাঁ অন্নপূর্ণা, পূর্ণা গল্প ভালো ব্যাখ্যা করলে দিদিভাই, কিন্তু আমার চার ভাইয়ের একটি কন্যার নাম রেখেছি অনু সিংহ, বয়স 14, দণ্ডবাদ কি বনেগি। প্রফুল্ল কুমার সিংহ রাঙ্গাপানি শিলিগুড়ি দার্জিলিং থেকে লিখেছেন। বেশ, অনু সিংহ, অনেক কিছু মানে হয় কিন্তু, হ্যাঁ মানেগুলো আপনার কাছেই থাক, আমি আর সেগুলো নিয়ে এখন ব্যাখ্যা করতে বসছি না, কেননা সময় সত্যি সত্যি কমে আসছে। দেবী পক্ষে সকলকে শুভেচ্ছা জানাই, নতুন গল্প শুনতে খুব ভালো লাগলো, সংযুক্ত ভাদুরী দিদি, প্রত্যেকদিন নিয়মিত আমাদের গল্প শোনেন এবং মতামত জানান, অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো থাকবেন, খুব সুন্দর করে কাটুক পুজোর প্রত্যেকটা দিন। সুপ্রভাত ইনাই দিদিভাই, চিরন্তনী নেহাত গল্প তো নয়, সুস্থ মনের দিশা, গল্পে গানে নানান আশায় জাগায় মোদের আশা। আজকের কাহিনীতে কাল্পনিক ঠাকুমা ও নাতনির কথোপকথনের মাধ্যমে বর্তমান সমাজ গঠনে পৌরাণিক কাহিনীর ভূমিকা, ইন্দ্রাণী দিদিভাইয়ের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে যেভাবে উন্মোচিত হল তারিফ না করলেই নয়। সাধন ঘোষ মধ্যমগ্রাম কলকাতা থেকে লিখেছেন, বেশ খুব ভালো লাগলো, অনেক অনেক ধন্যবাদ। সত্যি গল্প তো সামান্য একটি হলো, কত গল্প এখনও বাকি। হাই ইন্দ্রাণী শুভেচ্ছা, শারদ শুভেচ্ছা, আজ শুনছি রবিবারের চিরন্তনী, আজ শুনছি গল্প পার্বতীর নানান রূপ, তার নানান নাম, আজকে চিরন্তনী খুব ভালো লাগলো, রাধে রাধে উৎপল মাইতি বেহালা। বেশ, আপনারও প্রত্যেকটা দিন খুব ভালো কাটুক, রাধে রাধে। ফলতা বকুলতলা থেকে শম্ভু বলছি, শুভ সকাল, গল্পগুলো খুব সুন্দর লাগলো দিদিভাই, মা আসছেন, বাঙালির প্রাণের উৎসব দুর্গোৎসব, মা যেন শান্তি আনে, সবার মনে শান্তি বিরাজ করে, লিখেছেন শম্ভু ফলতা থেকে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শুভ সকাল দিদিভাই, শারদীয় শুভেচ্ছা, আজকের গল্প খুব ভালো লাগলো, শর্মিষ্ঠা মুখার্জি সাকরাইল হাওড়া থেকে, অনেক ধন্যবাদ শর্মিষ্ঠাকে। আর আজকে এরপরে কে লিখেছেন, ঘড়িতে 54:11, বেশ কমলিন্দু দাস বাঘাযতীন পার্ক শিলিগুড়ি থেকে লিখছেন, সুপ্রভা দিদিভাই, মা আসছেন, সুন্দর আগমনীর গান শুনলাম, সকালে বেশ ঠান্ডা লাগছে, ভালো থাকবেন সবাই। বেশ, অনেক অনেক অনেক ধন্যবাদ। আর লিখছেন এরপর, সুপ্রভাত প্রিয় ইন্দ্রাণী দিদিভাই, তপতিদি হিন্দমোটর থেকে লিখছেন, আর চিরন্তনীতে পূর্ণা অন্নপূর্ণাকে নিয়ে গল্প ও সাথে গান শুনছি, মা আসার সময় আসন্ন, চারিদিকে আনন্দের ঢেউ লেগেছে, আগাম শারদীয়া শুভেচ্ছা জানাই দিদিভাই সহ সকলকে। আপনাকেও আগাম শুভেচ্ছা শারদীয়ার, খুব ভালো করে কাটুক প্রত্যেকটা দিন। আর এবারে কে লিখছেন, শুভ সকাল ইন্দ্রাণী, চিরন্তনী অনুষ্ঠানে সপ্তাহে গান গল্পে মেতে উঠেছি, পুজো আবহে ভালো থেকো, পরিতোষ বন্দ্যোপাধ্যায় সাগর দিঘি মুর্শিদাবাদ থেকে লিখছেন, অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর লেখা পাঠানোর জন্য। আর অনুষ্ঠান প্রিয় নিশ্চয়ই, আমরা তো অনুভব করি সপ্তাহে প্রত্যেক দিন আপনারা আমাদের সঙ্গে থাকেন, শুক্র শনি রবি ভোর 5টা থেকে 6টা পর্যন্ত নানান রকম বিষয় নিয়ে, গল্প নিয়ে আমরা আসি, এবং সেই গল্পের মূল কথা থাকে জীবনের সঙ্গে, এই গল্পের

সম্পর্ক কোথায়। যাই হোক, আজ কিন্তু ঘড়ি বলছে আর একেবারেই সময় নেই, আমি শুধু এই কথা বলতে বলতে দেখে নিচ্ছি। আচ্ছা, আগরপাড়া থেকে অসীম মিত্র পাঠিয়েছেন এই মাত্র, জানাই শুভ শারদ শুভেচ্ছা আপনাকেও। হ্যাঁ, তারপর লিখেছেন যে শুনলাম আসাম গতকাল পেরিয়ে এলাম ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে, আজ ইন্টারন্যাশনাল ডে অফ দ্য গার্ল চাইল্ড। বেশ, খোলা চিঠি। আজ গঙ্গা বই চলে নদী থেকে সাগরে, মহিষাসুর মর্দিনী ঢাক পাঠালো মহালয়ার পূর্ণ ভোরে, আগামীতে আবার আসব, অবশ্যই আপনাদের জন্যই অপেক্ষা থাকে। আজ এই পর্যন্তই, আমি ইন্দ্রাণী বিদায় নিচ্ছি, আবার কথা হবে আপনাদের সঙ্গে সামনের সপ্তাহে পুজোর মধ্যে।

নমস্কার, শুভ সকাল। 6:11 হয়ে 20 সেকেন্ড, আপনি শুনছেন প্রভাত বীণা, আর যে সংযুক্তা আজ আপনার কথা মিতা। আচ্ছা, আজকের আকাশটা দেখেছেন? কাল অবধি যে আকাশটায় পিতৃপক্ষের গাম্ভীর্য ছিল, আজ সেই আকাশটাই কেমন মায়া মায়া, তাই না? কারণ শুরু হয়ে গিয়েছে দেবীপক্ষ। মহালয়া মানে তো শুধু একটা দিন নয়, মহালয়া মানে একটা দরজা খুলে দেওয়া। পিতৃপক্ষের অন্ধকার পেরিয়ে আলোর পক্ষে ঢুকে পড়া। আজ থেকে পরের বেশ কয়েকটা দিন আমাদের আর কোনো দুঃখ থাকবে না, কারণ চারপাশ আলো করে মা আসছেন। আর মা যখন বলেন আমি আসছি, তখন সব অভিমান, সব ক্লান্তি এমনি করেই ধুয়ে যায়। জগৎ জুড়ে উদার সুরে আনন্দগান বাজে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম।

আচ্ছা, দেবীপক্ষকে আপনি চোখে দেখেছেন, অনুভব করেছেন? বলবেন তো, হ্যাঁ অনুভব করেছি, দেখেছি তো। ভোর চারটে আমি যখন বাড়ি থেকে বেরিয়ে আজ স্টুডিওর পথ ধরলাম, বাড়ির সামনে যে শিউলি গাছ সেটিতে তখন টুপটাপ ছন্দ, পাতাগুলো হাওয়ায় মাথা নাড়ে, বাতাসে আকুল করা শিউলি সুবাস। এই তো দেবীপক্ষ। আসলে মা তো কোনো মন্ত্রে আসেন না, মা আসেন শরতের গন্ধে, বাতাসে এখন যে হিম হিম ভাব, রোদে যে নরম সোনা রং, হেগুলোই তো মায়ের পায়ের শব্দ। আজ একটু সময় বের করে জানালার বাইরে তাকাবেন তো, দেখবেন আলতা পায়ে আপনার বাড়ির দিকেই হেঁটে আসছেন জগৎজননী।

আমরা বলি দুর্গা পুজো, কিন্তু আসলে এটা তো মা দুর্গার মেয়ে দুর্গার ঘরে ফেরা। দেবীপক্ষ হলো সেই ফেরার প্রস্তুতি। আমাদের বাড়ির মেয়েটার কথাই ভাবুন না, সারা বছর সে হয়তো বাইরে থাকে, চাকরি সংসার সবটা সামলায়, আর পুজোর সময় সে ব্যাগ গুছিয়ে বাড়ি ফেরে। তার মা তার জন্য অপেক্ষা করে থাকে জানালার দিকে বা আকাশের দিকে তাকিয়ে। দেবীপক্ষের গল্পটাও তো ঠিক তাই। হিমালয়ের কন্যা উমা ফিরছেন তার মা মেনকার কাছে, আর আমরা সেই মেয়েকে বরণ করে নেওয়ার জন্য 15 দিন ধরে উঠোন ঝাড় দিচ্ছি, আলপনা দিচ্ছি। এটা তো পুজোর চেয়েও বেশি কিছু, এটা একটা আবেগ।

রাতের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 FM।

দেবীপক্ষ নিয়ে আমরা অনেক আলো অনেক ঢাকের কথা বলি, কিন্তু একটা কথা আমরা অনেকেই ভুলে যাই। আচ্ছা, এই পক্ষটা কার, মানে এই পনেরো দিন এটা কার? দেবীর, অর্থাৎ শক্তির। আমাদের চারপাশে যে মেয়েটা ভোর পাঁচটায় উঠে তার সন্তানকে স্কুলে পাঠায়, যে মেয়েটা

পাশে ট্রামে ভিড় ঠেলে অফিস যায়, যে মেয়েটা প্রতিবাদ করতে গিয়ে একা হয়ে যায়, তারাই তো দশভুজা। দেবীপক্ষে আমরা মাটির মূর্তিকে সাজাই, খুব ভালো, কিন্তু এই 15 দিন যদি আমাদের ঘরের জীবন্ত দুর্গাদেরও একটু সম্মান দিই, একটু একটু বলি হ্যাঁ তুই পারবি, তুমি পারবে, তাহলেই দেবীপক্ষ সত্যিই সার্থক হবে। আজকের সকালটা আসুন না আমরা তাদের নামে উৎসর্গ করি।

গত 15 দিন ছিল পিতৃপক্ষ, পূর্বপুরুষদের স্মরণ করার সময়, একটা ভারী গম্ভীর সময়। আর এখন শুরু হয়েছে দেবীপক্ষ, সৃষ্টির সময়। আমাদের জীবনটাও তো তাই, কখনো কখনো পিতৃপক্ষের মতো অন্ধকার আসে, মনে হয় যেন সব শেষ, তারপর হঠাৎ একটা ভোরে দেবীপক্ষের সূচনা হয়, নতুন আলো আসে। আপনি যদি এখন জীবনের পিতৃপক্ষের মধ্যে দিয়ে যান, আপনাকেই বলছি যে অপেক্ষা করুন, দেবীপক্ষ আসবেই, আলো ফিরবেই, কারণ এটাই তো প্রকৃতির নিয়ম। এই যে দিন কয়েক আগেই মেঘলা আকাশ কালো করে ঘনিয়ে আসছিল, যখন তখন বৃষ্টিতে ভিজে যাচ্ছিলাম আমরা, আশপাশে জল থই থই, এই সবখানের মাঝে থেকে হঠাৎ এক অপার্থিব আলো এসে

আমাদের মনটাকে কেমন একটা অন্যরকম আলো জুগিয়েছে। আসলে অন্ধকারের পরই তো মা আসেন, তাই না? আসুন সবাই মিলে ডাকি তাকে।

0: আপনি কখনো দেবী পক্ষে কুমোরপাড়ায় গিয়েছেন?
1: আমি গিয়েছিলাম,
0: দেখলাম কুমোর কাকা ভোর থেকে মাটি মাখছেন, তার হাতে মায়ের চোখ আঁকা হচ্ছে, সারা গায়ে তার মাটি, কিন্তু চোখে কি শান্তি। তাকে জিজ্ঞেস করলাম, কাকু ক্লান্ত লাগে না? তিনি হেসে বললেন, মা আসছে, ক্লান্তি কিসের? এই একটা লাইন, এই একটা লাইন, মা আসছে, এই কথাটা উচ্চারণ করলেই আপামর বাঙালির সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। কুমোরের ঢাকির পুজো পাগল বাঙালির, দেবীপক্ষ আসলে এই এনার্জি, এই পজিটিভ ভাইবের নাম।

বিনা প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে প্রভাত বিনা 100.1 FM

মনে আছে ছোটবেলার মহালয়ার ভোর, রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ গুহাদ্রির কণ্ঠ আর বাবার হাতে চা। হ্যাঁ, এই একদিন খুব ভোরে উঠে স্নান করে সারা বাড়িতে ধূপ দেখিয়ে চা করে আমাদের সবাইকে দিয়ে ঘুম ভাঙাতেন বাবা, তারপর রেডিও চালিয়ে দিতেন। দেবীপক্ষ মানে আসলে সেই নস্টালজিয়ায় ফিরে যাওয়া। আজ সকালটাও বাধা হোক সেই সুরেতেই।

দেবীপক্ষ মানে কাশফুলের দোলা, নীল আকাশে সাদা মেঘের ভেলা আর শিউলির গন্ধ। আপনি সকালে হাঁটতে বেরিয়ে শিউলি না কুড়িয়ে থাকলে বেরিয়ে পড়ুন। মা জানান দিচ্ছেন, আমি এসে গেছি। অনেকেই বলছেন পুজো আসছে কিন্তু মন ভালো নেই। আমি বলবো দেবীপক্ষের আসল মানে তো অপেক্ষা। মা আসবে বলেই তো আমরা স্বপ্ন দেখে যাই আর একটা একটা করে দিন গুনি। ইয়া দেবী সর্বভূতেষু, এই মন্ত্রটা শুধু পূজোর নয়, এটা বিশ্বাসের। আমাদের ভেতরে যে শক্তি আছে দেবীপক্ষে তাকে একটু জাগিয়ে তোলার সময়। কলকাতায় প্যান্ডেলের বাঁশ একেবারে রেডি হয়ে গেছে আর কুমোর পাড়ায় অনেক মায়ের চোখ আঁকা হয়ে গেছে। যেখানেই থাকুন, দেবীপক্ষের এই ব্যস্ততা একটাই কথা বলে চলে, উৎসব এসে গেছে। প্রভাত বিনা আজ শেষের পথে, কিন্তু যাওয়ার আগে দেবীপক্ষের এই সকালে চলুন না একসঙ্গে একটা প্রার্থনা করি। হাত জোড় করার দরকার নেই, শুধু চোখটা বন্ধ করুন আমার সঙ্গে। বলুন মা, তুমি তো আসছো, এবার যখন আসছো তখন একটু শান্তি নিয়ে এসো। যে বাড়িতে যত ঝগড়া সেখানে একটু মিল দিয়ে যেও, যে মনে যত দুঃখ সেখানে একটু আলো দিয়ে যেও। আর কিচ্ছুটি চাই না, শুধু তুমি এসো। তুমি আসবে বলেই তাই তো আমরা আজও স্বপ্ন দেখে যাই। আবার কথা হবে প্রভাত বিনায়। তবে তার আগে সুরমহল তো থাকছেই আজ, আগমনী সুরে শম্পাকুণ্ডু থাকবেন সঙ্গে। ভালো থাকুন, মাকে ভালো রাখুন, আর অবশ্যই FM গোল্ডকে সঙ্গে রাখুন। আমি আর যে সংযুক্তা এই মুহূর্তে গান শোনাতে শোনাতে চলে যাই, ফিরে আসবো 8:30 মিনিটে সুর মহল সঙ্গে নিয়ে। ভালো থাকুন।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: क्या आपको किसी सरकारी विभाग से जुड़ी कोई शिकायत दर्ज करनी है?
2: तो आपकी सहायता करेगी

0: rebels in neighboring Yemen. While the Houthis claimed responsibilities for earlier airport strikes that killed three people, they have not yet reacted on the recent attack, though they did accuse Saudi Arabia of bombing the airport in the Yemeni capital of Sana'a. In men's cricket, India will face West Indies in the third T20 International at Holkar Stadium in Indore today. The match will begin at 7 p.m. Indian Standard Time. The five-match series is level at 1-1 after West Indies defeated India by 6 wickets in the second T20 International in Ranchi on Friday evening. The match witnessed a run fest with 501 runs scored as West Indies chased down India's target of 250 with more than an over to spare. And now for a look at today's newspapers, it's over to Nina Arakal.
1: Thank you, Saira. NIA registers case begins probe into Fly Dubai Act attack, writes Hindustan Times, while Sunday Pioneer headlines NIA registers FIR to probe conspiracy in Fly Dubai cockpit attack. The Sunday Express writes, circumstances changed, U.S. trade pact to be finalized accordingly, says Commerce and Industry Minister Piyush Goyal. The Sunday Statesman reports, UP Chief Minister Yogi Adityanath accepts Akhilesh's challenge to contest from Ayodhya, asks him to follow suit. The Sunday Express writes, rupee near 97 versus dollar, RBI unveils measures to curb speculation. And finally, Lakme Fashion Week, returning to Delhi this week, will see designers experimenting with their signature regional craftsmanship. The Economic Times writes, Indian fashion set to put best looking foot forward. And with that, it's back to you, Saira.
0: Thanks, Nina. And now before we end the bulletin, the headlines once again. Prime Minister Modi to launch development projects worth over 13,000 crore rupees in Chennai, Tamil Nadu this afternoon. Pradhan Mantri Dhan Dhani Krishi Yojana completes 1 year today. Northern Railway says all train services to operate as per the normal schedule today. Navratri, 9-day-long festival to worship goddess Durga begins with religious fervour and gaiety. Saudi authorities say attack on Riyadh airport killed 12 people and wounded over 300. And in men's cricket, India to take on West Indies in third T20 International in Indore this evening. For details of these stories and more, log on to our website www.newsonair.gov.in and News on AIR app. And with that, we end the morning news. Have a great day.
2: Gaane Kothay Golden Shomoy. Aapni shunchen 100.1 FM Gold. 100.1 FM Gold. FM Gold.
3: Shonali Shokale Shonali Diner Gaan. রবিবারের সুর মহলে আপনি শুনছেন সুর মহল, সুর মহল শুধুমাত্র 100.1 FM গোল্ডে।
4: বর্ষা শেষে উঠল বেজে দুর্গাপূজোর ঢাক, বর্ষা শেষে উঠল বেজে দুর্গাপূজোর ঢাক, বাদলা মেঘের জানলাখানি হঠাৎ হলো ফাঁক, জানলা দিয়ে মুখ বাড়িয়ে দূর আকাশের বুক ছাড়িয়ে মাটির দেশে কে পাঠালো মহোৎসবের ডাক? না, সেই ডাক ছড়িয়ে পড়েছে পথে প্রান্তরে, শহর থেকে গ্রাম, অলিতে গলিতে, সর্বত্র। আর গতকাল মহিষাসুর মর্দিনীর পবিত্র উচ্চারণের মধ্যে দিয়ে পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা। আর আজ আমরা একেবারে মেতে উঠব আগমনী সুরে, তার কারণ হচ্ছে আকাশ জুড়ে এক অপার্থিব আলো আমরা দেখতে পাচ্ছি, আর আলো ঝলমল করছে আমাদের গলি থেকে রাজপথ। সেই সময়ে আগমনী সুর না শুনলে কোথাও একটা পুজোর অসম্পূর্ণতা থেকে যায়। সুরমহল যখন আর্যে সংযুক্তা যখন, তখন আগমনী সুর তো হবেই। আর আজ এমন একজন শিল্পী, এমন একজন প্রাণের বন্ধুকে নিয়ে চলে এসেছি যার নামের মধ্যে সা আছে, মা আছে, পা আছে। আপনারা সকলেই জেনে ফেলেছেন এবং সকলের অত্যন্ত আদরের, অত্যন্ত শ্রদ্ধার, অত্যন্ত প্রিয় শিল্পী শম্পা কুণ্ডু, স্বাগত জানাই।
5: নমস্কার।
4: একেবারেই। আর শম্পাকে সবসময় যখনই পাওয়া তখনই একটা অদ্ভুত ওয়ার্মথ কাজ করে আমাদের প্রত্যেকের, এবং স্নিগ্ধ লাবণ্যময়ী এক শিল্পী, তার কণ্ঠেও সেই লাবণ্য ঝরে ঝরে পড়ছে। আর এই সময়টায় শম্পা, যখন শিউলি গন্ধ ভেসে আসে কোথাও না কোথাও থেকে, মনটা কোথাও একটা উদাসও হয়ে যায়। আবার এই যে সানাইয়ের সুর বাজছে, আপনারা একটু একটু শুনতে পাচ্ছেন কি ভালো লাগছে, এবং এই যে দুর্গা রাগ তার সঙ্গে

0: না, সমস্তটা নিয়ে আজ আমরা সেলিব্রেটি করব, উদযাপন করব। আর উদযাপন করার জন্য আরও কয়েকজন আছেন, তাদের কথা তো বলতে হবে। মধ্যমণি হয়ে বসে রয়েছেন আমাদের দীপুদা, দীপঙ্কর ভাস্কর, রয়েছেন জয়, জয়দেব নন্দী, আর রয়েছেন যশোজিৎ, যাকে মাম বলে সবাই চেনে, তাই তো? তো সবাইকেই স্বাগত জানালাম। আপনারা সকলে খুব খুব সুন্দর করে আমাদের সঙ্গে থাকুন। আমরা জানি যে প্রত্যেক সপ্তাহের মতো আপনারা থাকবেন। আমরা রেডিও সেটে তো রয়েইছি, রয়েছি নিউজ অন এয়ার অ্যাপের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে, আর রয়েছি আমাদের ফেসবুকের তিনটি পেজে লাইভ, 100.1 FM গোল কলকাতা, আকাশবাণী কলকাতা, আর অবশ্যই 107 FM রেইনবো। আমরা এই তিনটি পেজে আপনাদের কমেন্টের অপেক্ষা করব, আর অপেক্ষা করব টেলিফোনের। হ্যাঁ, হাত বাড়ালেই টেলিফোন, ছোট ছোট হাত, একটু অপেক্ষা করতে হবে, গান শুনতে শুনতে আপনাদের দিকে হাত বাড়াবো। 2248808 এই নাম্বারে, আর 9903059 এই নাম্বারে আসবেন আপনারা শুধুমাত্র SMS অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। কোনো টেলিফোন কল কিন্তু ওই নাম্বারে আমি নিতে অপারগ। আমরা গানে গানে পথ চলা শুরু করি, তারপর আপনাদের কথা হবে, আপনাদের ভাবনার কথা হবে, আপনাদের পছন্দের গানের কথা সবটাই হবে। চলো শম্পা, কীভাবে শুরু করবে ভেবেছো?
1: সকলকে আমার শারদ শুভেচ্ছা জানিয়ে শুরু করি বিখ্যাত একটি গান দিয়ে। সব গান গাইতে গেলে আনন্দ হয়, ভালো লাগে, তার সঙ্গে একটা ভালো লাগে, একটা ভয় মিশ্রিত ভালো লাগে, মানে প্রপারলি কতটা গেয়ে উঠতে পারবো। এতটাই বিখ্যাত, বাঙালিদের মানে মননে রন্ধ্রে রন্ধ্রে রয়েছে। কথা বাণীকুমার, সুর পঙ্কজ মল্লিক, কাল ভোরেই সবাই শুনে ফেলেছে এবং এ আমাদের ছোটোর থেকে প্রাণের মধ্যে বসে আছে। সেরকম একটি গান শিপ্রাদির গাওয়া, শিপ্রা বসুর গাওয়া, ওগো আমার আগমনী আলো দিয়ে শুরু করি।

0: আজ এত বছর আগে এই সৃষ্টি, কিন্তু এখনো কিরকম গায়ে কাঁটা দেয় এবং কি অদ্ভুত ভাবে মনটাকে আবিষ্ট করে দেয়।
1: আর একটা জিনিস দেখো, সকালবেলা কিন্তু
0: মালকোষ, মানে সমস্ত
1: রাগ
0: আমি তাই ভাবি যে সমস্ত ধর্মীয় সংকীর্ণতা, শুধুমাত্র মানুষের মানুষের ধর্মের কথা আমি বলছি না, সঙ্গীতেরও যেটা আমরা ধর্ম ভাবি যে এই সময় ইয়ামান হয়, এই সময় পূর্বী হয়, এই সময় ভৈরব হয়, তো সেই সমস্ত সংকীর্ণতাকে ভেঙে চুরে এমন এক সৃষ্টি, যে সৃষ্টির কথা যতবার বলি বোধ হয় কম বলা হয়। সব্যসাচী অপেক্ষা করছেন, নমস্কার।
2: সুপ্রভাত।
0: সুপ্রভাত,
2: আলমবাজার থেকে বলছি, সব্যসাচী বন্দ্যোপাধ্যায়।
0: বলো।
2: প্রথমে সংযুক্তা দিয়ে এবং আজকের অতিথি আমাদের অত্যন্ত শ্রদ্ধা এবং প্রিয় শিল্পী শ্রীমতী শম্পা কুণ্ডুকে সশ্রদ্ধ প্রণাম জানাই।
0: নমস্কার।
2: তো দিদি তো আগমনী গান শোনাচ্ছেন, কিন্তু দিদির যখন আগমন হয়েছিল আমাদের কাছে, আমার মনে আছে আমরা তখন ইউনিভার্সিটির একদম প্রথম দিকে এবং তোমায় ভেবে এবং বাজের ইনি ছিল,
1: একদম মানে 96 এর কথা,
2: একদম 96-97 পরপর, এবং আপনার কানন দেবী, গীতা দত্ত, মান্নাজি, ধনঞ্জয় ভট্টাচার্য, একের পর এক কিছু শোনা কিছু না শোনা, মানে আপনি আমাদের ভরিয়ে দিয়েছিলেন। এবং তারপরে বলি, এক্ষুনি যে গানটা আপনি শোনালেন, ওগো আমার আগমনীর আলো, আজ থেকে প্রায় 25 বছর আগে এমনই এক মহালয়ার পরের দিন সকালে একটি আগমনীর অনুষ্ঠানে আপনি ছিলেন, এবং সেখানে আপনি নজরুলের ধনুজ দলনি এলো রে এলো ওই, এবং তার সঙ্গে আপনি আমাদের অনুরোধে, যেহেতু এটা একদম দক্ষিণেশ্বরের কাছে ছিল বলে, আপনি গয়া গঙ্গা প্রবাসাদি শুনেছিলেন। একটা দেবীপক্ষের শুরু হচ্ছে সকালবেলা, এখানে একদম আগমনী আবহে আপনি বিভোর হয়ে গয়া গঙ্গা প্রবাসাদি শোনাচ্ছেন এবং আমরা শুনছি, এবং আজও 25 বছর পরে যখন এই গান আপনার গলায় শুনি, সেই যে একটা মানে ফ্রেশনেস তখনও পেয়েছিলাম আজও আছে, এবং আমি জানি আগামী থাকবেন। আপনি ভালো থাকুন দিদি, এমন অনেক গান আপনি আমাদের শোনান, ধন্যবাদ।
0: অবশ্যই ধন্যবাদ সব্যসাচী, এত এত চমৎকার করে বলেন যে সত্যি সত্যি মনে হয় কি যে এদের জন্য এইটাই তো সার্থকতা শিল্পী জীবনের। আর অনেকে আমাদের ফেসবুক লাইভে জয়েন করেছেন, সৌভিক সরকার অভি লিখেছেন আজ মিষ্টি সুরে ভরে উঠুক অনুষ্ঠান, বিশ্বজিৎ মুন্ডারি জয়েন করেছেন, গুড মর্নিং জানিয়েছেন, জয়দীপ রায় দেবীপক্ষের সূচনাতে কয়েকটি গানের অনুরোধ, বাঘা যতীন থেকে দুর্গে দুর্গে দুর্গতীন আসিনী, শিশিরে শিশিরে গৌরী এলো দেখবে চলো, আচ্ছা লুচি তোমার মান্য ত্রিভুবন, হ্যাঁ মানে পুজো এলে আমরা ওই কটা দিন ডায়েট চার্টকে ভুলেই মানে ভুলেই থাকতে ভালোবাসি, সেই জন্য লুচি টুচি খাওয়া হবে, বেশ জাগোমা এই কটি গানের অনুরোধ। শঙ্করচন্দ্র দে এবং নীলাঞ্জন জয়েন করেছেন আমাদের ফেসবুক লাইভে, যাদবেন্দ্র পণ্ডা জয়েন করেছেন, নবকুমার কর্মকার জয়েন করেছেন, আচ্ছা চলো পরের গান শুনবো, কিন্তু তার আগে আরও একবার মনে করিয়ে দিই আমরা ফেসবুকে রয়েছি লাইভ, আমাদের তিনটে পেজ, 100.1 FM গোল কলকাতা, আকাশবাণী কলকাতা এবং 107 FM রেনবো। আর টেলিফোন নাম্বারটি আরও একবার মনে করিয়ে দিই, 2248-8085 আর 9903055992, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করছেন, SMSও করতে পারেন অবশ্যই। আমি এবার থামি, এবার আবারও শম্পা দেখি পরে কি গান সাজিয়ে অপেক্ষা করছে, শম্পা বলো
1: পরের গানটি। এই সময়টা তো মা মেনকার কান্না
0: একেবারে
1: এবং আবেদন নারদমুনির কাছে, গিরিরাজের কাছে যে উমাকে এনে দাও, তো আগমনী গান মানেই
0: তাই তো,
1: পঞ্চমী অবধি আগমনী চলে, ষষ্ঠী থেকে আগমনী গান। এবং আর একটা জিনিস তুমি ভেবে দেখো, এটা সত্যি আমাদের একটা গর্বের বিষয় যে আর কোথাও কিন্তু এরকমভাবে আগমনী গান নেই, মা দুর্গাকে একদম ঘরের মেয়ে করে নিয়ে যে মা মেয়ের যে
0: বাৎসল্য
1: রিলেশন,

0: সেটা এইভাবে মায়ের দুঃখ মায়ের কান্না মেয়ে কখন আসবে,
1: মানে আমরা কোথাও বাংলাতেই আছি একেবারে। হ্যাঁ শুনি,
0: দাশরথী রায়ের একটি অপূর্ব সৃষ্টি।

0: কি আকুতি না, মানে প্রত্যেকটি গান আগমনী সুরে যখন আমরা যে কোনো স্রষ্টার গান যখন আমরা শুনি, সেখানে একটা মন কেমনই আসুর
1: আমাদের মায়ের যন্ত্রণা, একেবারে মায়ের কষ্ট।
0: অথচ দেখো, যারা পদের জনক, যারা পদকর্তা, তারা বেশিরভাগই তো পুরুষ,
1: তাই তো।
0: কিন্তু সেখানে মায়ের ব্যথা, মায়ের বেদনা কি চমৎকারভাবে তারা, কি অনুপমভাবে তারা ফুটিয়ে তুলেছে।
1: এই কথাটা তুমি বললে বলে মনে এলো, আমরা বলি যে নারীকে কষ্ট দেয় পুরুষ, তাই তো বলে থাকি।
0: হুম হুম,
1: হ্যাঁ, নারীর যত কষ্টের মূল পুরুষ, কিন্তু নারীর যত প্রশংসা বাক্য এবং নারীকে নিয়ে যত সুন্দর সুন্দর গান, নারী যন্ত্র বেদনা, তাও কিন্তু পুরুষেরই লেখা।
0: ঠিক,
1: সবই তুমি দেখবে,
0: তুমি বৈষ্ণব পদগুলিতে দেখো না,
1: রাধার কান্না সবই তাই,
0: এমনকি রবীন্দ্রনাথ, মানে আর রাধা রবীন্দ্রনাথ বৈষ্ণব পদগুলি, মানে সমস্তটাই। যাই হোক, আমরা একটু দেখে নিই, আমাদের ফেসবুকে অনেকেই রয়েছেন দেখতে পাচ্ছি, সেগুলো পড়বো। কিন্তু তার আগে কেউ কি টেলিফোনে অপেক্ষা করছে? নমস্কার।
2: নমস্কার।
0: নমস্কার।
2: শুভ সকাল।
0: শুভ সকাল।
2: দিদি ভালো আছেন?
0: আমি খুব ভালো আছি।
2: আচ্ছা, সম্পাদি ভালো আছেন?

0: হ্যাঁ একদম বিন্দাস আছি।
1: দুর্গাপূজা চলে এসেছে, আপনি গান শুনেছেন খুব ভালো লাগছে। আমি বর্ধমান থেকে রূপসুন্দর ঘোষ বলছিলাম।
0: রূপ সুন্দর, খুব সুন্দরভাবে থাকো, এভাবেই আমাদের সঙ্গে প্রত্যেক দিন। সিঙ্গার নীলাঞ্জন প্রোফাইলে লিখেছেন সঙ্গে আছি দিদি, খুব সুন্দর লাগছে। কাজল রেখা দিয়ে জয়েন করেছেন, কাজল রেখা মণ্ডল লিখেছেন, আমার প্রিয় শিল্পী শম্পাকে সব মিউজিশিয়ান ভাইদের এবং সকলের প্রিয় সংযুক্তাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। আপনিও আমাদের শুভকামনা নেবেন এবং অনেক অনেক প্রণাম। যাদবেন্দ্র পণ্ডা, শুরুতেই পুরো পরিবেশটা একেবারে পাল্টে গেল, মনে হচ্ছে রেডিওতে মহালয়া শুনছি। সত্যি সত্যি। আচ্ছা, এরপরে পিয়ালি গাঙ্গুলি ব্রহ্মচারী লিখেছেন, গুড মর্নিং সংযুক্তাদি, গুড মর্নিং শম্পাদি, দুই প্রিয় দিদি আমার, সকালবেলায় মন ভরে যাচ্ছে। নবকুমার কর্মকার লিখেছেন, শম্পাকুণ্ডু খুব সুন্দর শুরু করলেন, আধ্যাত্মিক গানে শম্পাকুণ্ডুর তুলনা নেই। সেই জন্যই তো আজ আমি অপেক্ষায় থাকি যে কবে এরকম একটা সুযোগ আসবে, তখন আমি
2: আমার পরমপ্রাপ্তি
0: শম্পাকে এখানে পাবো। আচ্ছা, এবার একটুখানি হোয়াটসঅ্যাপ পড়ি। শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, গানের অনুরোধ তো করেইছেন, সঙ্গে সঙ্গে মঙ্গল গাও, এই গানের অনুরোধ তো আসবেই, সৃজন ছন্দে। হ্যাঁ, শম্পার নামের সঙ্গে প্রায় সৃজন ছন্দে মিলেমিশে একাকার হয়ে গেছে, এবং নটরাজকে তো আহ্বান করতেই হবে, না হলে যদি মা দুর্গাকে পারমিশন না দেন তাহলে তো ভারী মুশকিল।
2: আমরা মাকে নিয়ে বড্ড মেতে থাকি, বাবার কথা বলি,
0: কিন্তু মাথার উপরে বাবা থাকেন,
2: বাবা থাকেন
0: একেবারেই। আচ্ছা, পিতৃপক্ষের অবসান, দেবী পক্ষ শুরু, মা আসছে ওই তো বাজে খুশির ডম্বরু, পথে প্রান্তরে আসছে কাশ, ফোটা শিউলির মিষ্টি সুবাস, দোলায় স্থির পদ্মশালুক, আচ্ছা দোলায় শির পদ্মশালুক, জল ভরা সরোবরে মায়ের আশার বারতা ছড়ায় মিষ্টি রবি করে। আকাশবাণীর স্টুডিওতে শম্পাকুণ্ডুর মিষ্টি গলার গান সুরে সুরে হৃদয়ে জুড়ে মাকে করবে আহ্বান। শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে লিখেছেন। আচ্ছা, আরও অনেকে অনেক কিছু লিখছেন, 9903052992 এই নাম্বারে, অবশ্যই অবশ্যই সেগুলো আমি পড়ব, কিন্তু তার আগে আবারও একটু গান শুনি। এত অসামান্য সমস্ত তো গানের ডালি সাজিয়ে আজ শম্পা এসেছেন যে আমি বেশি বেশি কথা বললে সে গান শোনাটা কমে যাবে, তাই একটু বেশি বেশি করে গান শুনি। অবশ্যই আপনাদের কথা তো বলতেই হবে, চলো শুনি।
2: এই পরের গানটি দেখো কি দারুণ লেখা, রামপ্রসাদের লেখা। এটা মা মেনকা তো উমার জন্য কাঁদছে, কিন্তু তিনি আবার এই কথাও বলছেন গিরিরাজকে যে দেখো আমার ঘরে মেয়ে হলে কিন্তু সামান্য মেয়ে নয়, তাকে কিন্তু দেব দেব দেবতারা তার চরণে বসে থাকে,
0: সেই তো,
2: হ্যাঁ তার বন্দনা করছে দেবরা দেবতারা, তো আমার উমা সামান্য মেয়ে নয়। শোনো, এটা কথাগুলো এত ভালো।

0: খুব সাধারণ কথার মধ্যে কি অসাধারণ ভাবে সমস্তটা বলা হয়ে গেল।
1: তুমি ধন্য এমন মেয়ে পেয়েছো
0: সত্যি কথাই। কে রয়েছেন টেলিফোনে? নমস্কার।
2: এবং শারদ শুভেচ্ছা জানাচ্ছি আগাম সবাইকে, আর শারদ শুভেচ্ছা এবং আগামী দিনগুলো যাতে ভালো থাকবেন এটুকুই। আর শিল্পীকে আমার নমস্কার জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি।
0: আপনাকে অনেক নমস্কার।
2: হ্যাঁ, আমি একটা গানের কথা বলি যদি সম্ভব হয়, শিশিরে শিশিরে শারদ আকাশে, যদি সম্ভব গাই দেন সবাই।
1: ওটা পুরোটা জানা নেই, ওটা একটুখানি জানি, দু লাইন হলো শুনেন।
0: আচ্ছা বেশ,
2: আচ্ছা আচ্ছা,
0: সঙ্গে থাকুন, খুব সুন্দর করে দিনগুলো কাটুক আপনার। আচ্ছা, আমাদের ফেসবুক লাইভে জয়েন করেছেন বরকত রামদানি জামালি, কোথা থেকে? পাকিস্তান থেকে, জাফরাবাদ বালুচিস্তান থেকে। উফ বাপরে,
1: নামটা শুনেই তো চমকে।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং ইনি আমাদের নিয়মিত দর্শক, নিয়মিত শ্রোতা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। রয় মিশা জয়েন করেছেন, সুমনা চক্রবর্তী আমাদের আরেকজন প্রিয় মানুষ, তিনিও জয়েন করেছেন। দিদি, আপনাদের গলায় আপনাদের পছন্দের গান শুনতে চাই। হ্যাঁ অবশ্যই হবে। সুমনা চক্রবর্তী লিখছেন অসাধারণ। সীমা দাস লিখেছেন আমার খুব প্রিয় শিল্পী, এই শিল্পীর কণ্ঠে শ্রীকৃষ্ণের গান আমার খুব ভালো লাগে, শিল্পীর কাছে অনুরোধ অবশ্যই রইল, দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস। আচ্ছা একটুখানি হোয়াটসঅ্যাপ পড়েনি চটপট করে, অনেক হোয়াটসঅ্যাপ এসে জড়ো হয়েছে। সুরমহল আজ উচ্ছে সেজে শিল্পী প্রসূনের, ওহ এটা অনেক পুরনো মেসেজ, হঠাৎ করে কেন আমার সামনে এলো জানি না। আচ্ছা আজকে মেসেজটা দেখে নি। দেবীপক্ষে সুরমহলের সেরা উপহার শম্পাকুণ্ডুর গান, আজ প্রিয় শিল্পীর প্রিয় গানে জুড়াবে সবার পরাণ। সঞ্চালিকা সংযুক্তার সঞ্চালনায় শিল্পী শম্পার গান করব শ্রবণ, দেবীপক্ষে দুই দেবীর কণ্ঠসুধায় ভরে উঠুক সুরমহলের গানের ভুবন। কি সুন্দর করে লিখেছেন, অনেক অনেক ধন্যবাদ সুভাষ চক্রবর্তী উত্তর বাবালি থেকে। আর আর আর অনেকেই অনেক কিছু লিখেছেন, সেগুলো তো পড়তে হবে। আচ্ছা, অনেকেই এমনটা করে থাকেন যে ফেসবুকেই কমেন্টে লিখছেন যেগুলো, সেগুলোই আবার হোয়াটসঅ্যাপেও লিখছেন। অনেক সময় একই মেসেজ আর কমেন্ট একই জিনিস আমার পড়া হয়ে যাবে, তখন আবার অন্যরা সুযোগ পাবেন না, তখন আমাকেই বকবেন, তাই না? তো সেগুলো একটু খেয়াল রাখবেন। যারা কমেন্ট করছেন বা হোয়াটসঅ্যাপ করছেন তারা প্লিজ টেলিফোনটাকে একটু অন্যদের ব্যবহারের জন্য রেখে দিন, যাতে নতুন নতুন বন্ধুদের আমাদের বন্ধুবৃত্তে আমরা সামিল করতে পারি। আসুন সবাই মিলে শুনি পরের গান।
1: পরের গান দেখো আবার মালকোষ, একটু মিশ্র, কারণ পঞ্চমও লেগে যাচ্ছে এটাতে। তবে আমি না সব গানগুলোই কিন্তু খুব ঐতিহ্যপূর্ণ এবং খুব

0: প্রাচীন গানগুলোর থেকে নিয়ে এসেছি, এটি কথা সুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
1: হ্যাঁ, আর মানে বন্দে মাতরম নিয়ে এখন চারদিকে এর চলছে, আমরা সাহিত্য
0: আগমনী যে ওনার কথা,
1: আগমনী সুন্দর সুন্দর গান আছে।

0: PM yesterday. Delhi Metro Rail Corporation has informed that entry and exit gates of all 45 metro stations which were closed due to security reasons are now open. It added that interchange facilities at all the concerned metro stations are also available. Delhi Metro had closed 45 metro stations till 10 p.m. yesterday due to security reasons. Delhi Police has issued a traffic advisory for today in view of the law and order situation in the national capital. In this advisory, the traffic police said that diversions at different stretches will be enforced starting from 6 a.m. depending upon prevailing situation. It said that movement at various stretches, including roundabouts of Shankar Road, Vande Mataram T-Point, towards New Delhi, Jhandewala and Panchkunya Marg, Golda Khana and Patel Chowk and Mandi House, Behron Road, Ring Road, T-Point and Lodhi Road flyover may be affected. It advised people to plan their journey in advance and avoid non-essential travel. The traffic police also said that traffic management measures are dynamic and will be relaxed or regulated based on real-time ground assessment. Navratri, the nine-day-long festival to worship goddess Durga, begins today with religious fervor and gaiety. During Navratri, the nine forms of goddess Durga are worshipped. On the first day, Devi Durga is worshipped as Ma Shailaputri, the daughter of the Himalayas, who represents strength, stability and new beginnings. Prime Minister Narendra Modi extended greetings to the people on the occasion of Navratri. In a social media post, the Prime Minister expressed hope that the blessings of Ma Jagdamba would bring happiness, peace, prosperity and good health to everyone. In men's cricket, India will face West Indies in the third T20 International at Holkar Stadium in Indore today. And that is the end of the news bulletin.
1: অনেকক্ষণ ধরে অনেকে ছটফট করছিলেন, যারা রেডিও সেট টিউন করে রয়েছেন তারা সংবাদ বিরতি আমরা নিয়েছিলাম আপনাদের কাছ থেকে, কিন্তু আমরা ফেসবুকে তো লাইভ রয়েছি। জয়শ্রী দে আমাদের ফেসবুক লাইভে জয়েন করেছেন। সুজয় নাথ লিখেছেন, সকলকে গুড মর্নিং, সুপ্রভাত, বেগমপুর খরসরায় হাটতলা থেকে সুজয় নাথ। আচ্ছা, শিল্পী সাং, হ্যাঁ, পরি চক্রবর্তী, খুব ভালো লাগছে এই কথাটা জানা যাচ্ছে যে আপনারা সকলেই বলছেন খুব ভালো লাগছে। কে রয়েছেন টেলিফোনে? নমস্কার।
2: নমস্কার সুপ্রভাত।
1: হ্যাঁ
3: নমস্কার,
2: আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা বলছি। হুম হুম, প্রথমেই জানাই দিদি শারদীয়ার অনেক শুভেচ্ছা ও প্রণাম। আর আজকে সত্যি কথা বলতে গেলে এক বছর আগে ম্যাম এসেছিলেন, আমাদেরকে গান শুনিয়েছিলেন কাজী সাহেবের জন্মদিনের আগে আগে, এবং তারপরে ম্যাম আবার এলেন। খুব ভালো লাগছে, আসলে অনেকগুলো গানের কথা মনে হচ্ছে, এবং এটা অনুরোধ নয়, গানগুলো ভালো লাগার তো কত আমরা সব জায়গায় সবসময় জানাতে পারি না। ম্যামের একটি আধুনিক গানের ভালো লাগাটুকু জানাই না, আমার কোনোদিনও জানানো হবে না যে গৌতম ঘোষালের কথায় সুরে তোমার সঙ্গে দেখা হলো না। হ্যাঁ, এই যে অপূর্ব একটা গান, এটা আমার বড্ড প্রিয়। কিন্তু আগমনী গান, যে যে গানগুলো ম্যাম আমাদের শোনাচ্ছেন, প্রত্যেকটা গানই আমার প্রিয়। আমার একটা গানের কথা খুব মনে হচ্ছে নাট্যাচার্য গিরিশ ঘোষের কথায়, কুস্বপন দেখেছি দিদি, এই যে বা কি আনন্দ, দাশরথী রায়ের কথাতে আর একটা গান, কি আনন্দ কথা উমে গো, সত্যি করে বল তোর কি কাশি ধাম, অপর্ণে তোমায় যখন অর্পণ করি, তোর এত ঐশ্বর্য কোথা থেকে এলো, তার তো কিছু ছিল না, কি হলো ভাবনাতেই তো আমি, আমাকে এই এক সপ্তাহ পুরো খেপার পাড়া হয়ে থাকতে হয় এই গানে, এই গানের আবহে আমি বড়দের মানে
1: বর্ষে বর্ষে এসে যাও মা, অপূর্ব পরিবেশন লিখেছেন কাজল রেখা মণ্ডল। আচ্ছা, শঙ্কর বন্দ্যোপাধ্যায় লিখেছেন, এমন দিনে এমন সব গানই প্রার্থিত ছিল, শিল্পী, যন্ত্রসঙ্গীত শিল্পী, উপস্থাপক এবং আয়োজক প্রত্যেকের জন্য রইল শারদ শুভেচ্ছা। বেশ, এরপরে একটুখানি দেখে নিই যে কেউ কিছু লিখেছেন কি না হোয়াটসঅ্যাপে। বাবুনি বাচ্চু ব্যানার্জি শ্রীরামপুর হুগলি থেকে লিখেছেন, সুপ্রভাত, সকলকে অনেক অনেক শুভেচ্ছা। দেবী পক্ষের সূচনা হয়েছে, আসন্ন মহোৎসবের দিনগুলো আমাদের সকলের

0: আনন্দে কাটুক, যাও যাও গিরি আনিতে গৌরী। হ্যাঁ, অনেক এরকম গানের কথা মনে পড়বে আমি জানি, কিন্তু আপাতত হয়ে গেল একটা। হ্যাঁ, এরকম এই এই কথা নিয়ে আরও, মানে এই ভাব নিয়ে আরও অসংখ্য গান আছে, নিশ্চয়ই নিশ্চয়ই সেই গানগুলোও হবে। আর এই মুহূর্তে আমি আবারও একটু থামি, আবারও একটু চোখ বুঝে আপনাদের সঙ্গে গান শুনি, কেমন?
1: এবারে একটা দারুণ গান শোনাচ্ছি, লালচাঁদ বড়ালের সুরে, কথাটা প্রাচীন, এটা দারুণ একটা
0: লালচাঁদ, মজার রাইচাঁদ বড়াল, লালচাঁদ বড়াল, দুলি বাবু,
1: হ্যাঁ হ্যাঁ, তার দারুণ, এটা মজার। আচ্ছা, শিব ঠাকুরকে বাপের বাড়ির দিক থেকে, মায়ের মায়ের বাপের বাড়ির দিক থেকে একটু তুচ্ছ করা, অবহেলা করা করা সব
0: ব্যাপার স্যাপারগুলো আছে,
1: ঠিক সেই কারণেই তো সেটা বড় হয়ে দক্ষযোগ্য
0: একেবারেই একেবারেই
1: গেল। তা আজকে দক্ষযোগ্য যাবো না, এই আমরা সৃজনছন্দে কিন্তু শোনা,
0: হ্যাঁ অবশ্যই,
1: বাবাকে রাগাবো না। এইবারে যেটা শোনাচ্ছি এই গানটি মজার।
2: এত গয়না বেটি কোথায় পেলি, গয়না

0: ভাবতে পারো,
1: অদ্ভুত ভাবনা, মানে
0: গয়নাগুলো নাকি কেমিক্যাল, মানে ইমিটেশন বলতে পারো।
1: আজ থেকে এত বছর আগে বসে এই রচনা। কে রয়েছেন টেলিফোনে? নমস্কার।
2: সকলকে নমস্কার।
1: নমস্কার
2: সুপ্রভাত, শরদীয় শুভেচ্ছা। বেহারা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
1: বলুন।
2: আজকের অনুষ্ঠানটা সত্যি খুব সুন্দর লাগছে। আমার একটি অনুরোধ আছে।
1: বলুন।
2: ওই গানটি হচ্ছে বলো কবে যাবে গিরিরাজ গৌরীরে আনিতে।
0: কত গান আছে বলো,
2: একটু শোনাবে?
1: আকাশবাণী কলকাতা পেজে একটু চোখ রাখি, নইলে সেখানে যারা লিখছেন তারা দুঃখ পাবেন। রিমো মুখার্জি রিট্টু, বিকে হিতেন্দ্র দাস লিখেছেন, সুরের ঘরে আলো জলে আকাশবাণী কলকাতা বলে, 100.1 MHz এর ঢেউয়ে মন ভেসে যায় সুরের নাওয়ে, গানের মালা কথার ছন্দ, এই তো জীবন, এই তো আনন্দ, শহরের জীবন গ্রামের গান আকাশবাণী সবার প্রাণ, সুর মহল যেখানে সুর কথা বলে, রাতের আকাশে তারার মতো জ্বলে, মেরাওয়ালা গানা আপনার গান আকাশবাণী কলকাতা দিল সে সম্মান। বাহ, হিতেন্দ্র দাস লিখেছেন আসাম থেকে, কত দূর দূরান্তে আমাদের বন্ধুরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। পাপড়ি রায় বিশ্বাস লিখেছেন মালদা থেকে, আর সুব্রত রঞ্জন দাস, অভিরূপ দাস, সুনিতা দাস, সুনেত্রা দাস উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে জয়েন করেছেন। ওর অনিরিনা ঘোষ বেহালা থেকে কি লিখেছেন, চট করে পড়ে পরের গানের হাত ধরব, প্রিয় সংযুক্তা এবং তোমার অবিচ্ছেদ্য সঙ্গীতের ভাইয়েরা, আগমনী গান খুব ভালো হচ্ছে, খুব ভালো লাগছে, শম্পাকুণ্ডু অনেকের মতো আমারও খুব পছন্দের শিল্পী, তোমাদের সকলকে পুজোর আন্তরিক শুভকামনা আর ভালোবাসা জানালাম। অবশ্যই আপনি এভাবেই সঙ্গে থাকবেন আমাদের, আর পরের গান রইল আপনাদের সকলের জন্য। বলো এবার কি শোনাবে?
0: একজন বলে না গিরিশচন্দ্র ঘোষের, এসব মানে খুবই ঐতিহ্যপূর্ণ সব আগমনী গান, এটা একটু শোনাই।
1: নিশ্চয়ই।
0: মার মনে হয় যে তার মেয়ে খুব কষ্টে আছে শিবের কাছে, তাই

0: এই একজন মানুষ, কি মায়া না লেখার মধ্যে, ভক্তি মানে সবটা নিয়ে কেমন করে যেন তোলপাড় তুলে দেয় মনের মধ্যে। নমস্কার, কে আছেন সঙ্গে?
1: আমি দুলাল মন্ডল, বিজয়গড় যাদবপুর থেকে বলছি।
0: বলুন।
1: সুরমহলকে সকলে শারদীয় শুভেচ্ছা।
0: আপনাকে শুভেচ্ছা।
1: সম্পাদির গানের কানের বা গলায় কোনো তুলনা হয় না, খুব ভালো গলা। অনেকদিন আগে থেকে আমরা জানি ওনাকে, প্রোগ্রামও দেখেছি, ভালো গলা। এবং হ্যাঁ, এবং আমার কোনো অনুরোধ নেই, এই সবার অনুরোধ, আমারই অনুরোধ।
0: এভাবে এভাবে সঙ্গে থাকবেন। আমাদের ফেসবুক লাইভে একটু চোখ রাখি। সুকান্ত চৌধুরী লিখেছেন, অসম, খুব ভালো লাগছে। আচ্ছা, এর পর পর অর্ণব বোস একটা কমপ্লেন করেছেন, আমরা দেখছি সেই কমপ্লেনটা যদি সত্যি সত্যি হয়ে থাকে তাহলে আমরা নিশ্চয়ই আমাদের এন্ড থেকে ঠিক ঠিক করার চেষ্টা করব। আচ্ছা, বিশ্বজিৎ মুন্ডারি জয়েন করেছেন, রজত বিশ্বাস, খুব সুন্দর লাগছে। বেশ, আরও অনেকে অনেক কিছু লিখেছেন। আমি সৌনক পাল শ্যামবাজার থেকে বলছি, শম্পা ম্যামের কাছে একটি গানের অনুরোধ, উমা দনুজ ও দলনী মহাশক্তি। হ্যাঁ, এই গানটি আমারও ভীষণ প্রিয় গান, আমাদের সকলেরই অসম্ভব প্রিয় গান। এবং আমি শম্পার সঙ্গে যখন কথা বলছিলাম, কাজী নজরুল ইসলামের কথা তো হচ্ছিল আমাদের মধ্যে, এত অসামান্য সমস্ত গান রয়েছে তার মধ্যে, নিশ্চয়ই হবে আজকেও। অনেকদিন পর আজ শিল্পী শম্পা কুণ্ডুকে পেলাম, খুব সুন্দর গান শুনছি। অতনু পাঠক লিখেছেন কাশুন্দিয়া হাওড়া থেকে, খুশিতে মেতেছে মন শারদীয়ার প্রাককালে, শিল্পী শম্পা কুণ্ডুর গান শুনছি প্রিয় সুরমহলে। মন মাতানো আগমনীর গানে আজ সাজানো, অসামান্য গানের মালায় শিল্পীর ডালি ভরানো, গানের সাথে বাদ্যযন্ত্রের অপূর্ব এই মেলবন্ধন অদ্ভুত এক ভালো লাগায় ভরিয়ে দিল প্রাণ মন। দেবী পক্ষে শুনছি এখন গান আগমনীশ, সঙ্গে রয়েছেন সংযুক্তাদির মিষ্টি মধুর বাণী। ওরে বাবারে, সব মিলিয়ে আজ সকালটা মনের মতো ভুলে গেলাম কষ্ট দুঃখ ঘুচল ক্ষত। এই ক্ষত ক্ষততে প্রলেপ দেয় এই গানগুলো। আসলে গান এভাবেই আমাদের সঙ্গে সারা জীবন যদি জড়িয়ে রাখতে পারি আমরা, তাহলে গানের চেয়ে ভালো বন্ধু আর বোধহয় হয় না। আপনারা প্রত্যেকে এভাবেই সঙ্গে থাকুন, আর আমরা গানের মধ্যে থাকি সকলকে সঙ্গে নিয়ে। আপনারা ফেসবুকে কমেন্ট করুন, আপনার পছন্দের গানের কথা অবশ্যই বলুন, আর অবশ্যই টেলিফোনেও আসতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, যেমনভাবে ইচ্ছে। আমরা সবাইকে নিয়ে পরের গানের হাত ধরবো।
2: পরের গানটি দাশরথী রায়,
0: আবার
2: আবার আবার রাগমাল কোষ। এখানে মাকে তো বলছে, অত দরিদ্রের ঘরে কি করেছিলি, কিন্তু

0: দাশরথী রায়ের কথা খুব একটা বেশি বলা হয় না, দাশরথী রায়ের পাঁচালির কথা যেভাবে আমরা বলি, হ্যাঁ সেখানে দাঁড়িয়ে
1: আমি খুব ভালো ভালো দাশরথী,
0: হ্যাঁ অসম্ভব সমস্ত গান, এবং তোমার যে শিক্ষা, তোমার গানের যে তালিম, এবং তোমার গুরুভাগ্য সত্যি মানে ঈর্ষণীয়। আমি তো আর বলে বলে হিংসে করি জানো তো, সকলে জানেন। যাই হোক, মুকুল সর্দার কি লিখেছেন দেখি, শুভ সকাল, খুব সুন্দর পরিবেশনায় মুগ্ধ হচ্ছি। মুকুল সর্দার লিখেছেন বাংলাদেশ থেকে, সংযুক্তা দিদির অনুষ্ঠান সকালটা ভালো লাগায় ভরিয়ে দেয়, অনেক ধন্যবাদ এভাবে সঙ্গে থাকবেন। নিতাই পদদাস খুব সুন্দর লিখেছেন, আচ্ছা প্রিয়াঙ্কা ভট্টাচার্য জয়েন করেছেন, অনেকে অনেকে আমাদের ফেসবুক লাইভে জয়েন করেছেন, কিন্তু এই মুহূর্তে টেলিফোনে অনেকক্ষণ অপেক্ষায় রেখেছি যাকে, তার সঙ্গে কথা বলবো। নমস্কার।
2: নমস্কার
0: নমস্কার,
2: আমি মায়েরতলা থেকে দেবাশীষ ঘোষ কথা বলছি।
0: বলুন বলুন।
2: অনেক দিনের অপেক্ষায় ছিলাম এই সম্পাদিকে পাবো, এটা একটা অনেক দিনের অপেক্ষা ছিল। গতবার পূজোয় আমরা রাঘব চট্টোপাধ্যায়কে পেয়েছি, এবারে সম্পাদিকে পেলাম, তো খুব ভালো লাগছে। আমরা 90-এর শেষ দিক থেকে ওনার গান যখন শুনছি, তখন আমরা প্রায় স্কুলের লেভেলটা প্রায় শেষের পথে এসছে, তো আগমনী গান অনেক শুনছি, কিন্তু সবিতা চৌধুরীর সেই হলুদ গ্যাঁদার ফুল দে এনে দে এই গানটা আজও,
0: ওগুলো অন্যদিন হবে কেমন, আজকে একটু আমরা এই ধরনের গানে থাকি।
2: এছাড়াও

0: কাজী নজরুল ইসলামের গান হবে, অবশ্যই হবে, সঙ্গে থাকবেন এভাবেই সুরমহলে সুরে সুরে সকাল হলো মধুর, উপস্থাপনা দিদির ও শিল্পী দিদির, গলার মিষ্টি সুর, একরাশ শিউলি ফুলের ভরে দিলাম মায়ের চরণ মধুর। আচ্ছা, মা আসছেন সবার মনে খুশির জোয়ার, মা চলে গেলে মনটা হয় ভারী সবার, তবুও এখনই যাওয়ার কথা কেন বলবো, একটা গানের অনুরোধ করি, আমি যদি ভুল করি মা তুই যেন করিস নে ভুল। বেলুর থেকে চন্দনা ও রঞ্জনা মজুমদার, অনেক অনেক ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য, আর আমরা পরের গান শুনি।
1: আচ্ছা, পরের গান একটু আগমনী গান থেকে গিয়ে একটু পুজোর গানে চলে আসি। একজন অনুরোধ করেছিল যে গানটি গৌতম ঘোষালের, শ্রোতাদের আমি ফেরাতে চাই
0: না নিশ্চয়ই,
1: আর তুমি বলেছিলে যে সব আগমনী হোক, তো আমার জোরাজোরিতে তুমি বলেছিলে একটা দুটো,
0: না না সেরকম কিছু না, পূজোর গান, হ্যাঁ পূজোর রিলিজ,
1: একটা শোনাই কথা সুর গৌতম ঘোষাল, যে গানটি উনি বলেছিলেন তোমার সঙ্গে দেখা হলো না,
0: একেবারে
1: সারা জীবন ভোর এই আক্ষেপ।
0: হ্যাঁ, পুজো মানে খিদে মেটানো, তো সে পেটের খিদে হোক মনের খিদে হোক, তো সব রকম গান তো হতেই হবে।
1: হুম,

0: চিরকালীন আক্ষেপ,
1: চিরকালীন আক্ষেপ এবং এই যে বিরহ, বিরহ গাথা। আর গৌতম দার গানে না মানে শুধুমাত্র যে তোমার আমার কথা আছে তার থেকে, তার থেকেও বড় যেটা আছে সেটা হচ্ছে অদ্ভুত একটা দর্শন আছে,
0: যেটা না আমি তো বলি বাংলা গজল।
1: হ্যাঁ একদম, মানে অদ্ভুত একটা দর্শন আছে এই গানেও। আমরা সেরকম একটি পেলাম, আবহ তৈরি করে দিল রুচিরা বন্দ্যোপাধ্যায়, আমাদের ফেসবুকে জয়েন করেছেন। আচ্ছা এই গানটির জন্য তুমি হয়তো স্বয়ং মাকে দেখবার, আচ্ছা মা যাকে দেখবার এত আকুতি আমাদের, ঠিকই বলেছেন মিতাদি। আচ্ছা কুমার শঙ্কর জোড়ামন্দির গঙ্গাসাগর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে লিখেছেন, শরৎ সকালে একরাশ শিশির ভেজা শিউলি ফুল ও একগুচ্ছ কাশফুল সহ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শিউলি ফুল দেখছি আশপাশে, কিন্তু না কাশফুল সত্যি আমি এখনও দেখি উঠতে পারিনি, মানে এখনো আমি দেখিনি। আপনার লেখার মধ্যে দিয়ে আমি যেন সেটা দেখতে পেলাম, অনেক ধন্যবাদ। শরৎ দিনে এই আগমনীর গান ভরিয়ে দিলে, দিল রাঙা আলোয় সকলের প্রাণ, আরাধনার ছোঁয়ায় আজ হৃদয়ে আসে ভক্তি, আগমনীর আলোর ছোঁয়ায় হৃদয় পেল মুক্তি, প্রাণের আবেদন আজ তাই শুধুই মায়ের তরে, গানের কলি ফুটল আজি পবিত্র এই ভোরে। পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ সকলকে। আর সময় যেহেতু খুব শেষের দিকে চলে যাচ্ছি আমরা, তাই আর কথা না বাড়িয়ে আমরা পরের গান শুনে ফেলি।
0: এবারে মায়ের সাজসজ্জা, মাকে সব দেবতারা যত অস্ত্রশস্ত্র দিয়ে যুদ্ধে পাঠিয়েছিলেন, মা তো সবকিছু নিয়েই চলে এসছেন, বাপের বাড়িতে একটিও কেমিক্যালি নয়, রাজরাজেশ্বরী কেমিক্যালি জিনিস।
1: সেই সেই
0: এই গানটির কথা, প্রখ্যাত তবলা বাদক, বড় দুঃখের ব্যাপার যে যাকে আমরা করোনার সময় হারিয়েছি সেই শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়, তার মা কাজল রেখা বন্দ্যোপাধ্যায়ের কথা, দারুণ লেখা ছিল ওনার। হ্যাঁ এই লেখাটি অসাধারণ একটা লেখা, আমার অত্যন্ত প্রিয় গান। এবং সুর সুরকার আর এক প্রখ্যাত তবলা বাদক প্রীতিময় গোস্বামী,
1: আচ্ছা
0: প্রীতিদার সুরে, প্রীতিদার কাছেই এই গানটা আমার শেখা। একটু বি করি, রাগ দুর্গা, দুর্গা রাগের একটি অসাধারণ কম্পোজিশন।

0: কি অপূর্ব সৃষ্টি, কি অপূর্ব
1: এই গানটার কথাগুলো মনে রাখলে কেউ ভুলবে না মাকে কোন দেবতা কোন কোন অস্ত্র দিয়েছে।
2: একেবারেই তাই, মানে একেবারে পাঠ যাকে বলে। আর আরেকটা জিনিস আমার বারবারই খুব বলতে ভালো লাগে যে এই সময় আমরা মোটামুটিভাবে সানাইয়ে দুর্গার সুর শুনছি এবং তার সাথে গানটা কোথাও একটা ভীষণ মিলে গেল। দুর্গায় দেখো সারে মা পা ধা পাঁচটা স্বর, মায়ের এপাশে পাঁচটা হাত ওপাশে পাঁচটা হাত এবং মা হচ্ছে বাদীশ্বর।
1: যদি বলো এপাশে মালকোষ এপাশে দুর্গা,
2: একেবারেই
1: বলো কি অদ্ভুত। তোমার গান নি নেই আর আজকে মা আর নি নেই, মানি নেই মা দরিদ্র
2: আসুন আসুন, বেশি সময় বাকি নেই, 12 মিনিট মতো রয়েছে। হ্যাঁ 12 মিনিট মতো আছে, দুটো গান তো পুরোপুরো হবে। হ্যাঁ উৎপল মুখার্জি পুনে থেকে প্রত্যেক দিনের মতন জয়েন করেছেন এবং কোনো আলাদা করে অনুরোধ নেই, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে।

0: কই জানিয়েছেন। চলো আর দেরি না করে আমরা বরং গানটা শুনি, যদি যদি তিনখানা গান হয়ে যায়।
1: একটু কথা বলি, নজরুল গানের কথা অনেকবার বলছো কিন্তু নজরুল গীতি তো অনেকবার শুনিয়েছি। এটা একটা আমার গান, মা দুর্গাকে নিয়ে পরপর দুটো আমার গানই শোনাচ্ছে। এটা প্রচুর পুরনো কথা, সুচিত চক্রবর্তী, সুর শঙ্কর গোস্বামী। আমি সব গানগুলো ভুলে যাই কোথায় কি কি গেয়ে এসেছি, কিন্তু আমার স্টুডেন্টরা খুঁজে খুঁজে বের করে দেয় যে এই দেখো ম্যাম তুমি গেয়েছো। সেটা এরকমই একটা গান, এটা একটা পেয়েছি খুঁজে।

0: আমি না একটা কথাই বারবার করে ভাবি, সেটা হচ্ছে নানা রকমের সংস্কৃত মন্ত্র আমরা পড়ি ঠিকই, মানে অঞ্জলি দিতে গিয়ে আমি বলছি, কিন্তু তার অনেক অর্থ আমরা হয়তো বুঝি না, বা হয়তো যিনি উচ্চারণ করছেন তিনি হয়তো কোথাও ভেঙে ভেঙে বলছেন। ফলে আমার মনে হয় যে এই গানগুলোর মধ্যে দিয়ে বোধ হয় আমাদের আসল পুজো তাই।
1: এবং আমার তো বলেই গেছেন গানই সর্বশ্রেষ্ঠ সাধনা,
0: এই এইখানেই তো সব বলা হয়ে যাচ্ছে, সেখানেই সব বলা হয়ে যাচ্ছে। আর আমাদের সঙ্গে ফেসবুক লাইভে প্রদীপ সরকার জয়েন করেছিলেন, লিখেছেন যে খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে সিঁথি থেকে। আর অভিজিৎ পাল চৌধুরী লিখেছেন সোদপুর থেকে, খুব সুন্দর সমৃদ্ধ হলাম আজ অনুষ্ঠানে, আসন্ন পুজোর দিনগুলো আপনাদের সকলের খুব ভালো কাটুক। অবশ্যই অবশ্যই সর্বাণী দাশগুপ্ত জয়েন করেছেন। আমরা আর 5 মিনিট আছে আমাদের হাতে, আমি একেবারে সকলকে ধন্যবাদ জানিয়ে দিই, তোমাকে ধন্যবাদ তো বটেই, কারণ বারবার করে তোমাকে এভাবে পেতে আমাদের ভালো লাগে। আবারও নিশ্চয়ই, আবারও নিশ্চয়ই দেখা হবে, হ্যাঁ, সুরমহলে আসতে এবং আমার সঙ্গে দেখা,
1: তোমার সঙ্গে দেখা করতে, তোমার সঙ্গে আড্ডা মারতে, গানে গানে,
0: একেবারেই তাই। আচ্ছা অবশ্যই ধন্যবাদ জানাবো দীপুদাকে, মানে আমাদের দীপঙ্কর ভাস্কর, একেবারে যিনি না থাকলে শম্পা এই জায়গায় আমি জানি না, মানে
1: তিনজনের কথাই বলো,
0: অবশ্যই তাদের কথা তো আমি বলবোই, কিন্তু দীপঙ্কর দার একটু স্পেশাল ভালোবাসা আছে আমাদের,
1: স্পেশাল নাচ গানটা
0: সেই জন্য। আর যশোজিৎ আর জয় একেবারে অনবদ্যভাবে সবটা মিলিয়ে মিশিয়ে একদম একাকার করে দিয়েছেন। সৌরভকে ধন্যবাদ জানাবো, সকাল থেকে আমাদের সঙ্গে ছিলেন, আমাদের কন্ট্রোল রুমের দাদা দিদিরা, আর অবশ্যই পায়েল এবং শুভায়ন স্যার, সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যারা এই গোটা সময়টায় আমাদের সঙ্গে নানাভাবে ছিলেন এবং ভালো লাগার কথা জানিয়েছেন, আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা। আর আগামী দিনগুলো, পুজোর দিনগুলো সবার খুব খুব ভালো কাটুক, বৃষ্টি যেন না হয় এটা আমরা চাই। আগামী সপ্তাহে সপ্তমী আমরা আসব আপনার জন্য, একটু সারপ্রাইজ নিয়ে আসবো, সে কথাটা না সপ্তমীর দিন বলবো, হ্যাঁ। আর আপাতত বিদায় নিই গানে গানে, ভালো থাকুন সকলে।
1: আমিও সকলকে শারদ শুভেচ্ছা জানাই, আজকে প্রথমত প্রথমতেই আমি এসে গেলাম, আপনাদের গান শোনালাম, আমার পুজোটা একদম দিন থেকেই ভালো হয়ে গেল,
0: বলে না সর্টেড।
1: এই গানটির কথা উৎপল দাস গত বছরই রিলিজ করেছে, গাইছে অনেকদিন ধরে, গত বছর রেকর্ড করেছি, এবং গানটির সুর অ্যারেঞ্জমেন্ট সব কিছুই উনি, দীপঙ্কর ভাস্কর। এই গানটি শেষে রাখলাম কারণ গানটি বোধনের গান।

अरे तो लो भैया, हम अपने पैरों के ऊपर खड़े हो गए और मिला ली है ताल।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর। দিল্লি বিমানবন্দর থেকে গতকাল আটক করা সিজেপির অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে আজ নতুন দিল্লির একটি বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত বন্ডে মুক্তি দিয়েছে। দিল্লির গতকালের অবস্থা নিয়ে দায়ের করা একাধিক আদালত অবমাননার মামলার শুনানির জন্য আজ সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ বসেছে। দিল্লি পুলিশ আজ জানিয়েছে যে সাধারণ মানুষের মধ্যে অস্থিরতা বা উত্তেজনা সৃষ্টির উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে যা সম্পূর্ণ ভুয়ো। এ ধরনের কোনো ভিডিও সমাজ মাধ্যমে ছড়ানোর অভিযোগ পেলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ুতে 13,000 কোটি টাকা মূল্যের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। 9 দিনব্যাপী নবরাত্রি উৎসবের আজ সূচনা। প্রধানমন্ত্রী নবরাত্রিতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। পুরুষদের ক্রিকেটে আজ ইন্দোরের হোলকার স্টেডিয়ামে তৃতীয় টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। ম্যাচটি ভারতীয় সময় সন্ধ্যা 7টায় শুরু হবে। আসছি বিস্তারিত খবরে। গতকাল আটক সিজেপির অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে আজ নতুন দিল্লির একটি বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত মুক্তি দিয়েছে। দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী আজ সকালে এই তিনজনকে দিল্লি ক্যান্টনমেন্টের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়েছিল। পুলিশ জানিয়েছে 1 বছর সময়কাল পর্যন্ত শান্তি বজায় রাখার শর্তে 50,000 টাকার জামানত বা বন্ড দেওয়ার পর তাঁদের মুক্তি দেওয়া হয়। দিল্লি পুলিশ আজ জানিয়েছে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের ঠাকুমার প্রয়াণের খবরটি গতকালই যথাযথ সংবেদনশীলতার সঙ্গে তাঁকে দ্রুত জানানো হয়েছিল। পুলিশ আরও জানায় তাঁকে শেষকৃত্যে নির্ধারিত সময়ও জানানো হয়। সেই সঙ্গে মানবিক কারণে নিজ শহরে যাওয়ার ক্ষেত্রে সম্ভাব্য সবরকম সহায়তার প্রস্তাব দেওয়া হয়, তবে তিনি সেই সহায়তা গ্রহণে অস্বীকৃতি জানান। সিজেপির আন্দোলনকে কেন্দ্র করে গতকাল একগুচ্ছ মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। আদালত বন্ধ থাকা সত্ত্বেও সেসব মামলার শুনানির জন্য আজ বসেছে স্পেশাল বেঞ্চ। সুপ্রিম কোর্টের নির্দেশের অবমাননা সংক্রান্ত একটি মামলায় আজ বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনার বেঞ্চ দিল্লির 45টি মেট্রো স্টেশন গতকাল বন্ধ রাখার কেন্দ্রীয় সরকারের বক্তব্য জানতে চেয়েছে। মঙ্গলবারের মধ্যে তাদের এ ব্যাপারে বক্তব্য পেশ করতে হবে। আদালত অবমাননার মামলা ছাড়াও একটি হেভিয়াস কর্পাস মামলার শুনানি হবে ওই বিশেষ বেঞ্চে। উত্তর রেলওয়ে ঘোষণা করেছে যে আজ সমস্ত ট্রেন পরিষেবা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে। উল্লেখ্য, গতকাল ভোর 4টে থেকে দুপুর 2টোর মধ্যে নতুন দিল্লি ও হজরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশনে পৌঁছতে নির্ধারিত মেল ও এক্সপ্রেস ট্রেনগুলি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিল রেল কর্তৃপক্ষ। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন জানিয়েছে নিরাপত্তার কারণে বন্ধ রাখা 45টি মেট্রো স্টেশনের প্রবেশ ও প্রস্থান পথগুলি এখন খুলে দেওয়া হয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে যে সংশ্লিষ্ট মেট্রো স্টেশনগুলিতে ইন্টার চেঞ্জ বা এক লাইন থেকে অন্য লাইনে যাওয়ার সুবিধাও এখন চালু হয়েছে। নিরাপত্তার কারণে দিল্লি মেট্রো গতকাল রাত 10টা পর্যন্ত ওই 45টি স্টেশন বন্ধ রেখেছিল। দিল্লি পুলিশ আজ জানিয়েছে যে সাধারণ মানুষের মধ্যে অস্থিরতা বা উত্তেজনা সৃষ্টির উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে যার মধ্যে রয়েছে অতীতের কোনো ঘটনা, অন্য রাজ্যের ঘটনা কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর মাধ্যমে তৈরি করা ভিডিও। দিল্লি পুলিশ জনসাধারণকে এ ধরনের পোস্ট বা খবর শেয়ার করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। পুলিশ আরও জানিয়েছে যে এ ধরনের বিভ্রান্তিকর ও যাচাইহীন পোস্ট শেয়ার করার ফলে সংশ্লিষ্ট প্রোফাইল মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে। জাতীয় রাজধানীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য দিল্লি পুলিশ আজ একটি ট্রাফিক নির্দেশিকা জারি করেছে। এ কারণে সকাল 6টা থেকে বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। অন্যদিকে নতুন দিল্লি অভিমুখী শঙ্কর রোড, বন্দে মাতরম টি পয়েন্ট, ঝান্ডেওয়ালান পঞ্চকুয়ান মার্গ, গোলডাক খানা, প্যাটেল চক, মান্ডি হাউস, ভৈরন রোড, রিং রোড, টি পয়েন্ট এবং লোধি রোড ফ্লাইওভার সহ বিভিন্ন এলাকায় যান চলাচল ব্যাহত হতে পারে বলে জানানো হয়েছে। এর সঙ্গে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর জন্য জনসাধারণকে অনুরোধ করা হয়েছে। জনসেবা থেকে দেশ সেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয়

0: তালাক 2019।
1: তিন তালাক আইন 2019কে সেবা সংকল্প অভিযানের প্রেক্ষাপটে দেখলে এটি শুধু একটি আইন প্রণয়নের ঘটনা নয়, বরং নারীর মর্যাদা, সম অধিকার এবং আইনের সুরক্ষা নিশ্চিত করার বৃহত্তর প্রচেষ্টার একটি অংশ। তাৎক্ষণিক তিন তালাকের আইনি নিষেধাজ্ঞা মুসলিম মহিলাদের বিবাহিত জীবনে অনিশ্চয়তা ও বৈষম্যের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ আইনি সুরক্ষা তৈরি করেছে বলে মনে করেন কলকাতা হাইকোর্টের আইনজীবী শিউলি সাহা।
2: নরেন্দ্র সরকার চিরকাল নারীদেরকে সম্মান দিয়ে এসেছে, সবসময় এটা নারীদের কল্যাণে চিন্তা ভাবনা করেছে। এই মাধ্যমে নারী অনেকটাই বেশি মর্যাদা পাবে, তার একটা অধিকার পাচ্ছে, তার ভবিষ্যৎ নিয়ে সে একটা নিশ্চিত কিছু ভাবনা চিন্তা করতে পারছে, তার পরবর্তী প্রজন্ম তাদের একটা ভবিষ্যৎ নিশ্চিত করার জায়গা পাচ্ছে, সব থেকে বড় কথা সে তার ইচ্ছে প্রকাশ করার সুযোগ পাচ্ছে, তার সঙ্গে হয়ে যাওয়া অন্যায়টাও সে প্রতিবাদ করার জায়গা পাবে। এটা অবশ্যই সেবা সংকল্পের মধ্যে একটা খুব বড় একটা কাজ।
1: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: এ খবর আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে চেন্নাই পৌঁছেছেন। সেখানে তিনি 13,000 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়, তাঁর মন্ত্রিসভা সহকর্মীরা এবং AIADMK সাধারণ সম্পাদক ও প্রাক্তন মুখ্যমন্ত্রী এড্ডাপাদ্দি পলানিস্বামী প্রমুখ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। চেন্নাইয়ের পোরোরে আয়োজিত অনুষ্ঠানের পথে প্রধানমন্ত্রী একটি রোড শো করেন। সেখানে তিনি পোরোর থেকে পুনামাল্লি পর্যন্ত মেট্রো রেল পরিষেবার সূচনা করবেন। প্রধানমন্ত্রী তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের সঙ্গে মেট্রো রেলে ভ্রমণ করবেন। 14.5 কিলোমিটার দীর্ঘ এই মেট্রো রেল পরিষেবায় রয়েছে 3.7 কিলোমিটারের এক অনন্য দোতলা কাঠামো এবং অত্যাধুনিক সিগন্যালিং। প্রধানমন্ত্রী 750 কোটি টাকারও বেশি মূল্যের রেল পরিকাঠামো প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ উদ্বোধন করবেন। এরপর প্রধানমন্ত্রী IIT ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা হবেন এবং সেখানে জলাকান্দেশ্বর শিব মন্দিরে পুজো ও দর্শন করবেন। তিনি IIT মাদ্রাজে সুধা গোপালকৃষ্ণন ব্রেন সেন্টারের উদ্বোধন করবেন। তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। 9-দিনব্যাপী নবরাত্রি উৎসবের আজ সূচনা হয়েছে। প্রথম দিনে দেবী দুর্গা আজ শৈলপুত্রী রূপে পূজিতা হচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নবরাত্রি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ার এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, মা জগদম্বার আশীর্বাদ সকলের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য বয়ে আনবে। এই উৎসব জাতীয় ঐক্যের চেতনা এবং দেশের অগ্রগতির সংকল্পকে আরও সুদৃঢ় করে তুলবে বলেও জানান শ্রী মোদী। ভারতের আবহাওয়া দপ্তর আগামীকাল পর্যন্ত কেরালা, মাহে, লাক্ষাদ্বীপ, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে বজ্রপাত সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। একই সময়ে অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, ওড়িশা এবং পশ্চিম রাজস্থানে অনুরূপ আবহাওয়ার পরিস্থিতি থাকতে পারে বলে জানিয়েছে তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, জয়প্রকাশ নারায়ণ সাধারণ মানুষকে নবজাগরণের মন্ত্রে উজ্জীবিত করেছিলেন। এর সঙ্গে জরুরি অবস্থার সময় জয়প্রকাশ নারায়ণের নির্ভীক কণ্ঠস্বরের কথাও তিনি স্মরণ করেন। শ্রী মোদী বলেন, লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ সুশাসন এবং সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণের প্রতি নিবেদিত প্রাণ ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ স্বাধীনতা সংগ্রামী লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেছেন। সোশ্যাল মিডিয়া এক বার্তায় অমিত শাহ বলেন, জয়প্রকাশ নারায়ণের সমগ্র জীবন দেশ ও সমাজের সেবায় উৎসর্গীকৃত ছিল। আজ ভোরে হঠাৎ জলস্তর বেড়ে যাওয়ায় বেশ কয়েকটি বাড়ি ভেসে যাওয়ার পর নেপাল সরকার গোর্খা জেলার বুড়ি গণ্ডকী নদীর তীরবর্তী বসতিগুলোর বাসিন্দাদের জন্য সরে যাওয়ার সতর্কতা জারি করেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী জগত এলাকায় নদীর ধারে থাকা 5-7টি বাড়ি ভেসে গেছে এবং আরও বেশ কয়েকটি বাড়ি ভাটার টানে হেলে পড়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুরুষদের ক্রিকেটে আজ ইন্দোরের হোলকার স্টেডিয়ামে তৃতীয় টি-20 আন্তর্জাতিক ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। ম্যাচটি ভারতীয় সময় সন্ধ্যা 7টায় শুরু হবে। শুক্রবার সন্ধ্যায় রাঁচিতে অনুষ্ঠিত দ্বিতীয় টি-20 ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ভারতকে 6 উইকেটে পরাজিত করায় 5 ম্যাচের এই সিরিজটি এখন 1-1 সমতায় রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। দিল্লি বিমানবন্দর থেকে গতকাল আটক করা CJP-র অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে আজ নতুন দিল্লির একটি বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত বন্ডে মুক্তি দিয়েছে।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পূজোর গান। শারদীয়া পূজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
2: মা আসছে, যদিও দেখেছি অশনির ছায়া দুলছে।
1: শ্যামলী ভট্টাচার্য।
3: ও ভাবে বলো না কথা, গান হয়ে যাবে।
1: পল্লব কুমার ঘোষ।
4: আকাশ চাঁদ ভেঙেছে বাঁধ।
1: দিলাশা চৌধুরী।
5: ওই বাঁশরি পালকে বাজায়।
1: দিশা রায়।
6: ডাকছে নদী আয় আয় বয়ে যায়, আকাশ পাঠালো নীল খাম।
1: সুদেশনা গঙ্গোপাধ্যায়।
7: এলো এলো দুঃখা এলো, হেই বলো সবাই দুঃখা এলো।
1: শারদীয়া পূজোর গান। ১৬ই অক্টোবর থেকে ২১শে অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল ৮:৩০ ও রাত ৯:০০, মৈত্রীতে সকাল ১১:৩০, এফএম রেইনবোতে সকাল ১১:০২ ও এফএম গোল্ডে দুপুর ১:১০। শারদীয়া পূজোর গান।
8: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো, 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো, 100.1 FM।

0: ঘড়ির কাঁটা বলছে সময়টা 1:16 পার হয়ে গেছে, আর আজকে তোমায় গান শোনাবো নিয়ে 100.1 FM গোল্ড স্টুডিওতে পৌঁছে গেছি আমি দেবলীনা,
1: আমি প্রযুক্তি। আপনাদের সকলকে শারদ শুভেচ্ছা জানালাম গানে গানে।
0: আর আজকে একদম শুরুতে যে গান দিয়ে আমরা শুরু করলাম, এই গানের অনুরোধ গতকাল এসেছিল, যদিও শিল্পী উল্লেখ করা হয়েছিল সুচিত্রা মিত্র, মানে করিমপুর থেকে সন্তোষ সিহি, তিনি আমাদের হোয়াটসঅ্যাপে জানিয়েছেন যে সুচিত্রা মিত্রর কণ্ঠে গতকাল এই শিল্পীটি এই গানটি শুনতে চেয়েছিলেন, কিন্তু সুচিত্রা মিত্রর কণ্ঠে এই গান আমাদের সংগ্রহে এই মুহূর্তে ছিল না, তাই শিল্পী রমা মণ্ডলের কণ্ঠে আপনার পছন্দের গান শোনালাম, আশা করি আপনার ভালো লাগবে। এবারে আমরা তাহলে কোন গানে যেতে পারি?
1: এবারে আমরা চলে যাই যে গান, সেই গান অনুরোধ যারা করেছেন তারা হলেন সুজিত মণ্ডল, শুভ্রা মণ্ডল, শুভ্রজিৎ মণ্ডল, কল্পনা মণ্ডল, চক বৈদ্য, কুলপি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। আপনারা বুঝে গেছেন কোন গান, কিন্তু অন্যদের জন্য জানাই, মান্নাদের কণ্ঠে এই গান আপনাদের সকলের জন্য রইল।

0: মান্নাদের কণ্ঠে গান শুনলাম আমরা, মুক্তি রায়চৌধুরীর লেখা এই গান। এই গানে সুর দিয়েছেন প্রভাস দে। এরপর আমরা যে গান শুনব সেই গানের শিল্পী আরতি মুখোপাধ্যায়। নাকতলা থেকে অসীম আসেন শুনতে চেয়েছেন এই গান।
1: সুধীন দাশগুপ্তর কথায় সুরে এই মুহূর্তে আপনার পছন্দের গান রইল সকলের জন্য।

0: রাগ অনুরাগ এই ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে আমরা শুনছিলাম এই গান, এবং এই গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে আমরা শুনছিলাম, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা হেমন্তবাবু নিজের সুরে। আর এই গান শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছেন পবিত্র সাহা, সীমা সাহা, 2 নম্বর এয়ারপোর্ট গেট, দমদম থেকে।
1: চলে যাই পরের অনুরোধে। অনুরোধ করেছেন মালদা থেকে রামপাল, শুনতে চেয়েছেন আরাধনা ছবির গান, বাংলা গান, বাংলা ছবির সাউন্ডট্র্যাক থেকে শুনতে চেয়েছেন রাহুল দেব বর্মন এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে গান।

0: সোমবার জানো সোমবার আজ তুমি তো আমার আজ।
1: আমরা চলে যাব পরের গানে। পরের গানের শিল্পী রামকুমার চট্টোপাধ্যায় এবং তার কণ্ঠে প্রচলিত একটি গানের অনুরোধ জানিয়েছেন যাদবেন্দ্র পণ্ডা জুখিয়াবাজার কাঁথি থেকে।
2: আর এই গানের সঙ্গেই ব্যাক টু ব্যাক আমরা যে গানের অনুরোধে যাব সেই গানটিও রামকুমার চট্টোপাধ্যায়ের কথা লিখেছিলেন, তবে লিখেছেন যদি ওনার কণ্ঠে না হয় তাহলে যে কোনো শিল্পীর কণ্ঠে। সেটিও একটি পুরাতনী আগমনী গান, গিরিশচন্দ্র ঘোষের লেখা, শুভ্রা ভট্টাচার্য বাঁশদ্রোণী থেকে। প্রথমে আমরা যাচ্ছি রামকুমারবাবুর গানে যাদবেন্দ্র পণ্ডার অনুরোধে, আর ব্যাক টু ব্যাক যাব চন্দ্রাবলী রুদ্রদত্তর গানে শুভ্রা ভট্টাচার্য বাঁশদ্রোণী থেকে শুনতে চেয়েছেন।

0: ব্যাক টু ব্যাক দুটো পুরাতনী আগমনী বাংলা গান শুনলাম, প্রথমে রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে। এবং রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে আমরা শুনলাম যাদবেন্দ্র পাণ্ডার অনুরোধে, এবং তারপর শুনলাম চন্দ্রাবলী রুদ্র দত্তর কণ্ঠে শুভ্রা ভট্টাচার্যর অনুরোধে। আর এবারে চলে যাব যে গানে, সেই গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন প্রদীপ সরকার, রামকৃষ্ণ ঘোষ রোড সিঁথি রায়পাড়া থেকে। নায়িকা সংবাদ ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনব এই গান, গৌরীপ্রসন্ন মজুমদারের কথা এবং শিল্পীর নিজের সুরে।
1: কিছু সুর কিছুটা আবেগ,

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM Gold.

0: পান্নালাল ভট্টাচার্যের কণ্ঠে রামপ্রসাদী এই গান শোনার অনুরোধ জানিয়েছিলেন সন্তোষপুর থেকে প্রদীপ চক্রবর্তী।
1: আর এবার আমরা চলে যাব পরের বন্ধুর অনুরোধে, পরের বন্ধুদের অনুরোধে বলা ভালো, কারণ আমাদের কাছে অনুরোধ করেছেন ছত্তিশগড় থেকে হীরামণি বর্মা, পরশমণি বর্মা, পুষ্পেন্দ্রমণি বর্মা এবং নখেলাল বর্মা। তারা শুনতে চেয়েছেন আশা ভোসলের কণ্ঠে এই গান।

0: তোমায় গান শোনাবোর একেবারে শেষ পর্বে, মানে শেষ পর্যায়ে পৌঁছে গেছি বলা যেতে পারে। আর এবার আজকের শেষ যে বন্ধুদের অনুরোধ রাখবো আমরা, শ্যামসুন্দর দাস, কাকলি দাস, বুদ্ধদেব দে, নারকেল বাগান লস্করপুর গড়িয়া থেকে যে গান শুনতে চেয়েছেন, এ গান এখন চারপাশে বাজছে পরান যায় জুলিয়ার এই ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে, অভিজিৎ ভট্টাচার্যর কণ্ঠে আমরা শুনব এই গান। এবং এই গান শুনতে শুনতে আপাতত দেবলীনা প্রযুক্তি কিন্তু বিদায় নেবে, আর আবারও আপনাদের সাথে কথা হবে ঠিক দুপুর 2:30। ঠিকানা কিন্তু একই থাকছে 100.1 FM গোল্ড।
1: একদমই ফিরে আসছি। আর আজ তো এক বিশেষ মানুষের জন্মদিন, ফলে আপনারা বুঝতেই পারছেন কেমন কি বিষয়ে কথা হতে চলেছে আর কি গান বাজতে চলেছে।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বোন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে, সে আনন্দ ধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান শুনতে পাবেন 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেনবোয় সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:10 আকাশবাণীর পূজোর গান।
2: কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর।
3: কভি কভি মেরে দিল মে খেয়াল আতা হ্যায় কি জিন্দগি তেরি জুলফোঁ কি নরম ছাঁও মে গুজরনে পাতি তো শাদাব হো ভি সকতি থি, ইয়ে রঞ্জ ও গম কি স্যাহি জো দিল পে ছাই হ্যায় তেরি নজর কি শুয়াও মে খো ভি সকতি থি, মগর ইয়ে হো না সকা, মগর ইয়ে হো না সকা ওর আব ইয়ে আলম হ্যায় কি তু নহি তেরা গম তেরি জুস্তজু ভি নহি, গুজর রহি হ্যায় কুছ ইস তরহ জিন্দগি জেসে ইসে কিসি কে সহারে কি আরজু ভি নহি, না কোই রাহ না মঞ্জিল না রোশনি কা সুরাগ, ভটক রহি হ্যায় অন্ধেরো মে জিন্দগি মেরি, ইনহি অন্ধেরো মে রহ জাউঙ্গা কভি খোকর, মে জানতা হুঁ মেরি হম নফস মগর ইউঁ হি কভি কভি মেরে দিল মে খেয়াল আতা হ্যায়।

0: যদিও জন্ম হয়েছিল একটা যথেষ্ট সচ্ছল পরিবারে, কিন্তু পথ চলাটা মসৃণ হলো না। তিনি যখন জন্মেছেন তখন চারপাশে ভারত ছাড়ো আন্দোলন চলছে। তাঁদেরই এক পারিবারিক বন্ধু সেই ছোট্ট সদ্যজাত শিশুটিকে দেখে বললেন, এর নাম হোক ইনকলাব। না, সেই নামটা অবশ্য টিকল না। আর একজন দেখতে এসে চেহারা দেখে বলেছিলেন যে নাম, সেই নামেই তিনি বিশ্ববিখ্যাত হলেন। কিন্তু ওই যে ইনকলাব, সেই নাম কিন্তু তাকে ছেড়ে গেল না। সেই ছবিতে মুখ্য ভূমিকায় আমরা তাকে পরে পেলাম। অদ্ভুত একজন মানুষ, কোথাও তিনি চরিত্র থেকে বাদ পড়ছেন বেশি লম্বা বলে, কোথাও বা তিনি বাদ পড়ছেন গলার আওয়াজটা বড্ড ভারী। কিন্তু হলে কি হবে, যে জেদ তার মধ্যে ছিল সেই জেদেই আজও এতগুলো বছর পার করেও তিনি অদম্য এবং তিনি প্রথম চয়েস।
1: 11ই অক্টোবর, এই তারিখটা এলেই আমাদের মনে পড়ে যায় ভারতীয় ছবির সেই দীর্ঘকায় মানুষটিকে, যে মানুষটি আজও এই তার একেবারে কি বলবো, তার সুঠাম চেহারা নিয়ে যেখানেই হেঁটে যাচ্ছেন সেখানেই মানুষ তাকে ফলো করছেন, তাকে দেখছেন। কে বলেছে তার বয়স হয়েছে? বয়স তো শুধু একটা সংখ্যা মাত্র, অন্তত তার কাছে। তিনি যখন যেখানে হেঁটে যান তখন সেখানে 22 বছরের তরুণও হার মেনে যায়। আর বলে দিতে হবে না, বলে দেওয়ার অপেক্ষা রাখে না, তার অননুকরণীয় কণ্ঠ দিয়েই কিন্তু আজ আমরা সুরেলা সফর শুরু করলাম। তিনি অমিতাভ বচ্চন।

0: তিনি নিজে হয়তো একজন শায়ের বা কবি নন, তার বাবা ছিলেন অত্যন্ত জনপ্রিয় এক কবি, এবং যে মানুষটির ছবির জগতের সঙ্গে কোনোই সম্পর্ক ছিল না সেই মানুষটি আজকে ভারতীয় ছবি এবং অমিতাভ বচ্চন কোথাও যেন এক আসনে বসার যোগ্য হয়ে গেছেন। নিজেকে সেই জায়গায় তিনি নিয়ে গেছেন যে সারা পৃথিবীর মানুষ তাকে এক ডাকে চেনেন। এই মানুষটির কিন্তু ছোটবেলা থেকে ও যে তার যেটা বলছিলাম যে পারিবারিকভাবে অভিনয়ের কোনো লিগ্যাসি ছিল না, কিন্তু ছোটবেলা থেকে অভিনয় করতে ভালোবাসতেন। যখন সেন্ট মেরিজ বয়েজ স্কুলে পড়তেন কিংবা তারও পরে যখন নৈনিতালের বোর্ডিং স্কুলে পড়াশোনা করছেন, সেই সময় গোগলের নাটক দ্য গভর্নমেন্ট ইন্সপেক্টর, সেখানে মেয়রের ভূমিকায় তিনি অভিনয় করেন এবং মাত্র 15 বছর বয়সে 1957 সালে তিনি শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে ক্যান্ডেল কাপ লাভ করেন। এরপর তিনি চলে আসেন দিল্লিতে, দিল্লির করোরিমাল কলেজে বিএসসি পড়াশোনা করছেন। সেই সময় সেখানকার নাট্যদল দ্য প্লেয়ার্সে যোগ দেন এবং এইখানে কিন্তু প্রথম ধাক্কাটা খান তিনি, কারণ এই মানে নাটকে যখন তিনি অভিনয় করতে গেছেন সেই সময় তাকে বলা হয় যে তুমি বেশ অনেকটা লম্বা আর তোমার গলাটা বেশ ভারী, তোমাকে না মেইন কাস্টে রাখা যাবে না, তোমাকে সাইড রোলে রাখা হবে। তো অভিনয় করার নেশা যখন তার ভিতরে, তখন সাইড রোলই ঠিক আছে, কোনো ব্যাপার নয়। কিন্তু কোনো একটা সময় এক অভিনেতার অনুপস্থিতিতে তিনি লিড রোলে চলে আসেন এবং এই অভিনয় পরপর 3 বছর তিনি এই লিড রোলে অভিনয় করেন এবং এইখান থেকেই সবচেয়ে তার অভিনয়ের খিদেটা আরও বেশি করে তৈরি হয়ে যায়।
1: একটা মজার কথা কি জানো, এই যে মানুষটা যার সিনেমার সঙ্গে সেইভাবে কোনো তালুক ছিল না, বাড়িতে বাবা মা দুজনে অসম্ভব উদার মনস্ক, কখনো কিছু চাপিয়ে দেননি, যা করতে ভালো লাগে তাই করতে পারো, কিন্তু একটা নিষেধাজ্ঞাও ছিল, ফিল্ম দেখাটা খুব সহজভাবে মোটেই নেওয়া হতো না।

0: মানে অন্য সিনেমা দেখার অনুমতি কিন্তু তাদের মিলত না। এলাহাবাদে তখন একটা ক্যাপিটাল সিনেমা হল ছিল, প্রথমবার জীবনে যখন ফিল্ম দেখলেন সেটা ছিল লরেল হার্ডি, হ্যাঁ ওই অবধি অ্যালাউ করা হয়েছিল। আর এছাড়া যে কোনো কার্টুন ফিল্ম, সিন্ড্রেলা, র্যাপুনজেল, তো এগুলো তিনি দেখতেন। তো লরেল হার্ডি দেখে অসম্ভব মজা পেয়েছিলেন। কিন্তু এই এত বিধিনিষেধের ভেতরেও যে মানুষটা ফাঁকফোকর দিয়ে হুশ করে ঢুকে পড়লেন তার জীবনে এবং তাকে পুরো আচ্ছন্ন করে দিলেন, আজও তিনি একইভাবে সেই মানুষটাতে মজে রয়েছেন, তিনি হলেন দিলীপ কুমার, যার সঙ্গে শক্তিতে বাবা এবং ছেলের সেই যে একটা কি বলবো দ্বন্দ্ব, তাদের টানাপোড়েন, তাদের সম্পর্কের ভালোবাসা অসাধারণ। এবং এই দিলীপ কুমারকে দেখা এবং সেই যে এলাহাবাদের একমাত্র সিনেমা হল তার বাড়ির কাছে, সেটা যখন প্রথম শীতাতাপ নিয়ন্ত্রিত হলো, তো সেই শীতাতাপ নিয়ন্ত্রিত সিনেমা হল কেমন হয় সেইটা দেখার জন্য বাড়ি থেকে আবার অনুমতি মিলল। সেটাও এমন একটা সিনেমা, সেটাও একটি মাত্র ছবি যাতে দিলীপ কুমার এবং দেবানন্দ একসাথে কাজ করেছিল। তো সেই থেকে শুরু এবার দিলীপ কুমারে মজে থাকা সেই মানুষটির বাকি ক্যারিয়ার, মানে নাটকের মঞ্চ থেকে কিভাবে তিনি পৌঁছলেন ফিল্মের পর্দায়, সেটা একটু গল্পের মতন করেই শুনব। তার আগে তার গলায় শুনি যেভাবে তিনি ছোট্ট ছোট্ট বাচ্চাদের ট্যাকল করেন, তার বাড়ির তার যারা মানে নাতি নাতনি তাদের সাথে কিভাবে তিনি চলেন তার খানিকটা আন্দাজ কিন্তু আমাদের কনবনেগা করোড়পতির সেটের বাচ্চাদের
1: মাঝে মধ্যে আমরা পেয়ে থাকি,
0: পেয়ে যাই। এবং আপাতত সেইরকমই একটা গান শুনে দেখুন তার নিজের কণ্ঠে।

0: গল্পে যাদেরকে দেখানো হচ্ছিল তার সঙ্গে, তারা যেরকম মজে গেছিল, আমরা কিন্তু আজও মজে আছি একই রকম ভাবে, বলো প্রযুক্তি?
1: ঠিক তাই, ঠিক তাই।
0: আর সব থেকে বড় কথা দেখো, মানে মহানায়কদের গল্পগুলো বোধ হয় একই রকম হয়। মানে আমাদের বাংলার যিনি ছিলেন ফ্লপ মাস্টার জেনারেল, যদিও তিনি মহানায়ক, আর ভারতবর্ষের প্রথম সুপারস্টার যদি রাজেশ খান্না হন, তাহলে কি বলবো, বলিউডের শাহিনশাহ বলি?
1: হ্যাঁ, অবশ্যই।
0: তো আজকে যে বাড়িটায় বসে আমরা কথা বলছি, এই যে আকাশবাণী ভবন, এই আকাশবাণী ভবন থেকেও কিন্তু জুটেছিল প্রত্যাখ্যান। এবং তার কারণ কি? সেই এক, গলার আওয়াজ অসম্ভব গম্ভীর এবং ভারী। এরপর তিনি শুরু করলেন চাকরি, চাকরিটা ভালোই চলছিল। তারপর পদোন্নতি অন্য একটা কোম্পানি, সেখানেও ভালোই কাজকর্ম চলছে। এই সময় গ্র্যাজুয়েশনের পর কলকাতাতে যখন তিনি কাজ করছেন, তখন তার ভাই অজিতাভ, এখানে একটা মজার ব্যাপার আছে না, তো তার ভাই 1947 সালে জন্মেছিলেন বলে সেই যে আত্মীয় যিনি তার নাম দিয়েছিলেন ইনকলাব, তিনি তার ভাইয়ের নাম রাখেন আজাদ, প্রস্তাব দেওয়া হয়। তো যথারীতি সেই নামও রাখা হয়নি, অজিতাভ এই নাম রাখা হয়। এবং তিনি ওই ফিল্মফেয়ারের যে মাধুরী কনটেস্ট ইউনাইটেড প্রডিউসারের প্রডিউসার্সের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল, এবং সেই ইউনাইটেড প্রডিউসার্সে কারা ছিলেন, ছিলেন শক্তি সামন্ত, প্রমোদ চক্রবর্তী, বি আর চোপড়াদের মতো। তো ভাই সেখানে তার ছবি পাঠিয়ে দেন।
1: এবং সেই ছবিটা তোলা হয় কোথায়, এটাও কিন্তু একটা মজার ব্যাপার, ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে। হ্যাঁ, কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাইরে দাঁড় করিয়ে ভাই একটা বক্স ক্যামেরা নিয়ে দাদার ছবি তুললেন, এবং সেই ছবি পাঠিয়ে দেওয়া হলো সেই মাধুরী ট্যালেন্ট প্রতিযোগিতায়। কিন্তু না, সেখানেও ধাক্কা পেলেন তিনি, সেখান থেকেও রিজেক্টেড হলেন। এরপর কি হলো, এরপর যে ছবি, সেই ছবি সারা ভারতবর্ষকে মাতিয়ে দিল। সেই ছবির গল্পে আমরা আসব ঠিক 3:10 যখন আমরা ফিরে আসব সংবাদ বিরতির পর। আপনারা অপেক্ষা করবেন নিশ্চয়ই, 100.1 FM গোল্ডে রয়েছি প্রযুক্তি আর দেবলীনা আপনার সঙ্গে। আমরা রেখে যাব একটি গান, এবং সেই গান শুনতে শুনতেই আমরা চলে যাব সংবাদের বিরতিতে।

100.1 FM গোল্ডে শুনছেন সুরেলা সফর, আর আজকে জন্মদিনে অমিতাভ বচ্চন, সঙ্গে আছি প্রযুক্তি আর দেবলীনা। আবারও ফিরছি 10 মিনিটের সংবাদ বিরতির ওই পারে, ঠিক 3টে বেজে 10 মিনিটে। স্টে টিউনড।

সংবাদ বিরতির পরে আবারও ফিরে এসেছে দেবলীনা আর প্রযুক্তি। আপনি শুনছেন 100.1 FM গোল্ড, আর আজকের সুরেলা সফর জুড়ে রয়েছেন তিনি, বলিউডের শাহেনশা বলুন, বিগ বি বলুন, যাই বলেই তাকে ডাকুন না কেন। এবং সব থেকে মজার কথা, দেখো এই যে বম্বে টু গোয়া, এইটাও কিন্তু মানে সেই সুপার ডুপার হিট ফিল্মের ভেতরে তালিকায় কিন্তু তখনও পড়ছে না, মানে তখনও সেইভাবে তিনি যে কতখানি অপরিহার্য হয়ে উঠবেন ইন্ডাস্ট্রির জন্য সেইটা তখনও ডিরেক্টর প্রডিউসাররা তেমনভাবে বুঝতে পারছেন না। কিন্তু যে এই যে তুমি প্রযুক্তিদি কলেজের অভিনয়ের কথা বলছিলে, এরপর যখন মিরান্ডা হাউসে তিনি রেপ অফ দ্য বেল্ট এই নাটকের অভিনয় করছিলেন, তখন ভীষণ শান্ত, ধীর স্থির, একটা চুপচাপ মানুষ বসে থাকে সে চুপচাপ করে, তো সেইখান থেকে ভেঙে এই এই জায়গা, মানে আমরা যারা বম্বে টু গোয়া দেখেছি আমরা প্রত্যেকে জানি, যখন তিনি কলকাতা থেকে বম্বে চলে এলেন এবং ওই ইউনাইটেড প্রডিউসার্সের যে অডিশন তাতে উনি রিজেক্টেড হলেন, তো ওনার মা তিজি বচ্চন তার সাথে তখন কিন্তু ডিরেক্টর প্রডিউসার শ্রাবণ তোমার শ্রাবণ কুমার টাক তার একটা পরিচিতি ছিল, এবং শ্রাবণ কুমার টাক তখন মির্জা গালিবের ওপর একটা চরিত্র করছেন এবং অমিতাভ বচ্চন চোখ দুটোর ভেতরে কোথাও একটা সেই মানে যেটাকে বলা হয় একটা ভাবের ভেতরে হারিয়ে যাওয়া একটা মানুষ, অথচ ভীষণ গভীরভাবে তাকিয়ে থাকেন, তো সেই চোখ দুটো দেখে তো শ্রাবণ কুমারের মনে হয়েছিল যে হ্যাঁ একে তো মির্জা গালিব করা যায়। কিন্তু তার আশেপাশে তার ইউনিটের কিছু মানুষজন তাকে বললেন যে কি করে করবে তুমি, মির্জা গালিব তার হাইট ছিল কত কম।

0: এই ছেলেটা এতখানি লম্বা, এর কোমর থেকে পায়ের পোর্শনটা বিশেষ করে বেশি লম্বা, তাই কি করে মির্জা গালিব হবে? হয়ে গেল, গালিব হওয়া হলো না। আবার দেখো, যখন নার্গিসকে জানানো হলো এবং নার্গিসের অনুরোধে সুনীল দত্ত, বিআর চোপড়ার সাথে তখন সুনীল দত্তের ভীষণ ভালো সম্পর্ক, তিনি বিআর চোপড়াকে লিখলেন যে আমি একজনকে পাঠাচ্ছি, তুমি একটা লুক টেস্ট নাও। বিআর চোপড়া লুক টেস্ট নিলেন কিন্তু আগ্রহী হলেন না, উল্টে আর একজনকে বললেন আমি একজনকে পাঠাচ্ছি, দেখো তোমরা যদি কিছু করতে পারো। এদিকে তারাচাঁদ বজরাতিয়া, তিনি যখন তার লুক টেস্ট নিচ্ছেন, তিনি বললেন আরে বাবা তোমার তো একেবারে পুরো কবি কবি চেহারা, সেখানে কুর্তা পাজামা পরে তিনি গেছেন লুক টেস্টে, হাজির হয়েছেন। বলছে না না, তুমি তোমার বাবার ছেলে, তুমি বাবার পথেই হাঁটো, এই লাইন তোমার জন্য না।
1: এরপর এই যে বিভিন্ন জায়গায় তিনি রিজেক্টেড হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে, আর রিজেক্টেড হচ্ছেন তার একটা বড় কারণ, মানে দুটো কারণ সাধারণভাবে তিনি রিজেক্টেড হচ্ছেন, এক হচ্ছে তার এই লম্বা চেহারা, আরেকটি হচ্ছে তার ওই রকম ভারী গলা। কিন্তু দেখো, আমরা যদি ক্রোনোলজি দেখি তাহলে দেখা যাবে 1969 তার প্রথম ছবি, এবং 1969 তিনি, মানে তার ছবির কাজ শুরু হলো কিন্তু কণ্ঠ মাধ্যম, মানে ন্যারেটর হিসেবে তিনি ভুবন শ্যামে ন্যারেটর হিসেবে কাজ করেছিলেন, মানে যে মানুষটির কণ্ঠ বারে বারে রিজেক্টেড হয়েছে সেই মানুষটি মৃণাল সেনের ছবিতে প্রথম গলা ব্যবহার করলেন, এবং তার কণ্ঠ দিয়েই কিন্তু তার ছবির যাত্রা শুরু হলো।
0: এবং অদ্ভুতভাবে দেখো, আমাদের পশ্চিমবঙ্গের, আমাদের বাংলার, মানে দুজন বিশ্ববিখ্যাত চিত্র পরিচালক, যাদেরকে মানে প্যারালাল ফিল্মের ক্ষেত্রে স্তম্ভ মনে করা হয় শুধু আমাদের দেশে না গোটা বিশ্বে, আবারও কিন্তু আরেকজন তার কণ্ঠকেই ব্যবহার করেছিলেন, শতরঞ্জ কে খেলাড়ি, মনে পড়ছে?
1: একদমই তাই। দেখো এই এই যে বিভিন্ন জায়গা থেকে তিনি যখন রিজেক্টেড হচ্ছেন, সেই সময় পরিচালক কে আব্বাস তখন তিনি একটি নতুন মুখের খোঁজ করছিলেন, এবং সেখানে মানে লিড রোল তো ছিল না অবশ্যই, তার প্রথম ছবি সাত হিন্দুস্তানি, সেখানে তিনি এক মুসলিম কবির ভূমিকায় অভিনয় করলেন, এবং এই ছবিতে যখন তিনি অভিনয় করতে গেছেন, তখন কে আব্বাসের কাছে যখন দেখা করতে গেছেন, কে আব্বাস বললেন হ্যাঁ ঠিক আছে, তোমাকে পছন্দ হয়েছে। তখন উনি বলেছেন যে ও তাহলে আপনি আমাকে এই ছবিতে কাস্ট করবেন? তো কে আব্বাস বলেছেন যে সেটা অনেক কিছুর উপর ডিপেন্ড করছে, মানে আমি গল্পটা তোমাকে পড়ে শোনাবো, তোমার চরিত্রটা তোমাকে বোঝাবো, তুমি বরং এক কাজ করো, তোমার ডিটেলসটা আমার সেক্রেটারিকে দিয়ে যাও। তো ডিটেলস দিতে গিয়ে যখন সেক্রেটারি জিজ্ঞাসা করেছেন আপনার নাম বলুন, তো উনি প্রথমেই বলেছেন অমিতাভ, তারপর একটু পজ নিয়ে বলেছেন অমিতাভ বচ্চন, পিতা কা নাম হরিবংশ রাই বচ্চন। এবং এইটা শোনার পরে কে আব্বাস ঘুরে তাকিয়ে বলেছেন তুমি হরিবংশজির ছেলে, শোনো এক কাজ করো, বাবার কাছ থেকে আগে পারমিশন নিয়ে এসো, তবে তোমাকে এই ছবিতে আমি কাস্ট করব। তো বাবার কাছে ফোন করা হলো এবং বাবা পারমিশন দিলেন, তারপরে তো যা হওয়ার হলো সাত হিন্দুস্তানি। না, এখানেও কিন্তু ধাক্কা খেতে হয়েছে তাকে, পরপর পরপর যে কটি ছবিতে অভিনয় করেছেন সেখানেও তাকে ওই হয়তো ফ্লপ মাস্টার জেনারেল এই তকমাটা দেওয়া হয়নি, কিন্তু সত্যি সত্যি তার পরপর 12টা ছবি সুপার ডুপার ফ্লপ বলা যায়।
0: কিন্তু দেখো, এই সাত হিন্দুস্তানির আর একটা মজার গল্প ছিল, কলকাতায় তখন তিনি মাসে 1500 টাকা মাইনের চাকরি করছেন,
1: 1600 টাকার মাইনে চাকরি করছেন, এবং
0: গাড়ি পাচ্ছেন যাতায়াতের জন্য। তো তাকে যখন প্রশ্ন করা হচ্ছে, মানে খাজা আহমেদ আব্বাস যখন প্রশ্ন করছেন তুমি চাকরিটা ছেড়ে দিয়ে এসছো, বলছে হ্যাঁ, বলে আমি এই ছবির জন্য তোমায় 5000 টাকা দেবো, এবং এটাও বলতে পারছি না ছবি কবে শেষ হবে, আর তার জন্য তুমি তোমার 1500 টাকার চাকরি ছেড়ে দিয়ে চলে এলে। তখন উনি বললেন কোনো ব্যাপার না মামু, আপনি যা পারবেন তাই দেবেন। এবং এই যোগাযোগটা হয়েছিল কিন্তু টিনু আনন্দের মাধ্যমে। তো এইবার মানে খাজা আহমেদ আব্বাস, তিনি কিন্তু খুব কম বাজেটে ছবি করতেন, এটা মানে ইন্ডাস্ট্রিতে সকলেই জানতো, কিন্তু আবার যাদের খুব ভালোবাসতেন, যাদের কাজ খুব পছন্দ হতো, তাদের মাঝে মাঝে 50 টাকা করে দিতেন যে যাও তোমার যা ভালো লাগে খাও। তো সেই সময় 50 টাকা অনেকখানি ব্যাপার। তো তারা তিন বন্ধু, হ্যাঁ, অমিতাভ বচ্চন, জালাল আগা এবং আনোয়ার আলী, তারা একদিনকে অমিতাভ বচ্চন 50 টাকা পেয়েছে এবং

0: সেই নিয়ে মানে সদ্য বোম্বেতে এসেছেন একটা সন্ধেবেলা একেবারে পানাহারে গোটা টাকাটা খরচা করে। এবার যখন সকাল হয়েছে তখন বিবেক জেগে উঠেছে এবং আনোয়ার আলী তাকে বলেন যে যতদিন না তুমি নাম করছো, নিজের পায়ে দাঁড়াচ্ছ, ততদিন কিন্তু তুমি আর আর যাই হোক ওই পানীয়র দিকে যাবে না। এবং কি অদ্ভুতভাবে দেখো তিনি নিজেকেও নিজে বললেন, মানে জাভেদ আক্তার বলেছেন না যে দুটো জিনিস, এক তো অসম্ভব প্রতিভা, তিনটে জিনিস, তার সঙ্গে হার্ডওয়ার্ক এবং তার সঙ্গে ডিসিপ্লিন, তবে একটা অমিতাভ বচ্চন, তবে একজন অমিতাভ বচ্চন হতে পারেন। তো তিনি কিন্তু আর কোনোদিন পানীয়ের দিকে যাননি, শুধু নিজের ছোট ভাইয়ের বিয়ের তিনটুকু ছাড়া। আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাব, আমাদের যেতে হবে, তারপরে ফিরছি গানে গানে।
1: তাহলে শুরু করি ইনভেস্টিং।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর।

মানে তিনি যে কি পারেন এবং কি পারেন না, আমার তো মনে হয় প্রযুক্তি দিয়ে তার সময় তাকে একরকম করে এক্সপ্লোর করা হয়েছে এবং যতটা এক্সপ্লোর করা যায়নি সেটা তার পরে, মানে তার যখন সেকেন্ড ইনিংসের শুরুর দিকটা খুব খারাপ হলো।

0: তো তারপর যত এগিয়েছেন, মানে নিজেকে ভেঙে চুড়ে আমরা পায়ের মতো ফিল্ম পেয়েছি, অরো যে চরিত্র, আমরা ওয়াজিরে তাকে পেয়েছি, অত বড় একটা লম্বা মানুষ গোটা ছবিটা হুইল চেয়ারে বসে তার অভিনয়, আমরা ভূতনাথে পাচ্ছি তাকে
1: ভূত হিসেবে,
0: হ্যাঁ মজাদার,
1: এবং হ্যাঁ, এবং যে ছোটদের সঙ্গে বিভিন্ন ছবিতে আমরা তাকে দেখতে পাই, এবং সেখানে না কোথাও যেন মনে হয় যে মানে ওই যে একটা বিরাট লম্বা চেহারা, তিনি যেন তার ভিতরের ছোট্ট মানুষটাকে জাগিয়ে তোলেন এই সমস্ত চরিত্রের ক্ষেত্রে।
0: ব্ল্যাক ধরো,
1: আহা,
0: মানে রানী মুখার্জি নিজে বলেছেন তার অভিনয়ের, মানে তার অভিনয় দক্ষতাটাই যেন অনেকখানি বদলে গেছিল এই মানুষটির সান্নিধ্যে আসার পর ওনার সঙ্গে অভিনয় করে। বা পিকুতে আমরা দেখছি যে একদম আমাদের ঘরের যে বয়স্ক মানুষগুলোকে নিয়ে আমরা নিত্যদিন মানে কখনো বিরক্ত হয়ে যাই, কখনো হতাশ হয়ে ভাবি যে কি করে এদেরকে একটু ভালো রাখবো, ঠিক সেই একটা চরিত্র কি জীবন্ত করে তুললেন তিনি পর্দায়। কিংবা পিঙ্কের লয়ার, এবং আমার তো একটা অসম্ভব ভালো পারফরমেন্স লেগেছিল চিনিকম,
1: হ্যাঁ
0: মনে হয়েছিল না সত্যি 65 বছরের মানুষটার প্রেমেই বারবার পড়তে ইচ্ছে করছে।
1: সত্যি তাই। আর এই চিনিকমের সঙ্গে সঙ্গে অবশ্যই বাগবানের কথাও মনে পড়ে যায়।
0: একদম।
1: কিন্তু দেখো, যখন এই মানুষটি কাজ করতে শুরু করছেন, সেই সময় যে পরপর যে ছবিগুলি তৈরি করছেন, সেই ছবিগুলি তাকে একদম মানে সেই অর্থে কিন্তু কোনো জায়গা দিতে পারছে না। যদিও পরবর্তীকালে মানে সেই ছবিগুলো যখন আবার করে দেখা হয় তখন আমরা হয়তো ফ্ল খুঁজে পাই না, কিন্তু কোথাও যেন মনে হয় যে সেই ছবিগুলো সেই সময়ের জন্য ছিল না। যেমন ধরো রেশমা আর শেরা, এই ছবিতে যখন সুনীল দত্ত তাকে নিলেন, তার ওই যে আবারও কিন্তু প্রতিবন্ধক হয়ে দাঁড়ালো তার ওই ভারী গলা, এবং ভারী গলার জন্য তার চরিত্রটাকেই মুখ করে দেওয়া হলো, বোবা করে দেওয়া হলো, যে কোনো কথা বলে না। এবং হরিবংশ রাই বচ্চন যখন শুনলেন এই ছবির কথা এবং দেখলেন মা বাবা দুজনে মিলে, তখন হরিবংশ রাই বলেছিলেন যে এটা কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং এটা অত্যন্ত কঠিন একটি কাজ তুমি করে দেখিয়েছো। আর এখানে একটা জিনিস মনে পড়ছে, যে সিনেমা হলে তিনি ছোটবেলায় লুকিয়ে লুকিয়ে সিনেমা দেখতেন, পরবর্তীকালে তার জীবনের প্রথম ছবি তিনি যখন মা বাবার সঙ্গে সেই সিনেমা হলে বসে দেখছেন, তার একটা নিজের আলাদা শিহরণ হচ্ছে। তিনি সেই কথা শেয়ার করেছেন বিভিন্ন, সবসময় তিনি মানে অ্যাক্টিভ থাকেন সোশ্যালি।
0: এবং তুমি এই যে কথাটা বললে না যে কোনো সংলাপ না বলে তার অভিব্যক্তিকে প্রকাশ করা, এটা যে কতখানি কঠিন কাজ, এটা যে কোনো অভিনয়ের ছাত্রছাত্রী তারা উপলব্ধি করতে পারেন। এবং সেখানে অমিতাভ বচ্চনের অভিনয় মানে সেটা একটা মাস্টার ক্লাস বলা যায়। এবং দেখো, যখন ঋষিকেশ মুখার্জি আনন্দ করবেন, আনন্দের কাস্টিং নিয়ে না প্রচুর গল্প, মানে আনন্দ প্রথমে ভেবেছিলেন তো কিশোর কুমারকে নিয়ে, এবং কিশোর কুমার যেহেতু চরিত্রটার মৃত্যু হবে তাই তিনি করতে রাজি হননি, তো তারপরে রাজেশ খান্না। এবং যে চরিত্রে অমিতাভ বচ্চন অভিনয় করেছেন বাবু মশাই, তো সেই চরিত্রে তখন ঋষিকেশ মুখার্জির মাথায় ছিল উত্তম কুমার। তারপর যখন অমিতাভ বচ্চনকে নিয়ে যাওয়া হয় তার কাছে, অমিতাভ বচ্চনের চোখের দিকে তাকিয়ে তিনি বসে কথা বলছিলেন, তাকে চরিত্রটা বোঝাচ্ছিলেন, তখন ওই যে চোখের ওই গভীরতা এবং একটা মানে কি বলবো, একটা ইন্ট্রোভার্ট স্বভাব, এই সবটা দেখে, এবং কণ্ঠস্বর, মানে সেই কণ্ঠের ভেতরে একটা আশ্চর্য আশ্রয় আছে, হ্যাঁ, তো তখন ঋষিকেশ মুখার্জি অমিতাভ বচ্চন উঠে চলে যাওয়ার পরই বাকিদের বলেছিলেন যে আমি আমার বাবুমশাইকে পেয়ে গেছি। এবং আনন্দের পারফরমেন্স শেষ হওয়ার পর, শুটিং শেষ হওয়ার পর তিনি বেশ কিছু জায়গায় কথা বলেছেন যে রাজেশ খান্নার যে চরিত্র, সেই চরিত্র তো মানে যেরকম একটা অথর ব্যাকড ক্যারেক্টার হয়, যেটা মানে অথর ব্যাকড ডিরেক্টর ব্যাকড
1: ব্লু আইড একটা ক্যারেক্টার, হ্যাঁ,
0: কিন্তু তার পাশেও উনি কিন্তু এক দু নম্বর হলো এগিয়ে রেখেছিলেন যাকে, সেই মানুষটা অমিতাভ বচ্চন। আমরা একটু সেই সংলাপে যাই।
2: মে তুমি ইতনা খামোশ নহি হোনে দুগা, 6 মহিনে সে তোমারি বকবক সুন রাহা হু মে, বোল বোল কে মেরা সর খা গয়ে হো তুম, বোলো
3: জিন্দগী ওর মৌত উপর ওয়ালে কে হাত জহা পর উসে না তো আপ বদল সকতে না মে, হম সব তো রঙ্গমঞ্চ কি কঠপুতনিয়া হ্যাঁ, জিনকি ডোর উপর ওয়ালে কি উঙ্গলিয়ো মে বন্ধি হ্যাঁ, কব কন কেসে উঠেগা ইয়ে কোই নি বাতা সকতা হ্যাঁ।

0: একটু আগে দেবলীনা তুমি বলছিলে না যে একদম আমাদের যে আমাদের কি বলবো আমাদের পরিবারের মানুষ, আমাদের চেনা মানুষ, এই মানুষের প্রতিচ্ছবি হয়ে কিন্তু তিনি উঠলেন যে ছবিতে, সেটি জঞ্জির। যে সেই সময় মানে 1970-এর আগে যে সমস্ত ছবিগুলি তৈরি হচ্ছিল সেগুলো বেশিরভাগ ছবিতেই আমরা নায়ককে খুব সফট রোম্যান্টিক ধরনের দেখেছি, কিন্তু এই জঞ্জির এমন একজন এমন একটি চরিত্রকে নিয়ে এলো এবং তারপর থেকে তিনি যে চরিত্রগুলি তৈরি করলেন সেখানে না কোথাও মানুষের যে অবদমিত ক্রোধ, অবদমিত রাগ, দ্রোহ, এগুলোর একটা প্রতিচ্ছবি হয়ে উঠলেন তিনি, তাই না?
1: একদমই তাই। এবং যখন জঞ্জির মানে তাকে সেলিম জাভেদ জুটি ডেকে পাঠিয়েছে এবং তাকে জঞ্জিরের গল্প শোনানো হচ্ছে এবং শোনানোর আগে জাভেদ আখতার তাকে একটাই কথা বলছেন যে একটা কথা দিন যে আপনি কিন্তু কোনোভাবে এই ছবিটা করবেন না, এ কথা কিন্তু আপনি বলবেন না। বলছে না মানে আপনি আগে বলুন। বলছে আমি বলছি কিন্তু আপনি এটা কিন্তু কখনোই যে আপনি করবেন না এটা কিন্তু আপনি বলবেন না। তো ব্যাপারটা এরকম যে বম্বে টু গোয়া দেখেছেন তখন জাভেদ আখতার এবং দেখে, আর এদিকে জঞ্জির যখন প্রকাশ মেহরা করবেন ঠিক করেছেন তখন কিন্তু অনেকেই দেবানন্দ কোনো কারণ দেখিয়ে যে আমার লিপে কোনো গান নেই আমি করব না, রাজকুমার একটা অন্য কারণ দেখিয়ে বলছেন না আমি করব না, তো
0: ধর্মেন্দ্র
1: বলেছেন আমি করতে পারবো না। তো এইরকম সময় তখন জাভেদ আখতারের মনে হলো আরে বাহ, এই ছেলেটা এত ভালো অভিনয় করছে তবু কারোর চোখে পড়ছে না কেন? তখন তিনি প্রকাশ মেহরার কাছে নিয়ে এলেন এবং অমিতাভ বচ্চন স্ক্রিপ্টটা শুনে বললেন তো অসম্ভব ভালো চরিত্র কিন্তু আমি কি পারবো? বলছে আপনিই পারবেন, আপনি ছাড়া আর কেউ পারবে না। এবং শুধু তাই নয়, তুমি দেখো একটা ফিল্ম সুপারহিট হওয়ার জন্য এই চিত্রনাট্যকার জুটির যে কি মারাত্মক ভূমিকা ছিল, মানে কি মাইন্ড গেম তারা খেলেছিলেন।
0: ঠিক তাই।
1: তখন রমেশ সিপ্পিরকে একটা গল্প তারা নিয়ে গেছেন যে গল্প অন্য জায়গা থেকে রিজেক্টেড হয়েছে, সেটা ছিল শোলের স্ক্রিপ্ট। এবং রমেশ সিপ্পিকে বলছেন যে রমেশ সিপ্পি তার আগে সীতাওয়ার গীতা করেছেন, তার কিছু কাস্টিং ঠিক করাই আছে যেমন হেমা মালিনী, সঞ্জীব কুমার, ধর্মেন্দ্র। তো তখন এদিকে জঞ্জির তো হিট করতে হবে, সীতাওয়ার গীতা অলরেডি সুপারহিট। তখন জাভেদ আখতার বললেন জঞ্জিরের শুটিং হয়ে গেছে, তার রাশ আলাদা করে তিনি রমেশ সিপ্পির জন্য দেখালেন। বললেন কি এ পারবে না জয় করতে? তো রমেশ সিপ্পি বলছে হ্যাঁ তো হলে মন্দ হয় না, বলে তাহলে আপনি সাইন করিয়ে ফেলুন। প্রথমে রমেশ সিপ্পির কাছে সাইন করানো হলো, তারপর পড়লো জঞ্জিরের পোস্টার যে রমেশ সিপ্পির আগামী যে ছবি আসছে তার দুজন নায়কের একজন নায়ক, সে এই ছবিতে নায়ক। তো এইভাবে
0: পুশ করা হলো তাকে
1: একদম।
0: এবং জাভেদ আখতার আরেকটা জায়গাতেও বলছেন যে সিলসিলা লেখা বা এই যে এই ছবিগুলি
1: দিবারের
0: সংলাপ, এবং জাভেদ আখতার বলছেন যে আমি যখন সংলাপগুলি লিখেছি এবং পর্দায় যখন অমিতাভ বচ্চন অভিনয় করছেন আমার কোথাও মনে হয়নি যে তিনি এতটুকু আমার সংলাপ থেকে এতটুকু কম বলেছেন, বরং আমার কখনো কখনো মনে হয় লেখার পাতায় যেটুকু উঠে আসেনি সেটুকু তার বাচন ভঙ্গিতে উঠে এসেছে। সেই চরিত্রটাকে তৈরি করতে তিনি যেভাবে মানে যত্ন করেছেন সেটা অন্য কেউ করতে পারতেন না।
1: আমরা তাহলে জঞ্জিরের গানে যাই
0: বেশ,
1: আর দিবারের সংলাপে
0: বেশ।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: বিজ্ঞাপন বিরতির পরে আবারও ফিরে এলাম। জুটি অনেকের সাথে, মানে পর্দায় অনেকের সঙ্গে তার জুটি আমরা অসম্ভব পছন্দ করেছি, আমাদের খুব ভালো লেগেছে। রাখি গুলজার আছেন সেখানে, হ্যাঁ, ওয়াহিদা রহমান ওনার খুব পছন্দের অভিনেত্রী ছিলেন,
2: পছন্দের অভিনেত্রী।
1: মৌসুমি চ্যাটার্জি,
2: হ্যাঁ,
1: আমরা মঞ্জিলে পেয়েছি, বেনামে পেয়েছি, পারভিন বাবি,
2: জিনাত আমান,
1: শর্মিলা ঠাকুর। কিন্তু যে মানুষটার সঙ্গে জুটি, মানে বোধহয় কি বলবো, সব থেকে বেশি সমাদৃত, তো সেই জুটির একটা গান একটুখানি শুনবো, সেই জুটিরই আর একটা গান দিয়ে শেষ করব। তবে আপাতত বলার অপেক্ষা রাখে না তিনি কে, সিলসিলা।

0: প্লিজ রাগ করবেন না, এই গানটা পুরোটা শোনাতে পারলাম না বলে। আসলে এমন একজন মানুষ যিনি প্রচুর উঁচু নিচু পথ দিয়ে হেঁটেছেন, এমনও সময় গেছে যে সংসার চালানোর জন্য একটা বিশাল ঋণের বোঝা মাথায় নিয়ে তাদের দুজনকে প্রচুর কাজ করতে হয়েছে এবং বেশি কাজের লোডটা নিয়েছেন তিনি, এবং সেইখান থেকে আজও তিনি একইভাবে কাজ করে চলেছেন অক্লান্ত।
1: তিনি তার সাফল্যের জন্য ভাগ্যকে দায়ী করেন। যখনই তাকে জিজ্ঞাসা করা হয় আপনি যে সফল হয়েছেন তার কারণ কি, তিনি বারে বারে বলেছেন ভাগ্য। কিন্তু সত্যি সত্যি যদি তার জীবনচর্যার দিকে আমরা তাকাই তাহলে বলবো যে 80 বছর পেরিয়েও যে মানুষটি এরকম শটান হেঁটে যেতে পারেন, আমাদের পথ দেখিয়ে তিনিই নিয়ে যাচ্ছেন, সেই মানুষটি শুধুমাত্র ভাগ্যের দ্বারা তো এই জায়গায় নন।

0: নিজের কঠোর পরিশ্রমও এর পিছনে দায়ী।
1: অবসরে ভালোবাসেন সেতার বাজাতে, ভালোবাসেন আবৃত্তি করতে। সত্যি তো তার মধ্যে এক কবি আছেন, আছে শিল্পী। খুব ভালো থাকবেন স্যার।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। চেন্নাইয়ের আইআইটি মাদ্রাজে আজ এক অনুষ্ঠানে তামিলনাড়ুতে 13,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রকল্পগুলির মধ্যে রয়েছে প্রায় 3,700 কোটি টাকার জাতীয় সড়ক প্রকল্প, বন্দর পরিকাঠামোর উন্নয়ন এবং অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় রেল স্টেশনের আধুনিকীকরণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বেজায়। প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্পগুলি যোগাযোগ ব্যবস্থার উন্নতি, শিল্প বাণিজ্যের প্রসার এবং রাজ্যের যুবকদের কর্মসংস্থানের সুযোগ বাড়াবে।
1: This is a historic day for Tamil Nadu. Today's program involves projects worth 13,000 crore rupees. We are inaugurating many completed projects and laying foundations for new ones. Some will make daily travel easier. Others will strengthen industry and trade. Together, they will create jobs for young people across Tamil Nadu. I congratulate the people of the state on this occasion.
0: এর আগে প্রায় 4,900 কোটি টাকা ব্যয়ে নির্মিত চেন্নাই মেট্রোর দ্বিতীয় পর্যায়ে পুনামাল্লি ভাদাপালানি অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সুপ্রিম কোর্ট আজ দিল্লি প্রশাসনকে নির্দেশ দিয়েছে যেন শান্তিপূর্ণভাবে সমবেত হওয়া মানুষদের বেআইনিভাবে আটক না করা হয় এবং ট্রাফিক নিয়ম মেনে তাদের অবাধ চলাচলের সুযোগ দেওয়া হয়। আদালত দিল্লিতে ব্যারিকেড বসানোর বিষয়টি কর্তৃপক্ষকে খতিয়ে দেখতে বলেছে। পাশাপাশি আইন শৃঙ্খলার পরিস্থিতির সাপেক্ষে মেট্রো পরিষেবা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চালানো এবং ইন্টারনেট পরিষেবা যাতে নিরবচ্ছিন্ন থাকে তা নিশ্চিত করতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে। বিজেপি পুরসভা ভোটে দলীয় প্রার্থী নির্বাচনের জন্য সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে দলের পুরসভার নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার একথা জানিয়েছেন। তিনি বলেন, এই লক্ষ্যে বিজেপির সদর কার্যালয় মুরলীধর সেন লেনে একটি ড্রপ বক্স রাখা থাকবে। বিজেপির কর্মীরা ছাড়াও সমাজের সর্বস্তরের মানুষ এই ড্রপ বক্সে প্রার্থী হওয়ার জন্য নিজের নাম জমা দিতে পারবেন। স্বচ্ছ ভাবমূর্তি, স্থানীয় এলাকা বা ওয়ার্ডে গ্রহণযোগ্যতা এবং শক্তিশালী সাংগঠনিক দক্ষতা প্রার্থী বাজাইয়ের ক্ষেত্রে মাপকাঠি হিসেবে গণ্য করা হবে।
2: যে তার ক্ষমতা

561 মেট্রিক টন চাল জমা পড়েনি। উল্লেখ্য, চলতি খরিফ মরশুমে সরকারি সহায়ক মূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কাছ থেকে প্রায় 48 লক্ষ মেট্রিক টন ধান কেনা হয়েছিল। ভারতীয় শেয়ার বাজার থেকে চলতি অক্টোবরে এখনও পর্যন্ত 44,166 কোটি টাকা তুলে নিয়েছেন বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীরা। অপরিশোধিত তেলের উচ্চ দাম, শক্তিশালী মার্কিন ডলার এবং মার্কিন বন্ডের বর্ধিত সুদ বিনিয়োগকারীদের ওপরে প্রভাব ফেলেছে। তবে প্রাথমিক বাজারে 960 কোটি টাকা বিনিয়োগ এসেছে। সংযুক্ত আরব আমিরশাহের রাস আল খাইমা উপকূলে তেলবাহী জাহাজ MTGEM No. 2 আগুন লাগার পর জাহাজে থাকা 22 জন ভারতীয় নাবিককেই উদ্ধার করা হয়েছে। তারা সকলেই নিরাপদে রয়েছেন বলে দুবাইয়ের ভারতীয় কনসুলেট জেনারেল জানিয়েছে। ভারতীয় নাবিকদের প্রয়োজনীয় সহায়তা দিতে সংযুক্ত আরব আমিরশাহের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে কনসুলেট। এমিরেটস নিউজ এজেন্সি সূত্রে খবর, গতকাল জাহাজে আগুন লাগার খবর পেয়ে সেদেশের ন্যাশনাল গার্ডের কোস্টগার্ড বিভাগ উদ্ধার কাজ শুরু করে। উদ্ধার হওয়া নাবিকদের প্রাথমিক চিকিৎসার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। তাদের সকলের শারীরিক অবস্থা স্থিতিশীল। পুরুষদের ক্রিকেটে আজ ইন্দোরের হোলকার স্টেডিয়ামে তৃতীয় টি-20 আন্তর্জাতিক ম্যাচে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। ম্যাচটি ভারতীয় সময় সন্ধে 7টায় শুরু হবে। শুক্রবার সন্ধ্যায় রাঁচিতে অনুষ্ঠিত দ্বিতীয় টি-20 ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ভারতকে 6 উইকেটে পরাজিত করায় 5 ম্যাচের সিরিজটি এখন 1-1 সমতায় রয়েছে। 2026-27 মৌসুমের রঞ্জি ট্রফি ক্রিকেট টুর্নামেন্ট আজ শুরু হয়েছে। প্রথম ম্যাচে বাংলার বিরুদ্ধে খেলতে নেমে দিল্লি প্রথম দিনের খেলা শেষে সব উইকেট হারিয়ে 240 রান তুলেছে। এর আগে কল্যাণীর বেঙ্গল ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে টসে জিতে দিল্লিকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল বাংলা। মহিলাদের ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবলের দ্বিতীয় তথা শেষ ম্যাচে ভারত আজ রাশিয়ার বিরুদ্ধে খেলবে। যাদবপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধে 6টায়। খবর শেষ হলো, পরবর্তী খবর 6টা বেজে 35 মিনিটে।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য সরকার পুলিশ বিভাগে বিভিন্ন শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে। নন্দীগ্রামের জন্য দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতিগুলি তিনি দ্রুত পূরণ করবেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বিজেপি পুরসভা নির্বাচনে দলীয় প্রার্থী হতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। মাদক পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় 2.5 কোটি টাকার নেশা সামগ্রী বাজেয়াপ্ত করেছে রাজ্য পুলিশের এসটিএফ। রঞ্জি ট্রফিতে বাংলার বিরুদ্ধে দিল্লির প্রথম ইনিংস 240 রানে শেষ হয়েছে। 4 উইকেট মোহাম্মদ শামির। আসছি বিস্তারিত সংবাদে। রাজ্য সরকার পুলিশ বিভাগে বিভিন্ন শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রস্তাবিত এক সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে কলকাতা ও রাজ্য পুলিশে বেশ কিছু যোগ্য প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন। পাশাপাশি উৎসবের মরশুমের আগে তিনি মহিলাদের জন্য নতুন পিঙ্ক মোবাইল ভ্যান ও মোটরসাইকেলের সূচনা করবেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। কর্মরত ট্রাফিক পুলিশদের হাতে বডি ক্যামেরাও তুলে দেবেন তিনি। নন্দীগ্রামের জন্য দেওয়া উন্নয়ন প্রতিশ্রুতিগুলি দ্রুত তিনি পূরণ করবেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আজ নন্দীগ্রাম আন্দোলনের সময় নিহত আহত 41টি পরিবারের হাতে পুজোর উপহার তুলে দিয়ে কথা জানান মুখ্যমন্ত্রী। রেয়াপাড়ার এই অনুষ্ঠানে তিনি বলেন, নন্দীগ্রামের বিধায়ক না থাকলেও তিনি সেখানকার ভোটার হিসেবেই থাকবেন।
1: নন্দীগ্রামের 17,000 পরিবারকে দ্রুত আবাস যোজনার বাড়ি দেওয়া, 17টি গ্রাম পঞ্চায়েতে জব কার্ড হোল্ডারদের 125 দিনের কাজ ভিবি রামজিতে দ্রুত দেওয়ার ব্যবস্থা করা, 70,300 জন অন্নপূর্ণা যোজনার সুযোগ পাচ্ছেন, এর বাইরেও পরিযায়ী শ্রমিকদেরকে পর্যায়ক্রমে ফিরিয়ে এনে শিক্ষিত বেকারদের উপযুক্ত কর্মসংস্থান, হাতের কাজ জানা লোকেদের এমএসএমইর মাধ্যমে বিভিন্ন ধরনের সেবামূলক কাজ করা, প্রত্যেকটি কাজ প্রত্যেকটি এলাকা বেছে বেছে আমার যা প্রতিশ্রুতি বা সংকল্প ছিল সেটা আমি করব।
0: নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচনে হাসিরানী রথের বিপুল ব্যবধানে জয়ের পর এই প্রথম মুখ্যমন্ত্রী সেখানে গেলেন। নাবি মুম্বাই শিল্পপতিদের একটি গোষ্ঠী রাজ্যে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। কলকাতায় আজ শিল্পমন্ত্রী তাপস রায়ের সঙ্গে এ বিষয়ে তাঁরা বৈঠক করেন। তাঁকে নবী মুম্বাই যাওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে বলে খবর। রাজ্যসভা সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বৈঠকে উপস্থিত ছিলেন। শ্রী ভট্টাচার্য সাংবাদিকদের জানান, রাজ্যে জমি নীতি, আইন শৃঙ্খলা সহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
2: নবী মুম্বাইয়ের তরুণ কিছু শিল্পপতিদের একটি গোষ্ঠী আমাদের শিল্পমন্ত্রীকে আহ্বান জানাতে চায়, দিওয়ালির পর তারা পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে আগ্রহী। এদের মধ্যে অনেকেরই শিকড়ের যোগ আমাদের রাজ্যের সঙ্গে আছে, তারা এই রাজ্যে ফিরতে চান। মিড কর্পোরেট লেভেল যারা আছেন তারাও এই রাজ্যে আসছেন এবং এমএসএমই সেক্টরকে কিভাবে তারা আরো উজ্জীবিত করতে পারেন নিয়ে আলোচনা হচ্ছে।
0: বিজেপি পুরসভা ভোটে দলীয় প্রার্থী নির্বাচনের জন্য সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। কলকাতায় আজ সাংবাদিক বৈঠকে দলের পুরসভা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার একথা জানান। তিনি বলেন, এই লক্ষ্যে বিজেপির সদর কার্যালয় মুরলীধর সেন লেনে একটি ড্রপ বক্স থাকবে। বিজেপি কর্মীরা ছাড়াও সমাজের সর্বস্তরের মানুষ সেই ড্রপ বক্সে প্রার্থী হওয়ার জন্য নিজের নাম জমা দিতে পারবেন।
3: এটা শুধুমাত্র একটি রাজনৈতিক নির্বাচন নয় বা এবার রাজনৈতিক নির্বাচন হবে না, এটি কলকাতার ভবিষ্যৎ, নাগরিক পরিষেবার মান এবং শহরের উন্নয়নের দিশা নির্ধারণের এক গুরুত্বপূর্ণ সুযোগ কলকাতাবাসীর সামনে। এবং এই নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটি ওয়ার্ডের মানুষের কাছে পৌঁছবে, তাদের সমস্যাগুলি বুঝবে। আমরা যুব সমাজকেও এর সাথে যুক্ত করব। তারা শুধু স্পেকটেটর হয়ে থাকবেন না বা শুধু ভোটার হয়ে থাকবেন, যাতে তারা কিছু এতে অংশগ্রহণ করতে।

0: ফলে তারা কন্ট্রিবিউট করতে পারে।
1: কলকাতা পুরসভার আসন্ন নির্বাচনে বিজেপি 209টি ওয়ার্ডে এককভাবে লড়াই করবে বলেও সুকান্তবাবু জানিয়েছেন। ক্যামাক স্ট্রিটে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে হোর্ডিং সরান্য নিয়ে গোলমালের ঘটনায় তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জিকে ফের নোটিশ দিয়েছে পুলিশ। আগামীকাল শেক্সপিয়ার সরণি থানায় ডেকে পাঠানো হয়েছে তাকে। আজ দুপুরে কলকাতা পুলিশের তরফে অভিষেকের কালীঘাটের বাড়িতে গিয়ে তার হাতে নোটিশ ধরানো হয়। কলকাতা পুরসভার পক্ষে এই সংক্রান্ত একটি মামলা রুজু করা হয়েছিল। রাজ্য সরকারের ঘোষণা মতো আলিপুরদুয়ারে তৈরি হতে চলেছে মেডিকেল কলেজ। মাঝের ডাবরি চা বাগানের প্রায় 90 একর জমিতে গড়ে উঠবে সেটি। আজ প্রস্তাবিত প্রকল্পে জমি পরিদর্শন করেন বিধায়ক পরিতোষ তার সহ প্রশাসনিক কর্তারা। জনসেবা থেকে দেশসেবা, এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় তিন তালাক 2019।
2: তিন তালাক আইন 2019কে সেবা সংকল্প অভিযানের প্রেক্ষাপটে দেখলে এটি শুধু একটি আইন প্রণয়নের ঘটনা নয়, বরং নারীর মর্যাদা, সম অধিকার এবং আইনের সুরক্ষা নিশ্চিত করার বৃহত্তর প্রচেষ্টার একটি অংশ। তাৎক্ষণিক তিন তালাকের আইনি নিষেধাজ্ঞা মুসলিম মহিলাদের বিবাহিত জীবনে অনিশ্চয়তা ও বৈষম্যের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ আইনি সুরক্ষা তৈরি করেছে বলে মনে করেন কলকাতা হাইকোর্টের আইনজীবী শিউলি সাহা।
3: নরেন্দ্র সরকার চিরকাল নারীদেরকে সম্মান দিয়ে এসেছে, সবসময় এটা নারীদের কল্যাণে চিন্তা ভাবনা করেছে। এই মাধ্যমে নারী অনেকটাই বেশি মর্যাদা পাবে, তার একটা অধিকার পাচ্ছে, তার ভবিষ্যৎ নিয়ে সে একটা নিশ্চিত কিছু ভাবনা চিন্তা করতে পারছে, তার পরবর্তী প্রজন্ম তাদের একটা ভবিষ্যৎ নিশ্চিত করার জায়গা পাচ্ছে, সব থেকে বড় কথা সে তার ইচ্ছে প্রকাশ করার সুযোগ পাচ্ছে, তার সঙ্গে হয়ে যাওয়া অন্যায়টাও সে প্রতিবাদ করার জায়গা পাবে। এটা অবশ্যই সেবা সংকল্পের মধ্যে একটা খুব বড় একটা কাজ।
2: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মাদক পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশার সামগ্রী বাজেয়াপ্ত করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। উত্তর চব্বিশ পরগনা নিমতা ও দার্জিলিং এর বাগডোগরা থানা এলাকায় পৃথক অভিযানে মোট 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হয়েছে 90 কেজি গাঁজা এবং ব্রাউন সুগার, নগদ 5 লক্ষ টাকা ও 3টি গাড়িও বাজেয়াপ্ত করেছে পুলিশ। উদ্ধার হওয়া গাঁজার মূল্য প্রায় 45 লক্ষ টাকা। অন্যদিকে বাজেয়াপ্ত ব্রাউন সুগারের দাম আনুমানিক 2 কোটি টাকা বলে জানা গেছে। রাজস্ব গোয়েন্দা বিভাগ DRI রাজ্যের 3টি জায়গা থেকে প্রায় 8 কেজি সোনা বাজেয়াপ্ত করেছে। সোনা পাচারে যুক্ত সন্দেহে মোট 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে বেলেঘাটা থেকে সেক্টর 5 আইটি সেন্টার পর্যন্ত অংশে শুরু হয়েছে মেট্রোর ট্রায়াল রান। আজ এই ট্রায়াল রান চলে প্রায় 27 মিনিট। একই সঙ্গে এই অংশে কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল CBTC সিস্টেমের ট্রায়ালও শুরু হয়েছে। পূর্ব রেল শিয়ালদহ বজবজ স্টেশনের মধ্যে একজোড়া রাত্রিকালীন বিশেষ EMU ট্রেন চালাবে। আগামীকাল 12 অক্টোবর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত পরীক্ষামূলকভাবে এই ট্রেনটি চলবে। শিয়ালদা থেকে রাত 10:55 ট্রেন ছেড়ে বজবজ পৌঁছবে রাত 11:54। সমস্ত স্টেশনেই ট্রেনটি থামবে বলে জানা গেছে। বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলার ঘট উত্তোলনের মধ্য দিয়ে আজ পূর্ব বর্ধমানের শারদ উৎসবের সূচনা হল। অমাবস্যার পর দেবীপক্ষের সূচনায় প্রতিপদ তিথিতে রাজ আমলের ঐতিহ্য মেনে শোভাযাত্রা করে মন্দিরে ঘট স্থাপন করা হয়। অংশ নেন মন্ত্রী ক্ষুদিরাম টোডু, প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র প্রমুখ। নদিয়ার কৃষ্ণনগরের রাজবাড়িতেও আজ প্রতিপদে হোমকুণ্ড প্রজ্বলনের মধ্য দিয়ে দুর্গাপুজোর সূচনা হয়েছে। 14 অক্টোবর বুধবার থেকে রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি এবং কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরীশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানালেন,
4: দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য আগামী 3 দিন প্রধানত শুষ্ক ওয়েদারই থাকার সম্ভাবনা, বৃষ্টিপাতের সম্ভাবনা কম। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 3 দিন প্রধানত শুষ্ক ওয়েদার থাকার সম্ভাবনা, আংশিক মেঘলা আকাশ। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 5 দিন প্রধানত শুষ্ক ওয়েদার থাকার সম্ভাবনা, আংশিক মেঘলা আকাশ। তবে একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে। এর পরোক্ষ প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলের কাছাকাছি জেলাগুলো যেটা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হলো।
1: রাজ্য থেকে আর 2-3 দিনের মধ্যে বর্ষা বিদায় নেবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। চলতি বছরে বর্ষা পরবর্তী প্রাক ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ক একটি বৈঠক আলিপুর আবহাওয়া দপ্তর কার্যালয়ে হয়েছে। সংস্থার পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর আর কে জেনাবানী

আলিপুর আবহদপ্তরের অধিকর্তা ডক্টর হবিবুর রহমান বিশ্বাস ছাড়াও পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী, এনডিআরএফ, বিএসএফ, ডিবিসি, কলকাতা বন্দর এবং কোস্টগার্ডের আধিকারিকরা সেখানে উপস্থিত ছিলেন। 2026-27 মরশুমের রঞ্জি ট্রফি ক্রিকেট প্রতিযোগিতা আজ শুরু হয়েছে। প্রথম ম্যাচে কল্যাণীর বেঙ্গল ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে বাংলার বিরুদ্ধে দিল্লি প্রথম দিনের খেলা শেষে সবকটি উইকেট হারিয়ে 240 রান তুলেছে। মোহাম্মদ শামি 4টি উইকেট নিয়েছেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য সরকার পুলিশ বিভাগে বিভিন্ন শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে। নন্দীগ্রামের জন্য দেওয়া উন্নয়ন প্রতিশ্রুতিগুলি তিনি দ্রুত পূরণ করবেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। বিজেপি পুরসভা নির্বাচনে দলীয় প্রার্থী হতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM Gold, আপনার কথা 100.1 FM Gold Day.

100.1 FM গোল টিউন করেছেন আপনি, আর এই মুহূর্তে স্টুডিওর ঘড়ি বলছে রাত 11:08 হয়ে 26 সেকেন্ড। অবশ্যই অত্যন্ত প্রিয় একটা সময় আপনাদের জন্য, এবং অবশ্যই আমার জন্য তো বটেই, কারণ সময়টা শুধুমাত্র আপনাদের জন্য নির্ধারিত। আপনার কথা শুনবার জন্য আমরা প্রত্যেকে ভীষণভাবে উদগ্রীব থাকি ঠিক এই সময়টায়, কারণ অনুষ্ঠানের নাম আপনার কথা। আর আমাদের প্রত্যেক শ্রোতা যারা একদম রেডিও সেটের উপরে কান পেতে আছেন, তারা এই যে আজকে আপনার কথার বিষয়টি সম্পর্কে অনেকেই অবগত, যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে ভীষণভাবে যুক্ত আছেন আর কি, কিন্তু যারা জাস্ট 8:10 টিউন করেন আর কি, প্রত্যেক দিন এই সময়টায় অপেক্ষা করে থাকেন, ঠিক 8:10 টিউন করেন 100.1 FM গোল্ড, তাদের জন্য এই বিষয়টা, আজকের এই বিষয়টা একবার জানিয়ে দিই। কারণ আপনাদের সুচিন্তিত মূল্যবান মতামত শোনার অপেক্ষায় আমি যেমন থাকি, তেমনি অপরাপর শ্রোতাদের জানিয়ে দেওয়ার একটা অদম্য ইচ্ছেটাও কিন্তু থাকে। সেই ইচ্ছে থেকেই আজ স্টুডিওতে এই প্রান্তে রয়েছি কল্পলাল, কল্পলাল মজুমদার, শুধুমাত্র আপনাদের জন্য 8:45 পর্যন্ত আপনার কথা নিয়ে অবশ্যই আপনারা থাকবেন আমার সঙ্গে। আজকের বিষয়, যে মানুষ একা থাকতে ভালোবাসে সে কি বেশি স্বাধীন নাকি বেশি নিঃসঙ্গ? আরও একবার, যে মানুষ একা থাকতে ভালোবাসে সে কি বেশি স্বাধীন নাকি বেশি নিঃসঙ্গ? আপনার কি মনে হয় বলুন তো এই বিষয়টা নিয়ে, যে সত্যি তো একাকিত্ব মানুষের জীবনে একটা চরম অভিশাপই বলবো, কিন্তু এমনও তো হয় যে একা থাকার মধ্যে একটা অন্যরকম স্বাধীনতা খুঁজে পাওয়া যায়, নিজেকে আবিষ্কার করা যায়, অনেক বেশি ক্রিয়েটিভ হওয়া যায়। যদি আমি এভাবে ভাবি তাহলেও কি খুব একটা ভুল ভাবনা আমরা ভাববো না? সেটা অবশ্যই আপনারা বলবেন, কারণ আপনাদের কথা শুনবার জন্যই আমরা ভীষণভাবে প্রস্তুত থাকি এই সময়টায়। আপনি বলবেন, আমি শুনবো, এবং অপর শ্রোতাদেরও জানিয়ে দেব। আমাদের টেলিফোন নাম্বার 2248-8085, এই নাম্বারে আপনি টেলিফোন করে সরাসরি কথা বলতে চলে আসবেন কল্পলালকে, এবং 9903-05-9992, 9903-05-9992 এই নাম্বারেও কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ করে আপনার মতামত জানাতে পারেন, আপনার নাম লোকেশন সহ, যেটা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন। এছাড়াও আমাদের 100.1 FM গোল্ড কলকাতার যে ফেসবুক পেজ রয়েছে, যেখানে আজকে অনুষ্ঠানের পোস্টারটি রয়েছে, যারা দেখেছেন সেখানেও কমেন্ট সেকশনে এসে কমেন্ট করতে পারেন। তাহলে এতগুলো মাধ্যম যখন, তাহলে সেই মাধ্যমগুলোতে আপনারা চলে আসুন এবং জানান আপনার মতামত। যেমন এই মুহূর্তে কোনো শ্রোতা রয়েছেন, একজন শ্রোতার সঙ্গে কথা বলে নিয়ে আমরা

কিন্তু আপনার মেসেজ পড়ব। নমস্কার, হ্যালো, সরাসরি কোনো বন্ধুর সঙ্গে কথা হচ্ছে না, ছিলেন বন্ধু কিন্তু কথা বলতে বলতে উনি আবার থেমে পড়লেন। আমরা একদম ফেসবুক পেজে একটু চোখ রাখি। শুভ্রা ভট্টাচার্য চুচুড়া থেকে লিখেছেন, মানুষ সমাজবদ্ধ জীব, তাই দলবদ্ধ থাকাই স্বাভাবিক। তবে

তেমনই নিঃসঙ্গ হওয়াও নয়। নিজের সঙ্গে সঙ্গ দিতে জীবনে মাঝে মধ্যে একা থাকতে ভালোবাসা খুব প্রয়োজন। আর স্বাধীনতা সে তো মননে বাস করে, মননে করে বাস, তাই সবার মাঝে থেকেও স্বাধীন হওয়া সম্ভব। তাই স্বাধীন নিঃসঙ্গ এই শব্দগুলো একাকিত্বের সঙ্গে খুব একটা যায় না। তবে জীবনে সৃজনশীলতা বজায় রাখতে, বৈচিত্র্য আনতে দলগত জীবনের সাথে একাকিত্ব উপভোগ করাটা ভীষণ দরকার। মন চাইলে সবার মধ্যে থেকেও স্বাধীনতা বা নিঃসঙ্গ হওয়া যায়, আবার একাকিত্ব যাপনে ওই কথাগুলো কখনো স্থান পায়। তাই একাকিত্ব মানে শুধু স্বাধীন বা নিঃসঙ্গ নয়। শুভ্রা ভট্টাচার্য চুচুড়া থেকে আমাদের ফেসবুক পেজে লিখেছেন, লিখেছেন অমিতাবহর। অমিতাবহর লিখেছেন, শুভ সন্ধ্যা। একা থাকলে মানুষ নিঃসঙ্গতার শিকার হয় এবং পরবর্তীকালে একাকিত্বেরও শিকার হয়। কিছু মানুষ আছেন তারা চান নিজেকে একটু স্বতন্ত্র করে রেখে কোনো কারণবশত সমাজের আড়ালে থাকতে বা সমাজকে বিশেষ কিছু বার্তা দিতে। স্বতন্ত্র করে নিজেকে তারাই রাখেন যারা বিশিষ্ট কোনো গুণের দ্বারা তাদের মধ্যে কোনো ভালো বৈশিষ্ট্যতা রয়েছে। স্বাধীন মন ভাব একা থাকলে হয় না, হয়তো সেই মানুষটির মধ্যে জন্মগতভাবে স্বাধীনতা মনোভাব পোষণ করে রেখেছে। বিশেষ করে লক্ষ্য করা যায় লেখক, বুদ্ধিজীবী, রিসার্চ স্কলার এনারা একা থাকতে ভালোবাসেন, কারণ এই স্বতন্ত্র থাকা বা একা থাকা তাদের জীবনে কোনো না কোনোভাবে নিজেকে প্রকাশিত করতে সাহায্য করে। শান্তি পাওয়া বা শান্ত পরিবেশে থাকা স্বতন্ত্রতাকে সাহায্য করে না, সেটা আবার অন্য প্রসঙ্গ। একা থাকা, নিজেকে স্বতন্ত্র করে রাখা, স্বাধীন থাকা, এই সব পরিবেশে পরিকল্পিত। ভালো থেকো অমিতাবহর, গলফ গার্ডেন কলকাতা 33 থেকে আমাদের ফেসবুক পেজে পাঠিয়েছেন তার মেসেজ। শ্রোতা তো রয়েছেন টেলিফোনে 2248-8085, কে রয়েছেন দেখে নিন। নমস্কার, হ্যালো, হ্যালো, আচ্ছা, আপনি যে যিনি বলছেন তার কথাগুলো কিন্তু খুব একটা ক্লিয়ার আসছে না, ফলে আপনার মতামত জানানোর জন্য যে বিষয় মানে যে মাধ্যমে ইউজ করছেন টেলিফোন, সেখানে নেটওয়ার্ক প্রবলেম করছে। আপনি অন্যভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, না হলে আরও একবার চেষ্টা করুন, কারণ এভাবে কথা বললে না আমি শুনতে পাচ্ছি না অন্য বন্ধুরা শুনতে পাচ্ছে। আমরা চেষ্টা করছি আরও একবার, কেউ অন্য কেউ টেলিফোনে আছেন কিনা দেখে নিকে রয়েছেন। নমস্কার, হ্যালো, হ্যালো, না বন্ধুদের সঙ্গে আজকে বোধ হয় টেলিফোনে যোগাযোগ করতে একটু সমস্যা হচ্ছে। যাই হোক, আমরা আবার চলে যাই ফেসবুক পেজে। কল্যাণ কুমার শান্ডিল্য রঘুনাথপুর সরকার বাগান কলকাতা 59 থেকে লিখেছেন, কি লিখেছেন, শুভ সন্ধ্যা, শুভেচ্ছা কল্পলাল আপনাকে, আপনাকেও শুভ সন্ধ্যা। বিষয়টি আমার ক্ষেত্রে পুরোপুরি প্রযোজ্য, একা থাকতে ভালোবাসি কিন্তু নিঃসঙ্গতা অনুভব করি না, বরং আমার সৃষ্টিমূলক কাজের সময় কোনো উটকো উপদ্রবে ব্যতিব্যস্ত হই না, একা থাকলে স্বাধীন আমি মনে করি না। হয়তো সাংসারিক চাপে ব্যতিব্যস্ত হয়েছে যে সে দু একদিন একা ঘুরতে যাওয়াকে স্বাধীনতা মনে করতে পারে, কৈফিয়ত দেবার কেউ থাকে না, কিন্তু ওটা কিছু সময়ের আপাত স্বাধীনতা। যে নিজের বাড়িতে নিজের ঘরে একা থাকতে পছন্দ করে সেই সময় তার মানসিক প্রতিভার বিকাশের সঠিক সময়, নিঃসঙ্গতা নয়। প্রয়োজন মতো হাসি ঠাট্টা চলে, ঝগড়াও চলে, আমি নিঃসঙ্গ নই আর সংসারের পরাধীনতা আর দায়িত্বকে উপভোগ করি। ধন্যবাদ আপনাকে এবং শ্রোতা বন্ধুদের। কল্যাণ কুমার শান্ডিল্য লিখেছেন রঘুনাথপুর কলকাতা 59 থেকে। এরপর শীষ মোহাম্মদ নলহাটি বীরভূম থেকে একটু ছন্দে, একা মানে স্বাধীন, নিজে আঁকবো, নিজেই মুছবো, নিজেই রাঁধবো, নিজেই খাবো, কিন্তু বাসন মাজা কঠিন কাজ। নিজেই মাজবো কতদিন, আলমারি খুলবো, জামা কাপড় বার করবো, নিজেই পরবো, নিজেই কাচবো কতদিন, একা একা থাকবো বলা খুব সোজা, কদিন পরই মন বলবে একা একা কেন ভাল লাগে না, ভালো লাগে না, তাই আমি ভাই সকলের সঙ্গে মিলেমিশে থাকবো। শীষ মোহাম্মদ নলহাটি বীরভূম থেকে লিখেছেন। তরুণ কুমার দত্ত কি লিখেছেন, নৈহাটি থেকে লিখেছেন যে যে মানুষ নিজের পছন্দে একা থাকতে ভালোবাসে সে মূলত স্বাধীন। এটি সম্পূর্ণ তার নিজের ইচ্ছায় অবস্থা তৈরি করা বা স্বনির্বাচিত স্বাধীন বলে।
এই সময় মানুষ একা থাকতে থাকতে মনের শক্তি বেড়ে যায়, মানসিক শান্তি লাভ করে।

0: এবং মনে সৃজনশীলতা বেড়ে যায়। এখানে মানুষ নিজে নিজের ভালো সঙ্গী হয়, তাই বলি যে মানুষ একা থাকতে ভালোবাসে সে বেশি স্বাধীন। তরুণ কুমার দত্ত নৈহাটি থেকে আমাদের ফেসবুক পেজে লিখেছেন। আমরা আবারও একবার টেলিফোনে চলে যাব। 2248-8085 এই হচ্ছে টেলিফোন নাম্বার। কে আছেন দেখে নেব সরাসরি, কোন শ্রোতা রয়েছেন। নমস্কার। হ্যালো।
1: হ্যাঁ নমস্কার কল্পবাল দা।
0: হ্যাঁ নমস্কার, কে বলছো ভাই?
1: শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা।
1: আমি শঙ্কর বাগ বলছি, মশাট হুগলি থেকে।
0: হ্যাঁ শঙ্কর বলো।
1: আমার
0: সঙ্গে ফোনে কথা বলো, অন্যরা শুনতে পারো।
1: আপনার সাথে কথা বলছি, আমার রেডিও পুরো মিউট আছে, আমি একটু বলে দিলাম যে একটু কথাগুলো একটু লেটে আছে।
0: হ্যাঁ মানে আমাদের অন্য শ্রোতাদেরও বলছি আপনারা রেডিও সেটটা পুরো মিউট করে কথা বলুন, অন্য বন্ধুরা কিন্তু ঠিক শুনতে পাবে। এই সময়টা আমার সঙ্গে
1: দেখুন দাদা, আজকে যে বিষয়টা দিয়েছেন, একা থাকাটা আমার অনেক সময় বলবো, যারা হয়তো খুব বয়স্ক অনেকে দেখবেন হয়তো কোনো মন খারাপ থাকেন, অনেকে আবার একা থাকতে চান, হয়তো একসাথে কারো সাথে কথা বলার অনেক সময় পছন্দ করেন না, একা থেকে তিনি চান যে আমি স্বাধীন ভাবে একা থাকবো, আমার খুব একটা কারোর সাথে মেলামেশাও পছন্দ না, আমার খুব একটা পছন্দ নয়, একা থাকলে নিজে নিজের কিছু পরিচিত হয়তো কারো গল্পের বই বলো বা কারোর সাথে কারো কিছু কথা মনে করার চেষ্টা করা থাকে, সেইগুলো আমরা মনে করি, যা যে আমার কোনো একটা পূর্বপুরুষ কথা বলেছিল সেইগুলো নিয়ে কিছু ভাবনা চিন্তা করা, তাই জন্য বলবো একা থাকাটা অনেকটাই স্বাধীনতা বলেই মনে করি।
0: নমস্কার। এই ভাবনাগুলো তো এভাবে নিজের নিজের মধ্যেই থাকে এবং এই ভাবনাগুলোকে শেয়ার করবার জন্যই তো আজ আছি আপনাদের কাছে, মাধ্যম হিসেবে অন্যান্য শ্রোতাদেরও জানানোর জন্য। টেলিফোনে আবারও কেউ রয়েছে, একবার দেখে নিয়ে কে রয়েছেন। নমস্কার। হ্যালো।
2: হ্যালো দাদা ভাই, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
2: আমি সাবরাকর নাচনকোনা বাঁকুড়া থেকে প্রবীর কুমার মন্ডল। দাদা ভাই
0: বলুন। প্রবীর বাবু বলুন।
2: হ্যাঁ দাদা ভাই, দেখুন একাকিত্ব থাকতে মানে খুব একটা আমার ভালো লাগে না, যেমন আমার মা এখন 78 বছর বয়স, উনি কিন্তু একাকিত্ব থাকতে ভালো লাগে, ভালোবাসে এবং বেশি কথা বলে না। আগে যেরকম মা সবার সাথে বেশি কথা বলতো, এখন কিন্তু সেই কথা আর বলে না, এবং আমরা দেখুন একাকিত্ব থাকতে খুব একটা ভালোবাসি না, লোকের সাথে থাকবো কথা বলবো এই একটা ভালো লাগা এবং ভালোবাসা এই জায়গাটা যেন থাকে সবসময়।
0: হ্যাঁ
2: তো সেই সেই জিনিসটা আমাদের মধ্যে এখনো পর্যন্ত বিদ্যমান, যে আমি যেহেতু কন্ট্রাক্টরি করি তো মানুষের সাথে মিশে তাদের কথাবার্তা বলা তাদের সাথে থাকা এই জিনিসটা আমার
0: খরসরাই মনসাতলা বেগমপুর হুগলি থেকে লিখেছেন প্রিয় কল্পলাল দাদা ভাই, আজ আমি একা নিঃসঙ্গ কিন্তু বেশ স্বাধীন, আমার স্বভাব প্রণোদিত অস্বাভাবিকতা নিয়ে আমি বাস করছি আমার একাকিত্বের বন্দী জীবনে। আমার সামনে রয়েছে সমাজের এক বিরাট কারাগার, যেখানে ঐতিহাসিকভাবে যে কোনো নতুন প্রথাকেই প্রবেশ করাতে হচ্ছে দণ্ডিত বিদ্রোহীর মতো। প্রথার বাইরে বাস করার এই অবধারিত ট্র্যাজেডি আমাকে বারবার ভেঙেছে, দুমড়েছে, ছিঁড়েছে, কুটেছে, এমন করে রক্তাক্ত করেছে যে মনে হয়েছে এর চেয়ে মৃত্যু বোধহয় অনেক বেশি কাম্য। তবে একদিক দিয়ে আমি পরম ভাগ্যবান, আমি স্বাধীন, নিগূঢ়তম অন্ধকারের মধ্যে ডুবে যেতে যেতেও মনের মধ্যে সৃষ্টি করতে পেরেছি স্বাধীনতার উত্তাপ, যা একেবারে আমার নিজস্ব। আপনার সুস্থতা কামনায় উত্তম দালাল, খরসরাই মনসাতলা বেগমপুর হুগলি থেকে। বা খুব সুন্দর করে বিষয়টা তুলেছেন। অরুণ গুপ্ত পাঠিয়েছেন কোন্নগর থেকে, লিখেছেন একা একা জীবনের দীর্ঘ পথ চলা সম্ভব নয়, তবে কিছু মানুষ একা থাকতে ভালোবাসে, তাই বলে সে নিঃসঙ্গ নয়। যেমন আমি সম্পূর্ণ নিঃসঙ্গ বললেই চলে, 100.1 FM কে সঙ্গী করেছি, তাই আমি সবাইকে বলি আমি নিঃসঙ্গ নই। আই এম নাও 69। নমস্কার নেবেন অরুণ গুপ্ত কোন্নগর থেকে। দীপায়ন শতপতি বাঁকুড়া থেকে লিখেছে, নিঃসঙ্গতা তবে একা থেকে অনেক কিছু আবিষ্কার করা যায়, নিজেকে নতুনভাবে চেনা যায়, নতুনভাবে আবিষ্কার করা যায়। ফ্রম দীপায়ন শতপতি বাঁকুড়া থেকে লিখেছেন। আমরা তো

0: ভাবেই আপনাদের মতামত জানতে চাইছি। যেমন এই মুহূর্তে 2248-8085 টেলিফোন নাম্বার খোলা আছে এবং সেই দরজা দিয়ে কোনো একজন শ্রোতা ঢুকে পড়েছেন, দেখে নিকে রয়েছেন। নমস্কার। না, ছিলেন, থাকতে থাকতে কোথাও আবার যোগাযোগ বিচ্ছিন্ন হলো। কাজী আবু জাফর কোথা থেকে লিখেছেন? লিখেছেন হচ্ছে আত্রাই বাংলাদেশ থেকে লিখেছেন, একা মানে অনেক স্বাধীন, হেসে খেলে যায় কেটে দিন, একা থাকার অনেক সুখ, একা ছাড়া হয় না লেখা, নিজের সাথে হয় না দেখা। কবিরা সব একা একা একা হয়, সারাক্ষণ আপন মনে নিজের সাথে ভাব বিনিময়, একা দিয়ে জীবন শুরু, থাকবো কোথায় অনন্তকাল একা, তখন আমার কেউ পাবে না দেখা। কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে লিখেছেন। এরপর লিখেছেন শেখ জাকির হোসেন ছন্দে ছন্দে তারকেশ্বর হুগলি থেকে লিখেছেন, জন্মেছি একা, মরতে হবে একা, মাঝের এই সময়ে বহুজনের দেখা, কেউ আসে আত্মীয় বন্ধুর বেশে, কেউ প্রেমিক রূপে, কেউ ভালোবেসে, সারাক্ষণ ছুটোছুটি, নানা রঙে মাতি, তারপর এক সময় সব হয় স্মৃতি, মনে হয় একা থাকা সব থেকে ভালো, এতদিন যা ছিল সব আলে আর আলো, কিন্তু একা থাকা স্বাধীনতা নয়, আসলে আমরা কেউ স্বাধীন নই, একা থাকা যদি স্বাধীনতা হতো প্রেম প্রীতি প্রতিবাদ একই রূপ পেত, নিয়মের কারাগারে বন্দী সবাই, দেশ দশ ভাবনাতে সদা করি ভয়, এই বুঝি ছুটে এলো সমাজের তীর, তাই নিরাপদ আশ্রয়ে এড়িয়েছি ভিড়। একাত্মের আহ্বানে শেখ জাকির হোসেন তারকেশ্বর হুগলি থেকে আমাদের পাঠিয়েছেন। মোটামুটি ফেসবুক পেজে আমাদের শ্রোতা যারা আছেন তারা কিন্তু এই মেসেজগুলো পাঠিয়েছেন, আবারও পাঠাতে পারেন, আছি তো 8:45 পর্যন্ত, কিন্তু আপাতত আবারও আমরা টেলিফোনে চলে যাই 2248-8085-এ কেউ রয়েছেন কিনা দেখে নি। নমস্কার। হ্যালো।
1: হ্যালো।
0: হ্যাঁ, কে বলছেন?
1: আমি শেখ তাহের আলী বলছি।
0: বলুন বলুন।
1: আমি শেখ তাহের আলী বলছি, বদুর চক মাছপাড়া রাজবলহাট।
0: বলুন, আপনার কথা শোনা যাচ্ছে, আপনি বলুন।
1: আচ্ছা, আমি বলতে চাইছি যে একাকিত্ব, দাদা ভাই, একাকিত্ব কিন্তু মানুষের পক্ষে কিন্তু থাকা অসম্ভব ব্যাপার। সবাইকে নিয়ে থাকবো, সকলের সঙ্গে মিশবো, সবাইয়ের সঙ্গে আমার মনের কথা, গ্লানির কথা, সবকিছু সবকিছু সবাইকে নিয়ে আমি বলবো, এবং নিজের যে ভাবটা, নিজের ভেতরে যে একটা যে মনের যা একটা যে হয়ে আছে, যে চিন্তা ভাবনা হয়ে আছে, সেটা সকলের সঙ্গে বলবো, এইটাই তো চাই। কিন্তু একাকিত্ব অনেক মানুষ থাকে, কিন্তু তাদের মধ্যে কিন্তু একটা কিছু মনে হয় যে একটা কিছু একটা ক্ষোভ তাদের মধ্যে আছে বলেই তারা সে একাকিত্বটা থাকতে চাইছে। নমস্কার।
0: নমস্কার। আসলে একা থাকাটা সত্যি খুব কঠিন, কিন্তু ওই যে বললাম যে কোনো কোনো সময় তো ওই অভিশাপের মতো মানুষের জীবনে একাকিত্ব নেমে আসে, কিন্তু তখন সেই মুহূর্তে যদি নিজের মতো করে আবিষ্কার করতে পারে, নিজের মতো করে ভালো থাকার একটা চেষ্টা নিজেকেই খুঁজে নিতে হবে, নিজেকেই বার করতে হবে, সেরকম একটা প্রচেষ্টা যদি চালানো যেতে পারে, তাহলে কি সে নিঃসঙ্গ হয়? সঙ্গী তো কেউ না কেউ থাকেই। যেমন একটু আগে একজন শ্রোতা বললেন, লিখলেন যে 100.1 FM গোল্ড তার সঙ্গী সর্বক্ষণের বই আছে, নানান রকম মাধ্যম তো আছে, যাই হোক তবুও মানুষ নিজের মতো করে ভাবে। যেমন এই মুহূর্তে আরও একজন বন্ধু আছেন, তিনি কি ভাবছেন দেখে নি। নমস্কার। হ্যালো। নমস্কার, কে বলছেন? আপনার রেডিও সেটটা একটুখানি মিউট করে দিয়ে কথা বলুন, আজকে বোধ হয় একটুখানি নেটওয়ার্কের প্রবলেম করছে। হ্যালো। হ্যাঁ, কে বলছেন?
2: আমি ধুলাগড়ি শিবতলা থেকে বাবলু মধ্যে বলছিলাম।
0: বলুন বাবলুবাবু।
2: বলছি দেখুন, একাকিত্ব বিষয়টা হচ্ছে পরিস্থিতিটা, একাকিত্ব কিভাবে বলবো, আমি পরিবারের সকলের মধ্যে থেকে আমি একটা নিঃসঙ্গততা অভাব বোধ কম করব, কিন্তু পরিবারের মধ্যে থেকে নিজে মনটা চায় যে আমি একটু একা, একটু নিরালায় বসে কিছুক্ষণের জন্য নিজে একা থাকি, তখন হয়তো নিজে একটু মনটা একটু নিজেকে বিবেচনা করলাম, ভালো একটা চিন্তা ভাবনা করলাম, এইটা কিন্তু মেনে না, কিন্তু একাকিত্ব একেবারে নেই, ওটা মানসিক মানে কি বলবো, সাংসারিক পরিবেশ বা যে কোনো প্রাকৃতিক পরিবেশ অনুযায়ী হয়তো মানুষ হয়তো একাকিত্ব করে বাধ্য, সেখানে কিছু করার নেই, তাকে থাকতেই হবে, সেক্ষেত্রে তো আমি বলবো সেটা খুবই অসুবিধার কারণ না, মানুষ একা একাকিত্ব থাকতে থাকতে সে তো এক সময় সে মানসিকগ্রস্ত হয়ে যাবে না, সেটা একা থাকাটাই তার কাছে হয়ে যাচ্ছে, মানে বাইরের কোনো পরিবেশের সঙ্গে মেলামেশা করতে পারবে না, কলহল সে সহ্য করতে পারবে না, সে তার জীবনটা একাকিত্বর মধ্যে দেখেছে, একাকিত্বই সে সবাইকে চাইবে, কিন্তু সেটা তো ঠিক না, এটা ভালো লাগবে না।
0: অনেক ধন্যবাদ, খুব সুন্দর করে বিষয়টা গুছিয়ে বললেন, প্রত্যেকেই বলছেন ভালো লাগছে, প্রত্যেকের মেসেজ পড়তো। এবার চলে যাব 9903052992 তে অনেকে হোয়াটসঅ্যাপ করেছেন, একটুখানি দেখে নিই কে করেছেন। সুমিতা রায় ঢাকুরিয়া থেকে লিখেছেন, শুভ সন্ধ্যা দাদা ভাই, শুভ সন্ধ্যা। যে মানুষ একা সে সবচেয়ে বেশি স্বাধীন ও আবার অনেক নিঃসঙ্গও বটে, নিঃসঙ্গ বোধ করে বটে। আমি একা, আবার মাসিমুনিও একা। আমাদের নিঃসঙ্গতা নিঃসঙ্গতা তো লাগে না, বরং নিজের ইচ্ছে মতো সব ব্যাপারেই স্বাধীনভাবে অগ্রসর হওয়া যায়। হ্যাঁ, শরীর গতি খারাপ হলে একটু চিন্তা লাগে বই কি, সে ফ্ল্যাটের লোকেদের বললে ওরা সব ব্যবস্থা করবে। একা অনেক সময় স্বাধীনতা থাকে, কেউ বিরক্ত করবে না, কেউ খিটখিট করবে না। আমাদের তো রেডিওই ছিল সাথী, একা মানেই হয় না, রেডিও শুনলে মনে হয় একা মনেই হয় না, রেডিও শুনলে মনে হয় কেউ আছে। ঢাকুরিয়া থেকে সুমিতা রায় পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে এই মেসেজ। এরপর বিশ্বজিৎ কর বোরাল মেন রোড গড়িয়া কলকাতা থেকে লিখেছেন, বিষয়টি জেনে মনে পড়ছে সেই গানটি বারে বারে, বড় একা লাগে এই আঁধারে। ব্যক্তিগতভাবে মনে হয় একাকিত্ব এক অভিশাপ, হয়তোবা অসহায়তা, আগের জন্মের পাপ। একা থাকার স্বাধীনতায় অনভিপ্রেত বিশৃঙ্খলা, কেমন যেন বাঁধন ছাড়া স্বেচ্ছাচারিতার জ্বালা। একাকিত্বের বাতাবরণে অসহনীয় নিঃসঙ্গতা, চলার পথে প্রয়োজনহীন সীমাহীন স্বাধীনতা। বিশ্বজিৎ কর বোরাল মেন রোড গড়িয়া কলকাতা থেকে হোয়াটসঅ্যাপ করেছেন। এরপর হোয়াটসঅ্যাপ করেছেন বিপ্লব মিশ্র মিলনপল্লী বাঁকুড়া থেকে, লিখেছেন, শোনা যায় মহামানবরা একাকী থাকতেই বেশি পছন্দ করতেন, তাতে তাদের চিন্তাশক্তি সমুদ্রের মতো গভীর হতো। কন্যা হারিয়ে একাকী হয়ে নজরুল ইসলাম যে সৃষ্টি করেছেন, স্রষ্টাও সেখানে পরাজিত হয়েছে। চারপাশের পৃথিবী যখন সম্পর্কের বাঁধনে হাঁপিয়ে মরে, এমনকি একাকী মানুষ তখন নিজ সত্তার সঙ্গে এক তীব্র অদম্য প্রেমে লিপ্ত। একাকিত্ব তার কাছে কোনো শূন্যতা নয়, বরং একটি জীবন্ত নাটক। যে মানুষ নিভৃতে বাঁচে সে নিঃসঙ্গ নয়, বরং নিজের ভেতর এক গোপন সাম্রাজ্যের অধিপতি। একাকিত্বের মাঝে সে খুঁজে পায় পরম মুক্তি, সেখানে কোনো মেকি প্রত্যাশা বা অচেনা বন্ধন নেই, আছে নিঃশব্দে ইতিহাস তৈরি করার রসদ। সংসার যখন তাকে একা বলে লাগিয়ে দেয়, সে তখন নিজের নিরাপত্তার সাথেই গড়ে তোলে গভীর প্রেম। এই একাকিত্ব তার কাছে খাঁচা নয়, অনন্ত আকাশ। বিপ্লব মিশ্র মিলনপল্লী বাঁকুড়া থেকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন এই মেসেজ। আমরা আবারও একটু টেলিফোনে চলে যাই, 2248805। কোনো শ্রোতা তো রয়েছেন, দেখে নিকে রয়েছেন। নমস্কার, হ্যালো, সরাসরি কথা বলবো বন্ধুর সঙ্গে। 2248805 কেউ একজন রয়েছেন, কিন্তু কোনোভাবে কথা হচ্ছেন। আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা?
3: হ্যাঁ
0: হ্যাঁ, কে বলছেন?
3: হ্যালো, নমস্কার।
0: নমস্কার
3: দাদা ভাই।
0: হ্যাঁ হ্যাঁ, কে বলছেন?
3: শারদিয়ার শুভেচ্ছা নেবেন?
0: অনেক শুভেচ্ছা আমিও নিজ পাঠালাম আপনাকে, ভালো থাকবেন।
3: আমি চাওড়াপুলি থেকে অশোক দত্ত বলছি।
0: বলুন অশোক বাবু।
3: হ্যাঁ, দেখুন, একাকিত্ব, আমি একটা সময় একাই থাকতাম, বাইরে কোনো কাজ করতাম, তা আমার বেশ ভালো লাগতো না। তা আমি আবার এখন যখন নিজের বাড়িতে চলে এসছি, কথা হলো কি, বয়স হচ্ছে, এই সময় তো ধরুন শরীর খারাপ, এটা ওটা একাকিত্ব, রেডিও নিয়ে আমি আলাদা করে থাকি, সব সময় রেডিওই শুনি, সবকিছু মন ভালো থাকে, খুব মন ভালো থাকে। কিন্তু আমার কোনো অসুবিধা হলে, তখন ধরুন বয়স হয়ে যাচ্ছে, এখন 75 বছর বয়স হলো, কিছু না কিছু হয়ে গেলে আমি তো কাউকে বলতে পারবো না। আমার এখানে একজন ছিলেন, ওনাকে তো সে মৃত্যুর পরে মানে দরজা ভেঙে 3 দিন পরে বার করা হয়েছে। একাকিত্ব থাকলে তো একটা সময় এমন আছে যে তখন ডাকে এক গ্লাস জল দেওয়ার লোক হওয়া যাবে না। হ্যাঁ, নমস্কার দাদা ভাই।
0: নমস্কার, সত্যি খুব নির্মম একটা সত্য যে এরকম সিচুয়েশন এলেও কিন্তু আমরা মানে শুনতে গিয়ে কেমন যেন একটা আতঙ্ক তৈরি হয় যে একটা মানুষের সত্যি তো অসুবিধের মুহূর্তগুলোতে যখন সে একা থাকছে, নিঃসঙ্গ জীবনযাপন করছে, তখন এই পরিস্থিতিতে তার পাশে দাঁড়ানোর লোক কোথায়? এই ভাবনাটাও কিন্তু ভীষণভাবে গ্রাস করে প্রতি মুহূর্তে আমাদের। হোয়াটসঅ্যাপে দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস লিখেছে, যে মানুষ একা থাকতে ভালোবাসে তার জীবনের এই অবস্থাকে এক কথায় সম্পূর্ণ স্বাধীন বা একেবারে নিঃসঙ্গ বলা ভুল হবে। এটি আসলে একটি গভীর জীবনবোধ। একা থাকতে ভালোবাসার সবচেয়ে বড় সুবিধে হল নিজের জীবনের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ। নিঃসঙ্গতা হলো এক ধরনের মানসিক শূন্যতা যা ভিড়ের মধ্যেও হতে পারে। পরিশেষে বলা যায় যে মানুষ একা থাকতে ভালোবাসে সে মূলত বেশি স্বাধীন, নিঃসঙ্গ নয়। তবে এই স্বাধীনতার আসল সৌন্দর্য তখনই বজায় থাকে যখন সে স্বেচ্ছায় একা থাকে। সে সমাজ বিচ্ছিন্ন নয়, বরং নিজের শান্তির জন্য একটি সুস্থ দূরত্ব বজায় রাখে। সংক্ষেপে বলতে গেলে সে নিঃসঙ্গতায় ভোগে না, বরং নিজের একাকিত্বকে একটি শক্তিশালী শিল্পে রূপান্তর করে নেয়। আপনাকে জানাই শারদীয়ার শুভেচ্ছা। সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে। সঙ্গমিত্রা ঘোষ লিখেছেন কাকিনাড়া ভাটপাড়া থেকে, স্বাধীনভাবে বেঁচে থাকতে হলে একা থাকার প্রয়োজন পড়ে না। স্বাধীন চেতা মানুষই অপরকে স্বাধীনভাবে বাঁচতে সাহায্য করে, সুতরাং স্বেচ্ছায় কেউ নিঃসঙ্গ জীবনযাপন করেন না। আর একা মানুষ কিছু সময়ের জন্য থাকতে চান, নিজের সঙ্গে কথা বলতে চান, আজীবন নয়, কিছু সময়ের জন্য। সঙ্গমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে লিখেছেন। এরপর নালিকুল বন্দিপুর হুগলি থেকে বিজয় দালাল লিখেছেন, শুভ সন্ধ্যা প্রিয় কল্পলালকে, আমার আগাম শারদীয়ার শুভেচ্ছা এবং ভালোবাসা জানালাম। আমিও গ্রহণ করলাম এবং আপনাদের সকলকে পাঠালাম শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা। দেখো, এখন এমন অনেক মানুষ আছেন তারা স্বাধীন, কিন্তু তারা একা থাকতে পছন্দ করে। আবারও অনেক মানুষ আছেন স্বাধীনভাবে থাকেন, কিন্তু তারা নিঃসঙ্গ এবং একাকিত্বে ভোগে। এটুকুই বললাম, তুমি ভালো থেকো। ধন্যবাদ আনতে বিজয় দালাল নালিকুল হুগলি থেকে। এরপর লিখেছেন পরমা মিত্র ভবানীপুর কলকাতা থেকে, লিখেছেন যে যে মানুষ একা থাকতে ভালোবাসে সে কি সত্যি স্বাধীন, নাকি নিঃসঙ্গতাকে মেনে নিতে শিখেছে। আসলে একা থাকা মানে নিঃসঙ্গ হওয়া নয়। কেউ একা থেকেই নিজের আনন্দ খুঁজে নেয়, নিজের মতো করে বাঁচতে শেখে, অন্যের পছন্দ অপছন্দের কাছে নিজেকে আত্মসমর্পণ না করে নিজের জগতে সে খুঁজে পায় একরাশ স্বস্তি, এটা স্বাধীনতা। আবার কেউ কেউ বারবার আঘাত পেতে পেতে মানুষের কাছ থেকে দূরে সরে যায়। মুখে একা থাকার স্বস্তির কথা বললেও মনের গভীরে হয়তো জমে থাকে একটু ভালোবাসা, একটু নির্ভরতার আকাঙ্ক্ষা। তার একাকিত্ব আসলে অভিমানের অন্য নাম, তাই একা থাকা নয়। কেন একা থাকা, সেটাই আসল প্রশ্ন। যে একা থেকেও পরিপূর্ণ সে স্বাধীন, আর যে একা থেকেও কারোর অপেক্ষায় দিন গণে সে নিঃসঙ্গ। কারণ মানুষের ভিড় থেকে দূরে থাকলে নিঃসঙ্গ হতে হয় না, আবার সবার সঙ্গে থেকেও মন ভীষণ একা হয়ে যেতে পারে। খুব সুন্দর বিশ্লেষণ পরমা মিত্র ভবানীপুর কলকাতা থেকে পাঠিয়েছেন। টেলিফোনে কোনো একজন শ্রোতা রয়েছেন, কে রয়েছেন? নমস্কার। নমস্কার, হ্যালো।
4: হ্যালো,
0: কে বলছেন?
4: বেলগোড়া থেকে
0: লক্ষ্মীদি। হ্যাঁ বলুন লক্ষ্মীদি, কেমন আছেন?
4: দাদা ভাই ভালো আছি,
0: বলুন।
4: আপনি আর একবার ঢুকেছিলাম দাদা, আপনি বললেন না কি যেন ছিল, চলে গেল।
0: আচ্ছা, মানে কোনো ভাবে না, নেটওয়ার্কের প্রবলেমের জন্য হয়তো।
4: আমি দাদা, আমার ওই আপনারা মেসেজ করছিলেন না, আমার ফোনটা বাজে বন্ধ হয়ে চলে গেল।
0: আচ্ছা আচ্ছা, হবে হয়তো,
4: ওই চলে যাই হোক। আমি আজকে আপনাকে পেয়েছি, গেল সপ্তাহ পাইনি। যাই হোক, আপনারা আপনারা এত প্রত্যেক দিন এত সুন্দর সুন্দর বিষয় নিয়ে আসেন দাদা, সত্যি খুব ভালো লাগে। এই আমার, আমি একা থাকি বেশিরভাগে দাদা,
0: কিন্তু
4: আমার রেডিও আমার সঙ্গী সবসময়, রেডিও। আমি রান্নাঘরে যাই, রেডিও আমার ঘরে, যেখানে যাবো সেখানে, একমাত্র বাথরুম বাদে, বাথরুম বাদ না, এই আমার ঘর আর রান্নাঘর এইখানে।
0: তার মানে আপনি একা নন, আপনার সঙ্গী সর্বক্ষণের সঙ্গী আমাদের।
4: আমার আকাশবাণী আপনারা গোল্ড, আপনারা, আপনাদের কথা শুনতে এত ভালো লাগে। আমার মা তো আপনাদের কথা সেই 12টা পর্যন্ত শুনে।
0: বাহ বাহ বাহ, খুব ভালো লাগলো।
4: মা খুব ভালোবাসে আপনাদের, জানেন তো, সবসময় বলে খুব সুন্দর। কল্পলালদা আপনি নমস্কার নেবেন, ভালো থাকবেন দাদা।
0: আমার প্রণাম নেবেন, আপনারা সকলে ভালো থাকুন, পূজোর অনেক অনেক
4: শুভেচ্ছা।
0: একদম একদম, খুব ভালো থাকবেন। আচ্ছা, আমরা আবারও চলে যাচ্ছি একটু হোয়াটসঅ্যাপে। টেক্সট মেসেজ করেছে পায়েল ব্যানার্জি বেলগোরিয়া থেকে, লিখেছেন, একা থাকা আর নয়, বয়স্ক মানুষদের একা দেখলে তাদের সঙ্গ দিন, তাদের দিকে হাত বাড়িয়ে দিন, তবু কিছু সময় একাকিত্বে আমাদের মধ্যে স্বস্তির বীজ রোপণ করে, না কি আছে, সৃষ্টির বীজ রোপণ করে হবে। তো যাই হোক, মানে একাকিত্ব কিছু কিছু সময়ে ভালো। পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে লিখেছেন। এরপর রমা রায় দাসনগর থেকে লিখেছেন, যে মানুষ একা থাকতে ভালোবাসে সে নিশ্চয়ই বেশি স্বাধীন, তার ইচ্ছে গুলো পূর্ণতা পায়, স্বপ্ন হয় বড়ই রঙিন, তার এক

একা থাকা ভালোবাসা নিঃসঙ্গ কেন হবেন, এটাই তো তার জীবনে আশা। একা থাকায় আছে মজা, হয়তো তিনি জানেন, তাই তো তিনি একা থাকতে বড়ই ভালোবাসেন। কেউ যদি স্বেচ্ছায় একা থাকতে চান তাহলে নিঃসঙ্গতা আসবে কেন, মনে তার খুশির আলো, এটাই তো মুক্তির স্থান। আপনি ভালো থাকবেন, শুভ শারদীয়ার আগাম শুভেচ্ছা। রমা রায় দাসনগর থেকে। এরপর লিখেছে যাদবেন্দ্র পণ্ডা, জোখিয়াবাজার কাথিপূর্ব মেদিনীপুর থেকে। লিখেছেন যে যে মানুষ একা থাকতে ভালোবাসে, সে যদি নিজের ইচ্ছে, নিজের মানসিক শান্তির জন্য এবং নিজের সৃজনশীল কাজের জন্য একা থাকে, এবং একা থাকা মানুষটি যদি নিজের নৈতিক সিদ্ধান্ত নিজে নিতে পারেন, তবে তিনি বেশি স্বাধীন। কিন্তু সে যদি সমাজ বা অন্য কোনো মানুষের ভয় নিজেকে গুটিয়ে নেন এবং ভেতরে ভেতরে শূন্যতা অনুভব করে, তবে কিন্তু সে অবশ্যই নিঃসঙ্গ। আপনারা সবাই ভালো থাকবেন, যাদবেন্দ্র পাণ্ডা জুখিয়াবাজার থেকে লিখেছেন। অনিমেষ ভট্টাচার্য লিখেছেন যে প্রিয় আপনার কথা, যে মানুষ একা থাকতে ভালোবাসে সে স্মার্টফোনে সঠিক ব্যবহার করে তাহলে সে অনেক বেশি স্বাধীন, অনেক বেশি সঙ্গী, অনেক সঙ্গী পায়। আকাশবাণীকেও তার বন্ধু করতে পারে। অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে পাঠিয়েছে। এরপর প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে লিখেছে, একা থাকলে যে আনন্দ তাই প্রকৃত স্বাধীনতা। অনেকের মধ্যে বসবাসে মেলে না প্রফুল্লতা, স্বাধীনভাবে চলা, নিজের মতো বলা, বসের আদেশ দূরে সরিয়ে একলা পথ চলা, সাহিত্য সৃষ্টির দারুণ সুযোগ একলা হলেই আসে। জীবনের কত স্মৃতি, সুখ স্মৃতি মনের গভীরে, মনের মাঝে ভাসে। যে মানুষ পরিস্থিতির চাপে নিঃসঙ্গ একাকী, দুঃখ শেখায় প্রধান কারণ সকলেই দেখি। একাকী শেখায় আনন্দদায়ক সৃষ্টির প্রেরণা, একাকী থাকা মানুষ বেশি স্বাধীন আমার ধারণা। প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন এই মেসেজ। এছাড়াও সৌমেন লিখেছেন কোথা থেকে, জায়গাটা লিখেনি, যাই হোক, আমাদের টেক্সট মেসেজ করেছেন যে যারা একাকিত্ব পছন্দ করেন তারা বেশি স্বাধীন না অধিক নিঃসঙ্গ। ধরে নিতে পারেন, এখানে একটুখানি লেখাটা বুঝতে সমস্যা হচ্ছে, সৌমেন পাঠিয়েছে কোথা থেকে সেটাও লেখেনি, টেক্সট মেসেজ করেছে, যাই হোক। আমরা পরের হোয়াটসঅ্যাপ মেসেজ দেখি। সৌভিক ঢাকুরিয়া থেকে লিখেছেন, একটু দীর্ঘ মেসেজ, লিখেছেন যে মানুষ একাকিত্বকে ভালোবাসে সে কি সত্যি অধিক স্বাধীন নাকি নিভৃতে লুকিয়ে রাখে নিঃসঙ্গতার দীর্ঘশ্বাস। আসলে একা থাকা নিঃসঙ্গ হওয়া এক বিষয় নয়, কেউ নিজের সান্নিধ্যে প্রশান্তি খুঁজে পায়, নিজের ভাবনার জগতে বিচরণ করে, অন্যের স্বীকৃতির অপেক্ষা না করে নিজের মতো করে বাঁচতে শেখে, তার একাকিত্ব স্বাধীনতারই প্রতিচ্ছবি। আবার কেউ মানুষের ভিড় থেকে নিজেকে সরিয়ে নেয়, কারণ তার না বলা কথাগুলো শোনার মতো কেউ নেই, মনের ভাব ভাগ করে নেওয়ার মতো কেউ কোনো আশ্রয় নেই, তার নিভৃতবাসের আড়ালে হয়তো জমে থাকে অভিমান এবং নিঃসঙ্গতা। আমার মতে যে মানুষ একা থাকতে ভালোবাসে সেও স্বাধীন হতে পারে, নিঃসঙ্গ হতে পারে, স্বাধীন হতে পারে, নিঃসঙ্গ হতে পারে। পার্থক্যটা তার একা থাকার মধ্যে নয়, বরং একা থাকাকালীন তার মনের অনুভূতিতে। ছবিক সরকার কসবাহালতু থেকে পাঠিয়েছিলেন মেসেজ। এরপর আমি একটু প্রাপ্তি স্বীকার করি, সময় ভীষণ কম, 8:43 হয়ে গেছে, কারণ দীর্ঘ হোয়াটসঅ্যাপ পড়তে গেলে পুরোটা পড়ার সময় থাকবে না। কিশোর পাঠিয়েছে বইচি গ্রাম থেকে, টেক্সট মেসেজ করেছে। সুভাষ চক্রবর্তী পাঠিয়েছে উত্তর বাওয়ালি থেকে, একটু ছোট্ট করে বলি, মেসেজ ছোট। শ্রবণ সাথী কল্পলাল, শুভ সন্ধ্যা। মানুষ সমাজবদ্ধ জীব, তাই মানুষ একা বসবাস করতে পারে না এবং একা থাকতেও চায় না, তবে পরিবেশ পরিস্থিতির কবলে পড়ে কখনো কখনো সে একা থাকতে বাধ্য হয় এবং কালক্রমে একাকী থাকতে অভ্যস্ত হয়ে পড়ে। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে। আচ্ছা, এরপর তপন চক্রবর্তী সিঙ্গুর বাসুবাটি থেকে পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে আমাদের মেসেজ। এছাড়াও পাঠিয়েছে, কে মেসেজ পাঠিয়েছে, শুভঙ্কর ঘুরুই নরেন্দ্রপুর থেকে মেসেজ পাঠিয়েছে। পাঠিয়েছে হচ্ছে টেক্সট মেসেজ নয়, প্রদীপ বসাক হাট সিমলা সমুদ্রগড় পূর্ব বর্ধমান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ করেছে। সময়ের অভাবে এত সুন্দর মেসেজ সবাইকে পড়াতে শোনাতে পারলাম না। আর পাঠিয়েছে কে, এটাকে লিখেছে মেসেজ বোঝা গেল না, নামটা তার সেভাবে পাওয়া যাচ্ছে না এখানে মেসেজের মধ্যে, যাই হোক। ঘড়ি বলছে 8:44 হয়ে 25 সেকেন্ড। আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন, এত সুন্দরভাবে আপনারা বিষয়টাকে তুলে ধরেছেন। আপনাদের মেসেজ যাদের পড়তে পারলাম না, আমি নিজে পড়েছি আগে কিন্তু পড়ার সময় পেলাম না সময়ের অভাবে, আপনারা এভাবেই আমাদের সঙ্গে থাকুন।
আপনার কথার সঙ্গে থাকুন 100.1।

0: কথায় গোল্ডেন সময়। আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold।
1: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পাথ।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পূজোর গান। শারদীয়া পূজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
2: মা আসছে, যদিও দেখেছি অশনির ছায়া দুলছে।
1: শ্যামলী ভট্টাচার্য।
3: ও ভাবে বলো না কথা, গান হয়ে যাবে।
1: পল্লব কুমার ঘোষ।
4: আকাশটা ভেঙেছে বাঁধ।
1: দিলাশা চৌধুরী।
5: ওই বাঁশরি বলকে বাজায়।
1: দিশা রায়।
6: ডাকছে নদী আয় আয় বয়ে যায়, আকাশ পাঠালো নীল খাম।
1: সুদেশনা গঙ্গোপাধ্যায়।
7: এলো এলো দুঃখা এলো, হেই বলো সবাই দুঃখা এলো।
1: শারদীয়া পূজোর গান 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10। শারদীয়া পূজোর গান।
8: গানে কথায় গোল্ডেন সময়। আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold।

100.1 FM গোল্ডে একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান।

0: আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বোন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে, সে আনন্দ ধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান। শুনতে পাবেন 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেনবোয় সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:10। আকাশবাণীর পুজোর গান।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold। রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে, শুনছেন রবিবারের বৈঠক, রবিবারের বৈঠক 100.1 FM Gold।

100.1 FM গোল্ড টিউন করেছেন আপনি, আর রবিবারের ঠিক এই সময়টা মানে 9:30 মানেই শুধুমাত্র আমি একা এখানে বসে অনুষ্ঠান করব তা তো নয়, আপনারাও আমাদের সঙ্গে থাকবেন, কারণ সেরকমটাই তো আমরা প্রত্যাশা করি। আর আজ ঠিক কি বলবো, এমন একটা রোববার যে রোববারটা পুজোর আগের একটা রোববার। আসলে আকাশে বাতাসে সর্বত্রই তো একটা পুজোর আমেজ চলে এসেছে এবং সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এবং এই যে পুজো, যে চারটে দিন আমরা ভীষণভাবে আনন্দ উপভোগ করবো এবং তার জন্য একটা প্রস্তুতি মোটামুটি সারা বছর না হোক 6 মাস আগে থেকেই শুরু হয়ে যায়, কিন্তু এই পুজো মানে চারটে দিন শুধু তো নয়, এখানে থাকে বাঙালির আবেগ, স্মৃতি আর ভালোবাসার উৎসব, সবটা মিলিয়েই এই পুজোর উৎসব। এবং যেটা একদম বলা সেটা হচ্ছে যে শরতের আকাশ সাদা মেঘের ভেলা, সেটা আমরা মাঝে প্রচণ্ড বৃষ্টির কারণে হয়তো সেই শরতের মেঘের খেলাটা দেখতে পাইনি, কিন্তু আবার পেয়েছিও, পুরোপুরি পাইনি এমনটা কিন্তু নয়। ভোরে শিউলির ফুলের সুগন্ধ, এবং সবথেকে বড় কথা ঠিক এই পুজোর আগে আগে যেটা আমরা অন্তত বাতাসে ভয়ঙ্কর মানে ভীষণভাবে পাই, সেটা হচ্ছে একটা ছাতিমের গন্ধ, যেটা একটা অদ্ভুত মাদকতা, একটা নেশা তৈরি করে দেয়। এবং এই গন্ধই জানান দেয় যে পুজোর একটা সময়ের মধ্যে দিয়ে বোধহয় আমরা পথ চলছি। এছাড়াও একটু মফস্বল বা অন্যান্য জায়গায় কাশফুলের দোলা, যেখানে অন্তত ফাঁকা মাঠ আছে, কাশফুলের এই পরিবেশটাও আমরা দেখতে পাই, কিংবা ঢাকের আওয়াজ, এই ছবিগুলো আমাদের চোখে ভেসে উঠছে বা উঠবে এরকমটা তো আমরা আশা করি না এই সময়টায়। আসলে এই যে সময়টা, পুজোর এই সময়টার জন্য আমাদের একটু অপেক্ষা, সারা বছরের অপেক্ষা, যে সময়ে পুরনো দুঃখগুলোকে একটু দূরে সরিয়ে রেখে নতুন করে নতুন আনন্দে মেতে উঠতে ইচ্ছে করে, যে সময় ব্যস্ত জীবনের মধ্যে থেকেও আমরা আমরা সবাইকে নিয়ে একটু সময় বার করে নিই সবার মধ্যে থাকার জন্য, কিংবা নিজের জন্য, নিজের পরিবারের জন্য, প্রিয় মানুষগুলোর জন্য। একদমই ঠিক ধরেছেন, এই যে দুর্গাপুজো বা দুর্গা উৎসবকে কেন্দ্র করে আমাদের যে একটা প্ল্যানিং, আমরা কিছুটা নস্টালজিয়ায় ভুগি। আমাদের কি বলবো, আনন্দের কোনো নির্দিষ্ট সীমানা থাকে না, আমরা এই যে একটা অপার আনন্দ উপভোগ করি, এটা কিন্তু একটা বাঙালির একটা কি বলবো, যে শুরুতেই বললাম যে এই চারটে দিন মানে শুধু পুজো এমন নয়, বাঙালির আবেগ, স্মৃতি এবং ভালোবাসাকে নিয়ে এই উৎসব। তো সেই উৎসবের একটা অন্যরকম আমেজ অনেক আগে থেকেই শুরু হয়ে যায়, সেসব নিয়েই আজ কথা হবে। যে এই যে চারটে দিনের পুজো, এখানে থাকে বাঙালির আবেগ, স্মৃতি, ভালোবাসা, সবটাই জুড়ে থাকে। এবং এই আবেগ, ভালোবাসা, স্মৃতির কথাই তো আপনার কাছ থেকে শুনতে চাইবো। আজ কল্পলাল আমি আছি আপনাদের সঙ্গে, 12টা পর্যন্ত তো অবশ্যই থাকবো, এবং অবশ্যই আপনারা থাকবেন। এই যে বললাম যে পুজোর আগের একদম লাস্ট রোববার, রবিবারের এই আড্ডা বা রবিবারের এই বৈঠকে পুরোপুরি আপনাদের সঙ্গে একটা আড্ডার মেজাজেই থাকবো, এটুকু কথা দিচ্ছি। এবং যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কথা বলতে ইচ্ছে করলে চলে আসতে পারবেন 2248 8085, কিংবা হোয়াটসঅ্যাপেও আপনার আবেগ ভালোবাসার কথা লিখে জানাতে পারবেন 9903 05 9992 এই নাম্বারে। সবটাই থাকুক আমাদের সঙ্গে 100.1 FM গোল্ডে, এবং অবশ্যই আমরা আছি, আপনি আছেন, আমরা সবাই মিলে কাটাবো পুরো 12টা পর্যন্ত FM গোল্ডে। শুনতে থাকুন, সঙ্গে রাখুন FM গোল্ডে।

পুজো শুরু হয় কিন্তু অনেক আগে থেকে, অনেকটা আগে থেকে আমাদের বাঙালির পুজো শুরু। কেমনভাবে? কারণ ক্যালেন্ডারে পুজোর তারিখ দেখার দিন থেকে, নতুন জামা কাপড় কেনার পরিকল্পনা থেকে, পাড়ার পুজোর কমিটির প্রথম বৈঠক থেকে, কিংবা অফিসে ছুটির হিসেব করতে বসার সেই মুহূর্ত থেকেই কিন্তু আমাদের পুজো শুরু হয়ে যায়। কেউ অপেক্ষা করেন বাড়ি ফেরার জন্য, কেউ অপেক্ষা করেন প্রিয় মানুষটির সঙ্গে দেখা করবার জন্য, কেউ বা অপেক্ষা করেন ঠিক ছোট্টবেলার বন্ধুদের সঙ্গে আবারও আড্ডায় বসার জন্য, হয়তো কেউ অপেক্ষা করেন একটু নির্ভর হয়ে বাঁচার জন্য। আমাদের প্রত্যেকের পুজো কিন্তু আলাদা, অথচ কোথাও যেন সব পুজোর গল্প ঠিক একই সুতোয় বাঁধা। আর আজ এই সময়টাতে, এই রবিবারের বৈঠকে আমাদের তো কথা হবেই বাঙালির আবেগ স্মৃতি ভালোবাসাকে নিয়ে। যে পুজো আমাদের শৈশবের, যে পুজো কৈশোরের, যে পুজো প্রেমের, যে পুজো বন্ধুত্বের, পরিবারের এবং অসংখ্য মধুর স্মৃতির, সেই পুজো নিয়েই তো কথা হবে। কথা হবে পুরনো দিনের পুজো নিয়ে, আজকের পুজো নিয়ে, কথা হবে মানুষগুলো, সেই মানুষগুলো যারা পুজোকে আমাদের জীবনে বিশেষ করে তোলেন, আর সবচেয়ে বড় কথা হবে সেই অনুভূতি নিয়ে যা বছরের পর বছর যায় কিন্তু বদলায় না, ঠিক সেই অনুভূতির কথা নিয়ে। তাহলে চলে আসবেন আপনারা, একটু ব্যস্ততা কাটিয়েই চলে আসুন, প্রত্যেকে প্রত্যেকের মনের জানলা খুলে দিন এবং এই যে আনন্দময় মুহূর্তটাকে শেয়ার করবার জন্য ভাগ্য।

0: নিতে চলে আসুন কন্ট্রোলারের কাছে, 2248-8085 এই ফোন নাম্বারে। কথা বলুন আপনার স্মৃতি, আপনার আবেগ, আপনার ভালোবাসা নিয়ে, অবশ্যই পুজোকে কেন্দ্র করে। এছাড়া 9903052992, 9903052992 এই নাম্বারেও কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ করে আপনার মনের কথা জানাতে পারেন। তাহলে আমরা দেখে নিই ফোনে কিন্তু আলো ব্লিঙ্ক করছে, কে রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ, কে বলছেন?
1: বিহার থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
0: বলুন অনিমেষবাবু।
1: আপনাকে এবং সকলকে শরদিয়ার শুভেচ্ছা জানাচ্ছি।
0: একদম।
1: আমার মনে আছে, খুব স্মরণীয় হয়ে আছে 1997 সালের দুর্গা পুজো। কারণ সেই বছরে একটা প্রাপ্তি হয়েছিল।
0: আচ্ছা।
1: এটা হচ্ছে আকাশবাণী কলকাতার FM রেনবো পূজা পরিক্রমা শুরু করেছিল। উপস্থাপকরা ছিলেন সঞ্জয় বন্দ্যোপাধ্যায়, সুপ্রিয় রায়, মলয় ঘোষ, সিদ্ধার্থ দাশগুপ্ত, শ্যামলী আচার্য, আরো অনেক উপস্থাপক উপস্থাপিকারা কলকাতার বিভিন্ন পুজো মণ্ডপ থেকে অসাধারণ বর্ণনা দিতেন। সেই বর্ণনাগুলো আমাদের মতো দৃষ্টিহীন মানুষের কাছে প্যান্ডেল এবং পুজো মণ্ডপের যে মূর্তির একটা
0: পুরো ছবিটা পাওয়া যেত,
1: এবং সেই যে বর্ণনাটা পেতাম আমরা, তখন আমি কলকাতায় থাকতাম না, মনে হতো যেন কলকাতার সমস্ত মানে পুজো মণ্ডপ গুলো যেন দেখা হয়ে যাচ্ছে।
0: আচ্ছা আচ্ছা। বা
1: মকরশালে তখন থাকতাম।
0: হুম
1: হুম। তো এর সঙ্গে ছিল আকাশবাণী কলকাতা গীতাঞ্জলির জেলা পূজা পরিক্রমা, সেটাও খুব অসাধারণ ছিল।
0: ঠিক তাই, ঠিক তাই।
1: এখন অবশ্য একটা হয় যে কিছু কিছু NGO আছে যারা দৃষ্টিহীন মানুষদের ঠাকুর দেখানোর ব্যবস্থা করেন। যেমন গতকালই একটি NGO আমাদের নিউ আলিপুর সর্বজনীন দুর্গা পুজোটি দেখানোর ব্যবস্থা করেছিল, সেটাও বেশ ভালো হয়েছে। পুজোর চারটে দিন খুব ভালোই কাটে, পুষ্পাঞ্জলি দিই অষ্টমীর দিনে, পাড়ার পুজোয় একসঙ্গে বসে অষ্টমী নবমীতে প্রসাদ গ্রহণ করি, সেগুলো অসাধারণ লাগে। কিন্তু সব থেকে আমার যেটা মনে আছে, এই আকাশবাণীর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলির যে পূজা পরিক্রমা,
0: একেবারেই তাই। হ্যাঁ, নমস্কার দাদা, খুব ভালো লাগলো। এই যে একটু স্মৃতিটা উস্কে দিলেন, আমরাও যখন আকাশবাণীতে আসছি FM এর প্রোগ্রামের জন্য, একটা সময় সত্যি এই যে বিভিন্ন মণ্ডপে গিয়ে আমাদের যে প্যান্ডেল হপিং, পুজোর বিভিন্ন যখন কলকাতার খুব বিখ্যাত কি বেশ পুজোগুলোর একটা সেখানকার একটা অ্যাটমসফিয়ার আপনার ওভারফোন স্টুডিওতে দিতাম, এবং পুরো শ্রোতারা সেই বিষয়টাকে অনুধাবন করতে, এবং এই যে বললেন অনিমেষবাবু, একটা ছবি যেন তো তাদের চোখের সামনে ভেসে উঠত, এটা কিন্তু একটা অদ্ভুত নস্টালজিয়া, অন্তত আমরা যারা এই পরিবারের সঙ্গে যুক্ত, FM পরিবারের সঙ্গে যুক্ত। এছাড়াও অনেক আবেগ, অনেক স্মৃতি, অনেক কিছু তো জড়িত থাকে, সবটাই উঠে আসুক আজকে আপনাদের কথায়। ছোট্ট করে আরও একজন শ্রোতা রয়েছেন, ছোট্ট করে শুনে নেব তার কথা, কে রয়েছেন দেখে নি। নমস্কার। হ্যালো। না, ছিলেন, যোগাযোগ করতে করতে কোথাও একটু যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আচ্ছা, ধরুন একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন আকাশটা কেমন নীল, সাদা মেঘে ভেসে বেড়াচ্ছে সারা আকাশ জুড়ে, রাস্তার পাশে কাশফুল ফুটেছে, বাতাসে একটা অদ্ভুত মিষ্টি গন্ধ। এই দৃশ্য দেখে হঠাৎ তো মনে পড়ে যায় আর বেশি দেরি নেই। তারপর শুরু হয়ে যায় তার হিসেব, কোন দিন কি জামা পরব, কোন দিন কোন প্যান্ডেলে যাব, অষ্টমীর অঞ্জলি কোথায় দেব, নবমীর রাতে কোথায় খেতে যাব, কিংবা দশমীর দিনটা কিভাবে কাটাবো, তার হিসেবটা অনেকটা আগে থেকেই শুরু হয় না? যারা ছোটবেলার পুজো দেখেছেন তারা নিশ্চয়ই মনে করতে পারবেন, পুজোর আগে বাড়িতে একটা অন্যরকম পরিবেশ তৈরি হতো, বাড়ির বড়রা বাজারের হিসেব কষতেন, মা হয়তো নতুন জামা লুকিয়ে রাখতেন যাতে পুজোর আগে কেউ দেখতে না পায়, বাবা অফিস থেকে ফিরে বলতেন এবারে পুজোয় তাহলে কোথায় যাওয়া হবে। আর ছোটরা, তাদের কাছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, নতুন জামাটা কবে পাওয়া যাবে। একেবারেই তাই, এই নতুন জামার পাওয়ার পর তার গন্ধ নেওয়া, কোন দিন কোনটা পরব, এর হিসেব কষতে থাকা, এও তো বাঙালির এক আবেগ। এই স্মৃতি বাঙালিকে ভীষণভাবে নস্টালজিক করে তোলে। আপনার কি মনে হয় বলুন তো? যদি কি সত্যি কিছু মনে হয় থাকে তাহলে চলে আসুন 2248-8085। কল্পলাল অপেক্ষা করে আছে আপনাদের জন্য আজকে এই রবিবারের বৈঠকে। এই মুহূর্তে আরও একজন শ্রোতা রয়েছেন, কে রয়েছেন দেখে নি। নমস্কার। হ্যালো। হ্যাঁ, কে বলছেন?
2: নমস্কার, আমি সায়ন ঘোষ বলছি, মালদা।
0: হ্যাঁ সায়ন।

0: বলো সায়ন, পুজো কেমন কাটবে?
1: পুজো তো আমার কালকে থেকে শুরু হয়ে গেছে।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, কেমন?
1: ভোর 3টার সময় উঠে আমি মুখ হাত ধুয়ে রেডিওটা সিগন্যালটা আসছে,
0: মহিষাসুর মর্দিনী।
1: হ্যাঁ, ওটা মানে ওটাই আমার পুজো,
0: ওটাই পুজো। ওটা তোমার নয়, আপামর বাঙালির পুজো
1: সবারই। মানে ওটাই, মানে কি হয় যে না, আমি আমার বয়সে দাঁড়িয়ে বলছি ওটাই আমার পুজো। তবে আমার বয়সে ছেলে অনেকেই, মানে আমার সমসাময়িক যারা, তাদের কাছে কিন্তু এটা খুব একটা ম্যাটার করে না।
0: হ্যাঁ, একদমই, সেটা ঠিকই বলেছো। তোমার যা বয়স তাতে, হ্যাঁ
1: হ্যাঁ, কারণ আমি দেখেছি যে এটা খুব একটা তাদের কাছে ম্যাটার করে।
0: হুম হুম,
1: দেখো
0: একটা জিনিস, এই মহিষাসুর মর্দিনীর মানে এই সোনার সৌভাগ্য যাদের হয়েছে তারা কিন্তু এর গুরুত্বটা বুঝবে, কিন্তু যাদেরকে আমরা শোনাইনি, ধরো এই জেনারেশন আমরা বলি যে শোনে না, সত্যি যদি একবার জোর করে উঠে সকাল 4টার সময় উঠে আমরা শোনাই, দেখবে মনে হয় ভালো লাগার একটা জায়গা তৈরি হয়ে যায়।
1: তার উদাহরণ আমি দিচ্ছি,
0: আচ্ছা,
1: আবার তো এটা হচ্ছে 2017 সাল থেকে আমি নিয়মিত শুনছি, তার আগে ছোটবেলায় শুনেছি, কিন্তু ওই 17 সাল থেকে শুনতে শুনতে শুনতে শুনতে তো ব্যাপারে আমার বোন, ও আমার 7 বছরের ছোট, তো প্রথম প্রথম আমাকে ও তো ঠিক মানে অ্যাডজাস্ট করতে পারতো না কি ভোরবেলা কি করছে এসব, ওটা মনে হতো। কিন্তু এখন ও এখন পড়াশোনা করার জন্য কলকাতা শহরেই আছে, তো ও আমাকে বলছে দাদা আমি এবার ভোরবেলা শুনি।
0: দেখো এই হচ্ছে,
1: কিন্তু আমি আমার মানে ওই মানে ওই যে শুনতে দেখেছে আমাকে, এটা একটা নিয়ম এবং মহিষাসুর মর্দিনী শোনাটাতে আমার কাছে মনে হয় যে এটা একটা আচার, এটা একটা শিষ্টাচার। ওই যে রেডিও সামনে বসা, একটা ধূপবাতি জেলে দেওয়া, ওই যে একটা স্বর্গীয় আবহ তৈরি হয়,
0: এবং দেখো একটা জিনিস সায়ন, আমরা তো অন্য সময় ইচ্ছে করলে এটা শুনতে পারি, এখন সোশ্যাল মিডিয়ার জন্য বিভিন্ন মাধ্যমে আমরা শুনতে ইচ্ছে করলেই পারি, কিন্তু না, আমরা ঠিক ওই মহালয়ার দিন ভোর 4টেতেই রেডিও চালিয়েই আমরা অনুষ্ঠানটা শুনবো এবং সেই পূজোর পরিবেশটা পেয়ে যাব।
1: একটা বিড়ম্বনা কি হয়েছে জানেন দাদা?
0: হ্যাঁ,
1: এখন সর্বত্র মহিষাসুর মর্দিনী শোনা যাচ্ছে, কিন্তু সেটা ঠিক নয়।
0: সে তো অবশ্যই, ওটা তো মানে প্রত্যেকের নিজস্ব ভাবনা, কিন্তু আমার মনে হয় যে আমাদের ভালো লাগবে না, আমাদের ওই ওই দিনই শুনতে ইচ্ছে করবে,
1: ওই দিনই শুনতে হবে, ওটাই নিয়ম,
0: একদমই তাই।
1: ওই ভাবটাই জাগবে না, এবার আসি না শেষ করতে পারবো না পুজোর কেনাকাটা। আবার আমি একটু বালুরঘাটে ফিরে যাই, আমার স্মৃতিতে বালুরঘাট বারবার আসে, বালুরঘাট শহরে যেহেতু বড় হয়েছি, বালুরঘাটের এক নাম করা দোকানে আমাদেরকে বারবারই যেতে হচ্ছে বাবা মার হাত ধরে, পুজোর জামা কাপড় কিনতে। এবং আমার লক্ষ্য থাকতে যাওয়া নেই, রাত্রে বাড়িতে রান্না হবে না, এখন বেশ সুন্দর করে একটা বাইরে খাওয়া দাওয়া হবে, আমি ওই খাওয়া দাওয়াটা করবো বলে বেশি করে বাবা মার সঙ্গে।
0: ঠিক ঠিক ঠিক,
1: ওই জামা কাপড় তো আমি কিছু বুঝি
0: না, ছোট্ট, হ্যাঁ
1: কি বুঝবো,
0: আমি
1: শুধু দেখতাম তো এত বড় একটা দোকান,
0: পুজো কেনাকাটা পর একটু খাওয়া দাওয়া, সত্যি সায়ন এটাও কিন্তু একটা বাঙালির স্মৃতি গো, এই বয়সে এসে মনে করতে ভালো লাগে।
1: ঠাকুর দেখা, পুজো ঠাকুর দেখা বলতে ঘুরে ঘুরে ঠাকুর দেখতে ভালো লাগে, কিন্তু আমার কাছে এই লাস্ট 5 বছর কি 6-5 বছর আমি রাতে ঠাকুর দেখতে বেরোই না।
0: আচ্ছা,
1: তার কারণটা হচ্ছে আমাদের FM গোল্ড। আমি একটা জিঙ্গেলের কথা বলে শেষ করি, পায়ে পায়ে পথ চালা চলতে চলতে বসছে আসর, শহর জুড়ে পুজোর হাওয়া রং বাহারি ছলের সফর, কৃষ্ণ সর্বদি দাশগুপ্ত ম্যামের লেখা, কল্যাণ সিং বরাতের সুর, শ্রীকান্ত আচার্য স্যার গিয়েছিলেন, ওই সময়টা আমি পাইনি, যে সময়টা পুজো পরিক্রমা কিন্তু ওই ওই স্মৃতি স্মরণে দিয়ে যখন যাই আর পুজোর গান গান শোনে, এটাই আমার পরম্পরা। যাই হোক, খুব ভালো লাগলো। আসলে রবিবারের বৈঠকে কথা বলাটা আমি নিজেকে মনে করি যে এটা আমার সারা সপ্তাহ যা জমে থাকে আমি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে একটু মানে সমৃদ্ধ হই আমার, এবং মনে হয় যে মনটাও ভালো হয়, একটা শান্তি
0: খুব খুব ভালো লাগলো শুনে। একদমই এভাবেই থেকো এবং আমাদের সঙ্গে থেকো, কারণ তোমরা থাকলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানের সার্থকতা এবং ভালো লাগাটা তো তৈরি হয়, এবং ভালো লাগার রেশ নিয়ে আমরা কিন্তু আগামী সময় প্রোগ্রাম করতে আসতে পারি। ঘড়ি বলছে এই মুহূর্তে রাত 9:55 হয়ে গেছে, গান শুনতে শুনতে আমরা চলে যাব সংবাদ বিরতিতে, 10:10 সংবাদ বিরতি, ঠিক 10:10 আবারও কথা হবে। আজ রবিবারের বৈঠক আর পুজোর আগের রবিবারের বৈঠক মানে বাঙালির আবেগ স্মৃতি আর ভালোবাসার এই যে মেলবন্ধন সবটা নিয়েই কথা হবে আপনাদের সঙ্গে যেমনটা হচ্ছে। শুনতে থাকুন সঙ্গে রাখুন 100.1 FM গুড। রাঘব চট্টোপাধ্যায়ের এই গানটি শুনতে শুনতেই আমরা চলে যাব সংবাদ বিরতিতে।

আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী আজ তামিলনাড়ুতে 13,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। সারা পৃথিবী নতুন নতুন সমস্যার সমাধানে প্রতিভা

0: ও ক্ষমতা ভারতের যুব সম্প্রদায়ের রয়েছে বলে তিনি বিশ্বাস করেন। সুপ্রিম কোর্ট দিল্লি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে শান্তিপূর্ণভাবে জমায়েত হওয়া কাউকে যাতে বেআইনিভাবে আটক না করা হয় এবং ট্রাফিক নিয়ম মেনে তাদের অবাধ চলাচলের সুযোগ দেওয়া হয়। নতুন দিল্লির ঘটনাবলী নিয়ে রাষ্ট্রসংঘের মানবাধিকার সংস্থার বক্তব্যের কঠোর সমালোচনা করেছে ভারত। পশ্চিমবঙ্গ সরকার পুলিশ বিভাগে বিভিন্ন শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে। নেপালের গোর্খা জেলায় হড়পা বানের পর কর্তৃপক্ষ এখন পর্যন্ত বিদেশি নাগরিক সহ 80 জনেরও বেশি মানুষকে উদ্ধার করেছে। উদয়বীর সিধু মিশরের কায়রোয় অনুষ্ঠিত ISSF শুটিং বিশ্বকাপে পুরুষদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে স্বর্ণপদক জয় করেছেন। আসছে বিস্তারিত খবরে। চেন্নাইয়ে IIT মাদ্রাসে আজ এক অনুষ্ঠানে তামিলনাড়ুতে 13,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রকল্পগুলির মধ্যে রয়েছে প্রায় 3,700 কোটি টাকার জাতীয় সড়ক প্রকল্প, বন্দর পরিকাঠামো উন্নয়ন এবং অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় রেল স্টেশনের আধুনিকীকরণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। এদিকে IIT মাদ্রাসের সুধা গোপালকৃষ্ণন ব্রেন সেন্টারও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ইসকেমিক স্ট্রোকে আক্রান্ত মানব মস্তিষ্কের একটি বিশেষ অ্যাটলাস সি স্ট্রোক প্রকাশ করেন তিনি। এর আগে প্রায় 4,900 কোটি টাকা ব্যয় নির্মিত চেন্নাই মেট্রোর দ্বিতীয় পর্যায়ে পুনামাল্লি ভাদাপালানি অংশের উদ্বোধন করেছেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন সারা পৃথিবী নতুন নতুন সমস্যার সমাধানের পথ খুঁজছে। ভারতের তরুণদের মধ্যে সেই সব সমস্যার সমাধান করার মতো প্রতিভা ও ক্ষমতা রয়েছে বলে তিনি বিশ্বাস করেন। চেন্নাইয়ে জয়গোপাল গাডোরিয়া হিন্দু বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে আজ সন্ধ্যায় ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, বিকশিত ভারত বা উন্নত এক ভারতের স্বপ্ন বাস্তবায়নে যুব সম্প্রদায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তরুণদের জন্য ভারতের প্রচুর সুযোগ রয়েছে এবং তিনি তাদের নিজেদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান। শ্রী মোদী বলেন, তরুণদের উদ্ভাবনী ধারণা ও বিভিন্ন সমস্যার সমাধান শুধুমাত্র ভারতের ভবিষ্যৎই নয়, বরং বিশ্বের ভবিষ্যৎকে গড়ে তুলবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই দেশের আকাঙ্ক্ষাগুলি পূরণ করা সম্ভব হবে বলে তিনি আস্থা প্রকাশ করেন।
1: বিকশিত ভারত কে লিয়ে জো নয়ে আইডিয়া চাহিয়ে, জো নয়ে সলিউশনস চাহিয়ে, উনসে ভারত হি নাহি বিশ্ব কা ভবিষ্য ভি তয় হোগা। টুডে দ ওয়ার্ল্ড ইজ লুকিং ফর সলিউশনস এন্ড ইউ হ্যাভ দ পোটেনশিয়াল টু প্রোভাইড দিস দোজ সলিউশনস।
0: ভারতে উৎপাদন ক্ষেত্রের উন্নয়নের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই ক্ষেত্রের প্রসার ঘটায় তরুণদের জন্য প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি 50 গুণ বেড়েছে, প্রকৌশলী পণ্য রপ্তানিও নতুন রেকর্ড স্পর্শ করেছে। ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে। 2014 সাল থেকে বৈদ্যুতিন পণ্য রপ্তানি 11 গুণ বৃদ্ধি পেয়েছে।
1: आज कंपोनेंट से टेक्नोलॉजी और फिनिश प्रोडक्ट का हर राज्य में केंद्र सरकार प्रोडक्ट चेन को मजबूत कर रही है और इन्हीं कोशिशों का परिणाम है आज हम दुनिया के सेकंड लार्जेस्ट मोबाइल मैन्युफैक्चरर है। 2014 से अब तक हमारे इलेक्ट्रॉनिक्स एक्सपोर्ट 11 टाइम्स बढ़े हैं, हमारे डिफेंस एक्सपोर्ट 50 टाइम्स बढ़े हैं और हमारे इंजीनियरिंग एक्सपोर्ट ने भी नया रिकॉर्ड बनाया है।
0: প্রধানমন্ত্রী মেট্রো রেল পরিষেবার সম্প্রসারণের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, 2014 সালে মাত্র 5টি শহরে মেট্রো পরিষেবা পাওয়া যেত, বর্তমানে তা বৃদ্ধি পেয়ে 25-এ দাঁড়িয়েছে। তামিলনাড়ুর উন্নয়নের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার বদলাতে পারে কিন্তু রাজ্যের অগ্রগতি এবং জনগণের কল্যাণের প্রতি তাঁর অঙ্গীকার অব্যাহত থাকবে। তিনি মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের সঙ্গে রাজ্যের উন্নয়নে কাজ করবেন। সুপ্রিম কোর্ট আজ দিল্লি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে শান্তিপূর্ণভাবে জমায়েত হওয়া কাউকে যাতে বেআইনিভাবে আটক না করা হয় এবং ট্রাফিক নিয়ম মেনে তাদের অবাধ চলাচলের সুযোগ দেওয়া হয়। আদালত দিল্লিতে ব্যারিকেড বসানোর বিষয়টি পর্যালোচনা করার পরামর্শ দেওয়া নিয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলার পরিস্থিতি অনুযায়ী মেট্রো পরিষেবা যাতে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলে এবং ইন্টারনেট পরিষেবা যাতে নিরবচ্ছিন্ন থাকে তা নিশ্চিত করতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে। আদালত বলেছে, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি অনুযায়ী মেট্রো ও ট্রেন পরিষেবা স্বাভাবিকভাবে চলতে দিতে হবে, এছাড়াও আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনে কোনোভাবেই বাধা দেওয়া যাবে না। আদালতের নির্দেশ লঙ্ঘনের অভিযোগে কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা শুরুর আর্জি জানিয়ে দায়ের করা একটি আবেদনের প্রেক্ষিতে সর্বোচ্চ আদালত কেন্দ্রকে নোটিশ জারি করেছে। আদালত জানিয়েছে, তারা সব পক্ষের বক্তব্য শুনবে এবং কারো কোনো ধরনের অসুবিধা যাতে না হয় সেটিও নিশ্চিত করবে। নতুন দিল্লির ঘটনাক্রম নিয়ে রাষ্ট্রসংঘের মানবাধিকার সংস্থা OHCHR এর বক্তব্যের কড়া সমালোচনা করেছে ভারত। এই বক্তব্যকে পুরোপুরি খারিজ করে দিয়েছে বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে আন্তর্জাতিক কোনো সংস্থার নাক গলানো একেবারেই মেনে নেওয়া যায় না। তিনি পাল্টা প্রশ্ন তুলে বলেন, ভারতের প্রতিবেশী দেশগুলিতে সাধারণ মানুষের ওপর অত্যাচার হলে তারা কোনো কথা বলে না, এমন দ্বিমুখী আচরণের জন্যই এরম সংস্থার গ্রহণযোগ্যতা কমছে এবং বহুপাক্ষিকতার ওপর মানুষ বিশ্বাস হারিয়ে ফেলছে বলেও তিনি জানান।
2: The OHCHR's concerns are unwarranted and constitute an unacceptable interference in the internal affairs of India. We also note that the OHCHR has an approach of extreme selectivity when it comes to public positions. Violent responses to protests in our neighborhood have gone uncommented, as indeed have law enforcement actions in its own vicinity. Such double standards only erode the credibility of its standing and contribute to the loss of faith in multilateralism.
0: এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ সরকার পুলিশ বিভাগে বিভিন্ন শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রস্তাবিত এক সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে কলকাতা ও রাজ্য পুলিশে বেশ কিছু যোগ্য প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন। ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স DRI এর আধিকারিকরা প্রায় 8 কেজি সোনা 3টি জায়গা থেকে বাজেয়াপ্ত করেছে। এই সোনা পাচারের সঙ্গে যুক্ত সন্দেহে মোট 6 জনকে গ্রেফতার করা হয়েছে। DRI এর একটি দল পশ্চিমবঙ্গের হুগলির ডানকুনি টোল প্লাজায় একটি 4-চাকার গাড়ি থেকে 9 তারিখ ভোরে 6.8 কেজি ওজনের 50টি সোনার বার উদ্ধার করে। তদন্তে জানা গেছে, 4 জন বাংলাদেশ থেকে ভারতে ওই সোনা পাচার করছিল। অন্যদিকে একই দিনে মালদা টাউন রেলস্টেশন থেকে এবং নিউ জলপাইগুড়ি রেলস্টেশনে নেমে আসা যাত্রীকে আটক করে DRI আধিকারিকরা তাদের কাছ থেকে প্রায় 1.5 কোটি টাকা মূল্যের 1 কেজি বিদেশি সোনা বাজেয়াপ্ত করে। 2 স্টেশন থেকেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সীমান্ত অঞ্চলে সংঘাত বৃদ্ধির প্রেক্ষিতে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠী আজ বিমান সংস্থা, বিমান পরিবহন কর্মী এবং যাত্রীদের সৌদি আরবের বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহার না করার বিষয়ে আবারও সতর্ক করে দিয়েছে। সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া শাড়ি জানিয়েছেন, মক্কা ও মদিনা নগরীর সেবায় নিয়োজিত বিমানবন্দর ও আকাশসীমা ছাড়া সৌদি আরবের অন্য সব বিমানবন্দর ও আকাশসীমা তাদের লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে। নেপালের গোর্খা জেলায় বুধি গণ্ডকী নদীতে হড়পাবানের পর কর্তৃপক্ষ এখনও পর্যন্ত 9 বিদেশি নাগরিক সহ 80 জনেরও বেশি মানুষকে উদ্ধার করেছে। 5 জন এখনও নিখোঁজ। নেপালের জাতীয় দুর্যোগ মোকাবিলা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছেন, 4টি হেলিকপ্টারে 82 জনকে উদ্ধার করা হয়েছে। রাশিয়া এবং ইউক্রেন একে অপরের জ্বালানি কেন্দ্রগুলিতে আক্রমণ বন্ধ রাখতে রাজি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এ তথ্য জানিয়েছেন। পূর্ব আফ্রিকার দেশ জিবুতি উপকূলে 305 জন আরোহী বহনকারী একটি নৌকাডুবির ঘটনায় 15 জন শিশুসহ 109 জন অভিবাসী প্রাণ হারিয়েছেন বলে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন জানিয়েছে। বৃহস্পতিবার রাতে এই দুর্ঘটনা ঘটে। ভারতের উদয়বীর সিধু মিশরের কায়রোয় অনুষ্ঠিত ISSF শুটিং বিশ্বকাপ রাইফেল পিস্তলের পুরুষদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতেছেন। ফাইনালে মোট 240.6 স্কোর করে শীর্ষস্থানে থাকেন তিনি। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সামনে 224 রানের লক্ষ্যমাত্রা রেখেছে ভারত। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারের সবকটি উইকেট হারিয়ে 223 রান তোলে ভারত। জবাবে ব্যাট করতে নেমে শেষ পাওয়া খবরে ওয়েস্ট ইন্ডিজ 13 ওভারে 4 উইকেট হারিয়ে 123 রান তুলেছে। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন আগামীকাল সকালে 6:20।
3: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন।

0: 100.1 FM Gold. 100.1 FM Gold. FM Gold. রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে শুনছেন রবিবারের বৈঠক. রবিবারের বৈঠক 100.1 FM Gold.
1: ফিরে এলাম সংবাদ বিরতির ব্যাপারে। স্টুডিওর ঘড়ি বলছে রাত দশটা বেজে দশ মিনিট হয়ে পঞ্চান্ন সেকেন্ড। আপনাদের সঙ্গে রয়েছে আপনাদেরই শ্রোতা বন্ধু কল্পলাল, কল্পলাল মজুমদার। বারোটা পর্যন্ত তো হবে রবিবারের বৈঠক, এবং আজ যেহেতু কথা হচ্ছে বাঙালির পুজো মানেই শুধু আবেগ স্মৃতি ভালোবাসা নয়, সবটা নিয়ে একটা এমন এক উৎসব যে উৎসবের স্মৃতিও বাঙালিকে ভীষণভাবে নস্টালজিক করে তোলে, এবং পুরনো স্মৃতি মনে করতে করতে এই পুজোর চারটে দিন কেটে যায় ঠিকই, কিন্তু একটা অন্যরকম আমেজে অন্যরকম ভালো লাগায় সেই ভাবে তারা কাটায় আর কি। যেমন একটু আগে সায়নের কথায় আমরা মহালয়ার ভোরে এই বাঙালির দুর্গাপুজোর কথা বলতে বলতে মহালয়ার প্রসঙ্গ উঠল, আর মহালয়ার প্রসঙ্গ আসবেই, কারণ মহালয়া মানেই তো ভোরের অন্ধকার, ঘুম জড়ানো চোখ, রেডিওর সামনে বসে থাকা একটা পরিবার, আর সেই পরিচিত কণ্ঠস্বর। এক সময় বহু বাঙালি পরিবারে মহালয়ার ভোরে ঘুম থেকে ওঠা ছিল একটা অন্যরকম অভ্যেস। আমরা একটু আগেই এক শ্রোতার কথায় সেটা শুনলাম। বাড়ির ছোট থেকে বড় অনেকেই অপেক্ষা করতেন ঠিক এই মুহূর্তটার জন্য। এই পরিবেশের সঙ্গে জড়িয়ে আছে অনেক অনেক নাম, বিশেষ করে সেই যে যার কণ্ঠস্বর শোনার জন্য সারা বছরের প্রতীক্ষা, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র তার নাম। তার কণ্ঠ বাঙালির সাংস্কৃতিক স্মৃতিতে এমনভাবে মিশে থাকে যে মহালয়ার কথা উঠলে বহু মানুষের মনে প্রথমেই তার কণ্ঠস্বর ভেসে ওঠে, এটাই তো স্বাভাবিক। আর এই মহালয়াই তো আমাদের মনে করিয়ে দেয়, বিশেষ করে মহালয়ার ভোরেই মহিষাসুরমর্দিনী আমাদের মনে করিয়ে দেয় দুর্গাপুজো শুধু আনন্দের উৎসব নয়, এর মধ্যে রয়েছে ভক্তি, ঐতিহ্য, পুরাণ, সঙ্গীত এবং বাঙালির নিজস্ব সাংস্কৃতিক পরিচয়। এই বিষয় নিয়ে কথা হচ্ছে তো আপনাদের সঙ্গে, আপনারা আসবেন 2248 0085 সরাসরি কথা বলতে, এছাড়াও আপনাদের অনুভূতির কথা, ভালো লাগার কথা, আপনাদের স্মৃতির কথা, আপনাদের ভালোবাসার কথা এই উৎসবকে কেন্দ্র করে সবটাই আপনারা হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারেন 9903 05 9992, এই হচ্ছে আপনাদের নাম্বার। গান শুনতে শুনতে অপেক্ষা করি আপনাদের জন্য, আপনাদের ফোনের জন্য, আপনাদের মেসেজের জন্য। আজ কল্পলাল থাকছে আপনাদের সঙ্গে রবিবারের বৈঠক নিয়ে বাঙালির এই উৎসবকে কেন্দ্র করে নানান রকম স্মৃতির কথা শোনাতে এবং শুনতে।

0: একটু যদি পিছন ফিরে তাকানো যায়, যখন অন্তত পূজোর আনন্দের সঙ্গে প্রযুক্তির এতটা প্রতিযোগিতা ছিল না, এতটা নয় একেবারেই ছিল না, কারণ সেই সময়ে স্মার্টফোন ছিল না, পূজোর প্রতিটি মুহূর্ত ছবি তুলে ধরার জন্য বা তুলে ধরে রাখবার জন্য সেই সুযোগটাও ছিল না, তবে আনন্দের কিন্তু কোনো ঘাটতি ছিল না। বন্ধুরা একসঙ্গে বেরিয়ে পড়তাম, কোথাও কোনো প্রতিমা ভালো হয়েছে, কোন প্যান্ডেলে কি নতুনত্ব আছে, কোন পাড়ায় আলো সবচেয়ে সুন্দর, এসব নিয়ে চলতো তুমুল আলোচনা। প্যান্ডেলে পৌঁছে প্রতিমা দেখার পর অনেক সময় এমনটা হতো যে সবাই মিলে বলতো, চল এবার পরেরটা বা পরেরটা দেখে আসি, আবার কেউ না, আর ভাল লাগছে না, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে। তবে এটাও ঠিক যে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে প্যান্ডেল হপিং বা কোনো প্যান্ডেলের সামনে বসে খাবারের দোকানে খেতে খেতে গল্প করা, কিন্তু বাড়ি ফেরার নাম থাকতো না। কেউ হয়তো রাস্তার ধারে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে, কেউ রোল খাচ্ছে, কেউ আবার বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে রাত পার করে দিচ্ছে। এইরকম একটা স্মৃতি তো আমাদের সকলের মনের মধ্যেই রয়েছে। এখন হয়তো সেভাবে পেরোতে পারা যাচ্ছে না, কিন্তু এই যে স্মৃতিটা মানে আমাদের মনে যখন মানে আমাদের স্মৃতিপটে যখন ভেসে উঠছে, সত্যি বোধহয় এক অদ্ভুত অপার আনন্দে আমরাও নিজেদের ভাসিয়ে দিতে পারছি না। সারা বছর কিন্তু ঠিক এমন একটা ভাবনা আসে না, অন্তত এই যে পুজোর অ্যাম্বিয়েন্স, চারিদিকে আলো, মাইক বাজছে, পুজোর দিনগুলোতে ঢাকের আওয়াজ পাওয়া যাবে, এই সব পরিবেশের মধ্যে তখন পুরনো ফেলে আসা পুজোর স্মৃতির কথা কিন্তু ভাবতে একটা অন্যরকম লাগেই, তাই না? বন্ধু রয়েছেন 2248-8085-এ, কে রয়েছেন দেখে নিই। নমস্কার।
1: নমস্কার, আমি হাওড়া কোনা থেকে কুণাল চ্যাটার্জি বলছি।
0: বলুন কুণাল বাবু।
1: হ্যাঁ বলছি, আমার আকাশবাণীকে নিয়ে এবং দুর্গাপুজো নিয়ে আমার জীবনে অনেক আবেগ, অনেক স্মৃতি, সেগুলো জড়িয়ে আছে, সেগুলোই

0: আপনার সঙ্গে আমি শেয়ার করব।
1: বেশ শুনি।
0: আকাশবাণী মানে আমরা ছোট থেকে মহিষাসুর মর্দিনী শুনে বড় হয়েছি, এখনো মনে পড়ে যে ছোটবেলায় আমরা মানে আমাদের ঘুম ভাঙত মহিষাসুর মর্দিনী সুরে। এই মহালয়ার দিনে আমার দাদু রেডিও শুনতেন এবং আমার দাদু আমাকে রেডিও শোনার নেশাটা ধরিয়েছিলেন ছোট থেকে। প্রাপ্তহিকী বলুন বা আকাশবাণী শিশুমহল বলুন, গল্প দাদু রাসর বলুন, এবং অনিমেষ স্যার যেটা বললেন, সত্যি আকাশবাণীর পূজা পরিক্রমা আমরা যারা দৃষ্টিহীন মানুষ আছি তাদের খুব আন্তরিকভাবে মানে কি বলবো, খুব আমাদের কথা ভেবে এত সুন্দরভাবে ভিজুয়ালাইজড করা হয়, এবং আকাশবাণীর মাধ্যমে আমরা সেটা কল্পনা করতে পারি যে আমরা পুজোয় ঘুরছি, ঠাকুর দেখছি, মা দুর্গার দশটা হাত কোন জায়গায় কিরকম ঠাকুর, তার বর্ণনাগুলো শুনে আমরা ভাবতে পারি যে আমরা ঠাকুর দেখছি। এবং মহিষাসুর মর্দিনী শুধু নয়, আকাশবাণীর পুজোর গান বলুন, আকাশবাণীর পুজোর বিভিন্ন এই যে সনৎ সিং এর যে গান, এই যে এক এক কে এক যে গানটি হয়েছিল, এই ধরনের গানগুলো কিন্তু আমাদের খুব আকর্ষণ করত। এবং আমাদের সম্পর্কে জটিলতার কারণে আমরা এখন সবাই যে যার থেকে বিচ্ছিন্ন, তাই মনে পড়ে ছোটবেলায় আমরা আমার দাদুর জন্য আমার কালার কোম্পানি থেকে জিপ দেওয়া হতো, আমরা সেই জিপে করে ঘুরতে যেতাম, কলকাতার ঠাকুরগুলো দেখতাম, এবং আমরা ছোটবেলায় ওই একটা পিস্তল আর কিছু ক্যাপ, এক বান্ডিল ক্যাপ যদি আমাদেরকে দিয়ে দেওয়া হতো, দশটা ক্যাপ, এতেই আমরা সন্তুষ্ট হয়ে যেতাম। পুজোয় কটা জামা হবে, কে কোন দিন জামাটা পরবো, আমরা কিন ভাই, আমরা সেইগুলো নিয়ে আমরা পরিকল্পনা করতাম, এবং ওই ঠাকুর পুজো মণ্ডপে ক্যাপ ফাটাতে ফাটাতে যাবো, ঘুরবো, বেড়াবো। এবং বছরে একটা সিনেমা দেখা হতো, ওই সময় আমরা নবমীর দিনে সিনেমা দেখতে যেতাম, এইগুলো আমাদের খুব মনে পড়ে। এবং পুজোর সময় সেই দাদুর সঙ্গে ঘোরা, দাদু ধুতি পাঞ্জাবি পরে হাত ধরে ধরে নিয়ে যেত, এখন আমার দাদুও নেই, আমার ঠাকুমাও নেই, মাও নেই, মায়ের হাত ধরে ধরে ঘোরা, আমার মা ঠাকুর দেখতে নিয়ে যেত আর বলতো, আমার ভাইয়েরা চলে যেত পিসির বাড়িতে ঘুরতে, বলতো তুই ঠাকুর দেখতে যাবি না, তোর তো ওদের সঙ্গে তুই পিসির বাড়িতে যাসনি তো কি হয়েছে, তুই আমাদের সঙ্গে ঠাকুর দেখতে যাবি, তোর এটাই লাভ। তো আমি তো লাভ ক্ষতির ব্যাপারটা তখন বুঝতাম না, আমি ভাবতাম লাভ মানে লাভ মানো, আমি তখন 3 বছর 4 বছর বয়স আমার, বাবা আমি লাফাতাম যে এটাই আমার লাভ, মানে বিশাল ব্যাপার। তো ওই লাভ কোনটা আর লাফানো কোনটা এই জ্ঞানটাই তখন আমার হয়নি, কিন্তু পুজোর আনন্দটা কিন্তু খুব মানে স্পর্শ করত। এবং এই যে দূরদর্শনে যে মহালয়ার যে প্রভাতী অনুষ্ঠান মানে আকাশবাণীর মতো, আমরা বাইরে থেকে যখন কোনো জায়গা থেকে আসতাম, বিভিন্ন জায়গা দেখতাম, এই যে ষষ্ঠীর দিনে মহালয়ার অনুষ্ঠানটি রিপিট টেলিকাস্ট করা হতো, সেটা শুনতে শুনতে আসতাম, দৌড়ে দৌড়ে আসতাম যে টিভিতে দেখবো, টিভিতে দেখবো মহিষাসুর বধ হয়ে গেল, অনুষ্ঠানটি বেরিয়ে গেল, এইগুলো কোনো একটা জায়গায় ভীষণ ভাবে আকর্ষণ করে এবং নাড়া দেয়। এবং বর্তমান সময়ে পুজো আসে, আনন্দ করি, কিন্তু এইগুলোকে পাই না এবং এই স্মৃতিটাকে পাই না। এবং আমি আমরা আমি যেহেতু ব্লাইন্ড, আমি আমার কাকার সঙ্গে দাদা বৌদির সঙ্গে ঘুরতে যেতাম, এবং ঠাকুর পুজো মণ্ডপে অনেক বড় বড় ঠাকুর দেখতে গেছি, সেগুলো আমাদেরকে লাইন দিতে হয়নি, আমি বিনা লাইনে দেখেছি, এবং আমাদের জন্য অপেক্ষার সুযোগ পেয়ে গেছে, এবং যার জন্য খুব স্বল্প সময়ে অনেক বেশি ঠাকুর দেখতে পেতাম, এবং বাড়িতে এসে বলতে হতো যে কটা ঠাকুর দেখেছি এবং কি কি ঠাকুর দেখেছি। এবং এই কুইজ কন্টেস্ট খেলতাম, এবং কুইজে প্রশ্ন করতো, তার উত্তর দিতাম, একটা পেন যদি পেতাম না মনে হতো যেন আমি 1 কোটি টাকা দামের একটা প্রাইজ পেয়েছি, সেই পেনের আনন্দে আমি নাচতে নাচতে আসতাম, একটা পেন পেয়েছি, সেটাই
1: সত্যি মানে মহামূল্য আনন্দের মুহূর্ত। ঠিকই, এভাবেই আপনার পুজো ফেলে আসা পুজোর কথা মনে পড়ে যাচ্ছে, আগামী পুজো এবং এবারের পুজো সবটাই খুব ভালোভাবে কাটবে এই প্রত্যাশা আমরা সকলেই করছি, শুভকামনাটা জানাচ্ছি। নিজের মতো করে তো আমরা প্রত্যেকেই ভালো থাকার চেষ্টা করি, সেটা পুজোকে কেন্দ্র করে তো অবশ্যই, যেহেতু সামনে আমাদের একদম আমাদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব একদম দ্বারে সমাগত, আমাদের দরজায় করা নাড়ছে আর কি। এভাবে খুব সুন্দরভাবে সকলে পুজো কাটান, আনন্দে থাকুন, নতুন করে একটা বেঁচে থাকার কি বলবো একটা উদ্দীপনায় নতুন করে বেঁচে থাকুন, এবং বেঁচে থাকার রসদটা গ্রহণ করুন এখান থেকেই, এই পুজোর দিনগুলো থেকেই। বামনপুকুর বটতলা দাঁশপাড়া উত্তর চব্বিশ পরগনা থেকে ভূপাল দাস আমাদের মেসেজ করেছে যে দাদা দাদাভাই পুজোর কটা দিন নয় কোনো কাজ নয় কোনো চিন্তা, শুধু মনকে নিয়ে যেতে চাই শিউলি এবং কাশির বনি আর আকাশে পেঁজা।

তুলোর মতো ভাসতে চাই। প্যান্ডেলে প্যান্ডেলে পুরনো বন্ধুর সঙ্গে আলাপ সত্যি যেন মন যেন আনন্দের সাগরে ভেসে বেড়াবে পুজোর কটা দিন। আবারও একজন লিখেছে হোয়াটসঅ্যাপ করে, হোয়াটসঅ্যাপ নয় টেক্সট মেসেজ করেছে, অসিত বৈরাগী অভয়নগর থেকে লিখেছে, প্রিয় কল্পলালদা আপনাকে জানাই শিউলি ঝরানো শারদীয়ার শুভেচ্ছা। যখন দেখি গাছে একটা দুটো করে শিউলি ফুটছে, আকাশে পেজা তুলোর মতো সাদা মেঘের আনাগোনা, খালের পাড়ে জমির আলে সাদা কাশের দোলা, কিংবা ঝিলের জলে লাল সাদা শালুক ফুল, ঢেউ খেলানো সবুজ ধান ক্ষেত জানিয়ে দেয় পুজো আসছে। অসিত বৈরাগী অভয়নগর থেকে আমাদের টেক্সট মেসেজ করেছে। হোয়াটসঅ্যাপেও অনেকে মেসেজ পাঠিয়েছে, কে পাঠিয়েছে দেখে নি। বিজয় কৃষ্ণ দালাল পাঠিয়েছে নালিকুল বন্দিপুর হুগলি থেকে একটা কবিতা, শরতে আকাশে আজ মেঘের খেলা, মনে রঙের মেলা, ঝিরিঝিরি বৃষ্টিতে আজ মনটা করে খেলা, সারা বছর অপেক্ষার কবে আসবে শরৎ, শরৎ এবার এসে গেছে মনে এবার পরশ, পুজো পুজো গন্ধ এবার কাশফুলের শাড়ি, কখন যে আজ আমার এবার মনটা হবে ভারি, আশায় আশায় দিনগুনি আর কত কথাই ভাবি, এবার বোধ হয় আনন্দে আজ সবাইকে সবাইকে আজ ডাকি, ভাবতে ভাবতে কখন আমি ঘুমিয়ে পড়ি, ঘুমিয়ে যে আজ পড়ি স্বপ্নে দেখি মা দুর্গা এবার মণ্ডপে দেয় পারি। বিজয় কৃষ্ণ দালাল আমাদের হোয়াটসঅ্যাপ করেছে। হোয়াটসঅ্যাপ করেছে সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে, লিখেছে, পুজোর আবেগ ও ভালোবাসা নিয়ে কিছু কথা। আমি যখন ছোট ছিলাম তখন মায়ের সাথে ষষ্ঠীর দিন মামা বাড়িতে যেতাম, সেখানে নিয়ম মেনে এবং অত্যন্ত আন্তরিকভাবে পুজো অনুষ্ঠিত হতো। পুজোর দিনগুলোতে আমরা খুব সুন্দরভাবে উপভোগ করতাম, সব মাস্তুতো ভাই বোনেরা একসাথে জড়ো হতাম, এত আনন্দ হতো যে আমাদের খাওয়া দাওয়ার দিকে কোনো রকম খেয়ালই থাকতো না। আবার বিসর্জনের দিন যখন বাড়ি ফেরার পালা আসতো তখন খুব মন খারাপ হতো, সেই মন খারাপের রেশটা বেশ কয়েকদিন ধরে থেকে যেত। খুব ভালো থাকবেন দাদা সবসময়, শুভরাত্রি দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস। শ্রেয়সী গাঙ্গুলি রায় মুকুন্দপুর থেকে হোয়াটসঅ্যাপ করেছে, তার হোয়াটসঅ্যাপও আমি সময় করে পড়বো। আপাতত আপনাদের সকলকে বলি যে বাঙালির পুজো মানেই আবেগ স্মৃতি আর ভালোবাসার উৎসব সব কিছু মিলিয়ে। আপনার কি মনে হয় আপনি অবশ্যই জানিয়ে দিতে পারেন 2248 0858 এই টেলিফোন নাম্বারে, কিংবা 9903 05 9992 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আপাতত গান শুনি, গান শুনতে শুনতে অপেক্ষা করি আপনার কথা এবং আপনার মেসেজের জন্য। শুভমিতার কণ্ঠে এই গানটি শুনতে শুনতে কল্পলাল কিন্তু অপেক্ষা করে আছে শুধুমাত্র আপনাদের জন্য। রবিবারের বৈঠক নিয়ে আজ আছি আপনাদের সঙ্গে 100.1 FM গোল্ডে।

0: শ্রেয়সী গাঙ্গুলী রায় মুকুন্দপুর থেকে হোয়াটসঅ্যাপে লিখেছেন, দুর্গাপুজো শুধু পুজো তো নয়, এখানে বাঙালির আবেগ সংস্কৃতি মিলে মিশে যায়। বয়সের সাথে সাথে আবেগের পরিবর্তন হয়েছে, কিন্তু শিউলি ফুলের গন্ধ, স্থলপদ্মর ফোটা শুরু হওয়া, বর্ষার মেঘলা মেঘ কেটে নীল আকাশ সাদা মেঘের ভেলা মনের মধ্যে অনুভূতিগুলোকে জড়ো করে। পূজোর গান, পূজা বার্ষিকী, এগুলো যেন পূজোর আবেগ। মা বাবার কিনে দেওয়া নতুন জামা পরে নতুন জুতোর ফোসকা পায়ে নিয়ে আনন্দ করে ঘুরে বেড়ানো থেকে এখন মা হয়ে ছেলেকে নিয়ে পুজো অনুভব করা, সবটাই যেন পুজোর এক অদ্ভুত নস্টালজিয়া। শুভ শারদীয়া দাদা, পুজো ভালো কাটুক। খুব সুন্দর জায়গাটা তুলে ধরলেন যে মা বাবার কিনে দেওয়া নতুন জামা পরে নতুন জুতোর ফোসকা পায়নি আনন্দ করে ঘুরে বেড়ানো এবং এখন মা হয়ে ছেলেকে নিয়ে পুজো অনুভব করা। দেখুন, এই যে আপনি শুরুতেই বললেন যে হ্যাঁ, সময়ের তো অনেকটা পরিবর্তন হয়েছে, অবশ্যই পরিবর্তন হয়েছে, কিন্তু এই যে স্মৃতিগুলো আমাদের বারে বারে মনে ভেসে ওঠে, হ্যাঁ, যে আবেগের কথা আমরা ভাবছি, সেই শিউলি ফুলের গন্ধ, বা আমি একটু আগে শুরুতে বললাম যে একদম ঠিক এই সময়টাতেই না, অন্তত কলকাতা শহরের পুজোই যেহেতু আমি দেখি, কখনো মফস্বলের পুজো গিয়ে দেখার সৌভাগ্য হয়নি, সারা কলকাতা জুড়ে একটা অদ্ভুত ছাতিমের গন্ধে, একটা অদ্ভুত মাদকতা, একটা অদ্ভুত পুজোর একটা যে ভালো লাগা সেই পরিবেশটা তৈরি করে দেয়, যেটা এই সময়ে ভীষণভাবে আমরা পাই। এছাড়াও স্থলপদ্ম মেঘ, বর্ষার মেঘলা গেট কেটে মেঘলা আকাশ কেটে গিয়ে একটা পেজা তুলোর মতো মেঘ, এই এই জিনিসের কোথায়, এটা ভীষণ চিরন্তন, এটা এখান থেকে মানুষ কখনো বেরিয়ে আসতে পারেনি, মানে এই দৃশ্য দেখার থেকে এর কোনো পরিবর্তন নেই। সুতরাং এই আবেগ, এই অনুভূতি নিয়েই তো আমাদের পুজো, তার সঙ্গে অবশ্যই যেটা আপনি বলছিলেন পূজা বার্ষিকী, পুজোর গান, এও যেন এক অন্যরকম পাওনা ছিল সেই সময়। আপনার মনের কোনো এরকম উঁকি দিচ্ছে নানান স্মৃতি, সেই স্মৃতির কথাই জানাতে আমাদের এক সঙ্গে একজন শ্রোতা রয়েছেন, 2248808585 কে রয়েছেন দেখেন। নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, আমি শ্যামল বসু চৌধুরী যাদবপুর থেকে বলছি।
0: বলুন শ্যামল বাবু।
1: যেটা কথা আমার হচ্ছে পুজোর কথাটা বলেছেন, যে আমরা পুরনো খুব ছোটবেলার কথা বলছি, আমি তখন গানের জগতে একটা স্বর্ণযুগ ছিল, যেটাকে আমরা বলি এখন স্বর্ণযুগের গান, মাঝে মাঝে আমাদের সামনে বিভিন্ন শিল্পীর কণ্ঠে শোনানো হয়। আর সেই স্বর্ণযুগের পুজোর আগে কিন্তু সমস্ত শিল্পীরা প্রথমেই একটা পুজো, প্রতিটা পুজোয় নিজস্ব একটা গান গাইতেন এবং রেকর্ড করতেন, আর সেটা বই আকারে একটা বই আকারে আমাদের বাইরে বেরোতো বাজারে, এটাও আমরা পেতাম। আমার এটা এখনো মনে আছে, সেই পুজোর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতাম কবে এই মহালয়ার দিনটা আসবে। তারপরে তো ঠাকুর দেখা, সারা রাত ধরে আমরা ঠাকুর দেখতাম, এবং তখন তো একটা আলাদা আনন্দ ছিল, নতুন জামা নতুন জুতো পেতাম। আর এই নতুন জুতো পরে সারা রাত পায়ে এই জুতো পরে যখন আমরা ঠাকুর দেখতাম, সকালবেলা উঠে আমাদের ফুসকা পড়ে যেত, সেই অভিজ্ঞতাও আমার আছে। যাই হোক, এরপরে আমরা আস্তে আস্তে কি করলাম, প্যান্ডেলে এখন তো আমরা সাধারণত ঠাকুর দেখাটা একটা পায়, আমাদের একটা প্যান্ডেলের মধ্যে আমরা নিজেদেরকে আবদ্ধ রাখি, এই কারণে এই কদিন চার দিন পাঁচ দিন আমাদের পুজোটা সবার সঙ্গে একটা মেলবন্ধন তৈরি হয়, এবং সে খাওয়া দাওয়া এটা একটা আলাদা অভিজ্ঞতা, এটা হচ্ছে আমি এখনো চলছে এইটা। তবে একটা কথা কি জানেন তো, কলকাতা দুর্গাপুজো একটা সৃজনশীলতার এক মনোমুগ্ধকর প্রদর্শনীতে পরিণত হয়েছে, তার কারণ হচ্ছে থিম পুজো। আর এই পুজোর প্রতিমা আর সাজসজ্জাকে একটা বিষয়কে কেন্দ্র করে নিয়ে আসে, তার জন্য প্রখ্যাত শিল্পী আলোকসজ্জা বিশেষজ্ঞ ভাস্করদেরও আনা হয় এই থিম পুজো করার জন্য। তবে আমি বলবো কি জানেন তো, সাবেকি পুজোর একটা জৌলিস আছে, একটা আলাদা আনন্দ আমরা দেখতে পাই সেই সাবেকি পুজো। আমি তার একটা উদাহরণ আমি দিই, যে বাগবাজারে পুজোকে এখনো ভুলতে পারি না, এটা আমার কাছে একটা বিরাট ব্যাপার। আর দুর্গাপুজো শুধু উৎসব নয়, এটাকার সংস্কৃতি বিশ্বাস সৃজনশীলতার এক অপূর্ব মেলবন্ধন। এখনো আমাদের কাছে একটা ওইটা আমাদের এই পশ্চিমার একটা অসাধারণ অভিজ্ঞতা আমাদের মধ্যে আছে। নমস্কার।
0: নমস্কার জানাই। একেবারেই তাই। কিছু সাবেকি পুজো, কখনো থিম পুজো, সবটাই উঠে এলো। তবে ওই আমাদের ছোটবেলার স্মৃতিতে যে সমস্ত পুজোগুলো কথা ফুটে ওঠে বা সেই পুজোকে কেন্দ্র করে বা পুজোর অনুষঙ্গে যে কথাগুলো ফুটে ওঠে সেগুলো কিন্তু আমরা শুনছি আপনাদের কাছ থেকে। কারণ আমাদের জীবনের সবচেয়ে মনে রাখার মতো পুজো স্মৃতিটা কি হতে পারে? ছোটবেলায় পাওয়া প্রথম নতুন জামা, পরিবারের সঙ্গে ঠাকুর দেখতে যাওয়া, কিংবা কোনো পুরনো বন্ধুর সঙ্গে বহু বছর পর দেখা হওয়া, নাকি এমন কোনো মানুষ যিনি একসময় আপনার পুজোর আনন্দের অংশ ছিলেন কিন্তু আজ আর আপনার পাশে নেই। পুজো স্মৃতি যে সবসময় আনন্দের হয় এমনটাও তো নয়, কারণ কিছু স্মৃতি আমাদের হাসায়, আবার কিছু স্মৃতি আছে যেটা সত্যি ভাবতে ভাবতে চোখের কোণে জল আসে। কিন্তু সেই স্মৃতিগুলোই যে আমাদের জীবনের একটা অমূল্য সম্পদ বলে আমরা ধরে নিই। কারণ পুজো আমাদের শেখায় জীবনের সব কিছু একরকম থাকে না, মানুষ বদলায়, সময় বদলায়, সম্পর্কের ধরন বদলায়, কিন্তু কিছু অনুভূতি মনের মধ্যে থেকে যায়। আর সেই অনুভূতিগুলি নিয়েই আমরা প্রতি বছর নতুন করে একটা কি বলবো, নতুন করে একটা পুজোর অপেক্ষা করতে শুরু করি সেই অনুভূতিগুলিকে নিয়ে। আজকে এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে সেই বিষয়গুলো নিয়ে কথা হবে, কথা হচ্ছে যেমন ঠিক তেমনটাই। বলুন, আপনারা টেলিফোনে চলে আসুন কিংবা হোয়াটসঅ্যাপ করুন। আপাতত আবারও একটি গান শুনে নিই। গান শুনতে শুনতে অপেক্ষা করি আপনাদের জন্য 100.1 FM গোল্ডে। আজ কল্পলাল আছি রবিবারের বৈঠকে।

আমাদের অনেকেরই ছোটবেলা দুর্গাপুজো মানেই ছিল পাড়ার পুজো। বিশাল মণ্ডপ না হলেও চলত চোখ ধাঁধানো আলোর ব্যবস্থা, মা সেরকম হয়তো থাকতো না, চোখ ধাঁধানো আলোর ব্যবস্থা থাকতো না, মণ্ডপ ছিল না, কিন্তু ওই পাড়ার মাঠে বা রাস্তার ধারে বাঁশ বেঁধে একটা মণ্ডপ তৈরি হলেই আমাদের আনন্দের সীমা থাকতো না। পুজোর কয়েক সপ্তাহ আগে থেকেই কিন্তু এর প্রস্তুতিটা শুরু হয়ে যেত, এখনও হয়, এখনও যারা পাড়ায় পুজোতে বা আবাসনের পুজোর মধ্যে সীমাবদ্ধ থাকেন, খুব একটা বাইরে বেরোতে চান না আর কি, ওই পাড়ার পুজো বা আবাসনের পুজো নিয়েই কিন্তু সুন্দর একটা সময় বা মুহূর্ত কেটে যায়। পাড়ার বড়রা চাঁদা তুলতে বেরোতেন, কেউ মণ্ডপ তৈরির কাজে সাহায্য করতেন, কেউ আলো লাগানোর ব্যবস্থা করতেন, আবার কেউ পুজোর বাজার করার দায়িত্ব নিতেন। না, ছোটদের যে কম দায়িত্ব ছিল এমনটাও কিন্তু নয়, কারণ কেউ মণ্ডপের আশেপাশে ঘুরঘুর করত, কেউ প্রতিমা আসার জন্য অপেক্ষা করত, কেউ আবার পুজোর দিনগুলোতে কী কী করা যায় বা কী কী করা হবে তার একটা পরিকল্পনা কিন্তু হতো। যে প্রতিবেশীর সঙ্গে সারা বছর হয়তো খুব একটা কথা হতো না, তিনিও এসে বলতেন, কী গো পুজো কেমন কাটছে। যে কাকু সারা বছর গম্ভীর মুখে থাকতেন, তাকেও হয়তো প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে হাসি মুখে আড্ডা দিতে দেখা যেত বা এখনও যায়। বাড়ির বড়রা পুজোর কাজে ব্যস্ত থাকতেন, মহিলারা অনেক সময় ভোগ রান্না বা অন্যান্য কাজে সাহায্য করতেন, যেটা দেখি, আর ছোটরা অপেক্ষা করত কখন অঞ্জলি শেষ হবে, কখন প্রসাদ পাওয়া যাবে, কখন আবার বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া যাবে। সত্যি পাড়ার পুজোর একটা বড় বৈশিষ্ট্যও কিন্তু ছিল এই একসঙ্গে থাকার একটা আনন্দ। আসলে একটা পুজোকে কেন্দ্র করে কত মানুষ একসঙ্গে কাজ করে বলুন তো, কারো সামর্থ্য বেশি কারো কম, কিন্তু সবারই চেষ্টা থাকতো যে এই পুজোটা যাতে সুন্দরভাবে হয় এবং এই পুজোর কটা দিন যাতে খুব সুন্দরভাবে আমরা কাটাতে পারি। বাঙালির এই পুজোর আবেগ, এই নস্টালজিয়ায় ভোগা, সবটা নিয়েই আপনার অনুভূতির কথা জানাবেন 2248-8085 এ, যেমন রয়েছেন এই মুহূর্তে কেউ আমাদের সঙ্গে, কে রয়েছেন দেখেন। নমস্কার। না, শ্রোতা ছিলেন কিন্তু কোনোভাবে যোগাযোগ আবারও বিচ্ছিন্ন হয়ে গেল, আমরা অপেক্ষা করব ফোনের জন্য, কিন্তু একটা হোয়াটসঅ্যাপ আমাদের এসছে। ঢাকুরিয়া থেকে সুমিতা রায় লিখেছেন, নমস্কার দাদা ভাই, আমরা বাড়ির সবাই একসঙ্গে আনন্দ করতে করতে ঠাকুর দেখতে যেতাম, বাইরে খেয়ে রাতে 12টার সময় বাড়ি আসতাম, খুব মজা হতো। সেই

0: মজা এখন অন্ধকারে ডুবে গেছে, তারা আজ আর কেউ নেই, তাই ঠাকুর দেখতে যাই না, খুব কষ্ট হয়। ঢাকুরিয়া থেকে সুমিতা রায় লিখেছেন। আসলে এই যে আমি বললাম যে পুজোর স্মৃতি মানে যে সব সময় খুব আনন্দের হবে এমন নয়, একটা সময়ে আপনার পুজোকে কেন্দ্র করে যে মানুষটা আপনার প্রত্যেকটা মুহূর্তের সঙ্গী ছিলেন, আজ সেই পুজো এসছে আপনি আছেন না, সেই মানুষটি আপনার পাশে নেই, তাহলে এই স্মৃতি খুব যে সুখের তা নয়, কিন্তু এই স্মৃতি ভোলার নয়। 2248 8085 শ্রোতা রয়েছেন, কে রয়েছেন দেখে নি। নমস্কার।
1: হ্যাঁ নমস্কার।
0: নমস্কার
1: কল্পনা দা।
0: হ্যাঁ বলছি,
1: আমি উত্তর কলকাতা থেকে বলছি, অপর্ণা।
0: হ্যাঁ অপর্ণা দি বলুন।
1: হ্যাঁ বলছিলাম, ছেলেবেলার তো অনেক স্মৃতি রয়েছে। তো তখন আমি মামার বাড়িতে ছিলাম হুগলি জেলায়। তো তখন রেডিও ছিল না, ওই একটা মাইক লাগিয়ে দেয়া হতো।
0: আচ্ছা।
1: সেই মাইকে চণ্ডীপাঠ মানে মহালয়টা হতো, তখন আমি বছর পাঁচে খাবো আর কি।
0: আচ্ছা।
1: হ্যাঁ তো তারপরে মহালয়ার পরেই আপনার ওই মান্নাদের যিনি ছিলেন না, কানা কৃষ্ট না এরকমই হবে, মানে দাদু আমাকে বলতেন আর কি, গানটা হতো। তারপরে চলে যেতাম দিদার সঙ্গে, দিদার গুরু বাড়িতে, ওই আনন্দ আনন্দময়ী তলার যে রয়েছে, আপনার এটা বলছি হুগলি জেলার গোপালনগর।
0: আচ্ছা আচ্ছা।
1: তো ওইখানে গিয়ে দিদার যিনি গুরুদেব ছিলেন উনি পুজো করতেন, সেই পুজোটা দেখতাম, মনে পড়লো, সেটা আপনাকে শেয়ার করলাম।
0: বাহ খুব ভালো লাগলো দিদি, খুব খুব ভালো লাগলো, খুব ভালো কাটান পুজো।
1: আপনার অনুষ্ঠান খুবই ভালো লাগে, আপনার কণ্ঠস্বরও খুব ভালো লাগে।
0: অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।
1: ভালো থাকবেন পুজোতে।
0: আপনিও খুব ভালো থাকুন এবং এভাবেই আমাদের সঙ্গে থাকুন, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, অনেকেই ফোন করছেন 2248 8085, তাদের মনের কথা, তাদের স্মৃতিতে ভেসে ওঠা সেই ফেলে আসা পুজোর দিনের কথা বলছেন, কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার যেটি দেওয়া হয়েছে 9903 05 999, এই নাম্বারে কিন্তু প্লিজ কেউ ফোন করবেন না, ফোন করলেও ধরতে পাচ্ছি না বা ধরবও না, কারণ নাম্বার আপনাদের সঙ্গে সরাসরি কথা বলবার জন্য যে নাম্বারটি দিয়েছি সেই নাম্বারেই আপনি কিন্তু ফোন করবেন 2248 8085। আবারও একজন শ্রোতা চলে এসছেন, কে রয়েছেন দেখে নি। নমস্কার। হ্যালো। হ্যাঁ কে বলছেন?
2: নমস্কার কল্পনা।
0: নমস্কার নমস্কার, কে বলছেন?
2: আমি শাহরাপুরি থেকে অশোক বলছি।
0: বলুন অশোক বাবু।
2: আমাদের ছোটবেলার পুজো মানে আমার তো 7 বছর বয়স, তো আমাদের পাড়ায় একটি রেডিও ছিল, সেই আগে বড় সেই কাঠের রেডিও হতো, এরিয়াল
0: একদম,
2: আর সেই রেডিওটা আমাদের পাড়ায় একটা পয়সাওয়ালা ছিল, আমাদের পাড়ায় 100 ঘর আছে, সে ওই দুতলায় রেখে দিত। তো আমাদের গ্রামের একটা নিয়ম ছিল, আমার পূর্ব বর্ধমান জেলা কাটোয়া থানা শ্রীবাটি গ্রাম, হজ পাল গ্রাম ছিল কিন্তু জমিদারের গ্রাম, তা সেই গ্রাম মানে মহালয়ের দিনকে এমনি গ্রামে সব 7টা 8টায় ঘুমিয়ে পড়তো, প্রতিদিন ভোরবেলায় 4টের সময় উঠবেই, মানে তখন তো অত ঘড়িরও চল ছিল না, আর সবার বাড়িতে রেডিও ছিল না, আমাদের বাড়িতেও ছিল না। তো পাশের বাড়ির কাকা ওই আমাদের 4টে বাড়ি পরে ওই রেডিওটা ছিল, তা আমার বাবা বলল তুই যখন যাবি দাদু আমার ছেলেটাকে নিয়ে যাবি ও মহালয় শুনবে, তখন আমার 7 বছর। এইবার সেই ভোরবেলায় 3:30 উঠে বসে আছি, ঠাকুমা কি করলো ওই যে আমাদের মহালয় শুরু হওয়ার সঙ্গে সঙ্গে 7 বাজায় 7 বাজিয়ে পুরো বাড়িতে গঙ্গা জল দিয়ে মানে খুব নিষ্ঠার সঙ্গে কাপড় ছেড়ে এইরকম মানে পোষা, মানে খুব এখনো কষ্ট মনে পড়ছে। এইবার এটা প্রতি ঘরে ঘরে 7 একসঙ্গে ধরুন 100টা 7 বাজছে আমার পাড়ায়, তা এবার কি আওয়াজ বলুন তো। আর সেই যারা সব ওই ভোরবেলায় স্তপন করলে অন্তত গঙ্গা নেই গ্রামে, পুকুরে যেত, কি নিয়ে যেত ওইখানে পুকুরে, ওইখানে তো স্নান করবে কি, সে আগে এ করতো রেডিও শুনতো সব হেরিকে নিয়ে, বোধ হয় আমরা আমি কাকাদের অন্য পাড়ার কাকাদের সঙ্গে যেতাম, মানে 70-80 জন, সেই যেন যাত্রাটা শুনি।

0: 절대 못 했지.
1: 아차.
0: 아, 너 그냥 무슨 악사 말. 오이게 아마데르 보시바 옷도 말에 아람 모해길래. 만에 아마데르 딱 미아지만 우싸우기 만에 딱 복기. 오이게 몰라 먹나 좋아할 수 있다 복기. 만에 এই জিনিসটাকে সব থেকে আগে ছিল যে মহালয় শুরু হচ্ছে সঙ্গে সঙ্গে গঙ্গা জল ছিটানো আর শাক বাজাবে, মানে ওই একজন না ছিল সেই মহালয় শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ছাদে দাঁড়িয়ে শাক বাজাবে, ঠিক আছে? তাহলে পুরো পাড়াটা শুনতে পেত, রাতে তো ফাঁকা জায়গা অনেক শোনা যায়।
1: এই যে বললেন ভক্তি, ভক্তিটাই বোধ হয় আমাদের এই পুজোটাকে আরো বেশি প্রাণবন্ত করে তোলে। আমরা অন্তর থেকে চাই যে এমন একটা মুহূর্ত আমাদের জীবনে বারে বারে আসুক। অনেক ধন্যবাদ, খুব সুন্দর করে বিষয়টা আপনি আনলেন যে এই যে ভক্তিভাবে একসাথে সংকেত ধ্বনি দিয়ে একটা মহালয়ার ভোরে মহিষাসুর মর্দিনী শোনা এবং পুজোর একটা আলাদা আমেজ তৈরি করে দেওয়া, জানি না এখন সেইভাবেই হয় কি না, এটা একটা অন্যরকম পাওয়া বলা যেতেই পারে। তো এভাবেই স্মৃতিতে পুজো, ফেলে আসা পুজো, যে পুজোর দিন আপনার অন্যরকম কাটাতেন, এখন হয়তো সেভাবে পারেন না, কিন্তু ওই যে স্মৃতিতে যে কথাগুলো বারে বারে ভেসে ওঠে, মনের কোনায় উকি দেয়, সারা বছর মনে করা হয় না বিভিন্ন রকম কাজের ব্যস্ততার কারণে, কিন্তু ঠিক এই সময়টাতেই না মনে পড়ে যে এই ষষ্ঠীর দিন এটা করতাম, সপ্তমীর দিন এই সময়টা এইভাবে চালাতাম, এইভাবে আমরা আড্ডা দিতাম ইত্যাদি যাবতীয় সেই বিষয়গুলো নিয়ে আজকে কথায় উঠে আসুক। আবারও একজন শ্রোতা রয়েছেন, কে রয়েছেন দেখেন। নমস্কার। নমস্কার, হ্যালো। কে বলছেন?
2: নমস্কার কল্পলাল দা।
1: নমস্কার,
2: আমি শঙ্কর বাগ বলছি, মশাট হুগলি থেকে।
1: হ্যাঁ শঙ্কর বলো।
2: হ্যাঁ দেখুন, এই যে পুজোর আবেগটা যখন, এই যে যখন মহালয়টা যখন আসে বর্তমানে ভোরবেলা যখন আমরা রেডিওটা অন করে মন দিয়ে মহালয়টা শুনি, সেখানে যেমন একটা আবেগ আছে, এবার পুজোর দিনে বন্ধু বান্ধব মিলে সবাই যখন মিলে একটা হৈ হৈ করে আমরা ঠিক করি যে এতগুলো ঠাকুরের মধ্যে মানে কত জায়গায় ঠাকুর দেখবো, সেখানে অনেকে দেখবেন হয়তো চলতে চলতে বলে পা ব্যথা হয়ে যাচ্ছে, আমি একটু বসে বসছি, তুই একটু ওই দিকটা দেখে ঘুরে আয়, হ্যাঁ আমি কিছুক্ষণ পরে যাচ্ছি, সেখানে যেমন একটা আনন্দ আছে। আর পাড়ার মধ্যে দেখবেন পুজো বার্ষিকী যে হয়, পুজো বার্ষিকী যে বইগুলো আমরা হয়তো পুজো মণ্ডপে চেয়ারে বসে হয়তো বন্ধু বান্ধব মিলে যখন বইগুলো পড়ছি সেখানে ভীষণ ভালো লাগে, বন্ধু বান্ধব সঙ্গে যখন একসঙ্গে পুজোতে ঘুরতে যাচ্ছি বা খাওয়া দাওয়া করছি বা হুড়ুড়ি করছি প্যান্ডেলের মধ্যে, বা ছোটবেলায় যখন ওই সময় ক্যাব নিয়ে বাজি ফাটাতাম যখন ছেলেরা ছোটরা বাজি ফাটায়, সেগুলো দেখেও পুজোর এই আবেগটা আছে। নমস্কার।
1: পুজোর আবেগ, পুজোর ভালো আনন্দ, বাঙালির আবেগ, ভালোবাসার উৎসব, সবটা নিয়েই তো আজকে কথা হচ্ছে রবিবারের বৈঠকে। আসলে বাঙালি আর আড্ডা, এই দুয়ের মধ্যে সম্পর্কটা বহু পুরনো, আর দুর্গাপুজোর সময় সেই আড্ডার মেজাজই আলাদা। সেই আড্ডার ব্যাপারটা ছোট্টবেলায় পুজোর সময় বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার একটা অন্যরকম আনন্দ তো ছিলই, স্কুল ছুটি, পড়াশোনার চাপ কম, আর প্রত্যেক দিন বিকেল হলেই মনে হতো আজ কোথায় যাওয়া যাবে, বন্ধুরা একসঙ্গে বসে গল্প করত, কেউ নতুন জামা নিয়ে আলোচনা করছে, কোন প্যান্ডেলে কে যাবে কিভাবে তার পরিকল্পনা, আবার কেউ তার নিজের জীবনের ছোটোখাটো ঘটনাও নিয়েও একটা জমিয়ে গল্প তুলত। আসলে সেই আড্ডাটা হচ্ছে পুজোকে কেন্দ্র করে বাঙালির প্রাণ। অনেক সময় এমন হয়েছে কোথায় যাওয়ার পরিকল্পনা করতে করতে এতটাই সময় কেটে গেল যে শেষ পর্যন্ত কোথাও যাওয়াই হলো না, তবু আড্ডাটা মন্দ হলো না, কারণ বন্ধুদের সঙ্গে আনন্দ আর সব সময় কোনো না কোনো নির্দিষ্ট কাজের মানে নির্দিষ্ট কাজের উপর নির্ভর করে এই আনন্দটা হয় না বা এই আড্ডাটা হয় না। একসঙ্গে বসে থাকা, হাসাহাসি করা, পুরনো ঘটনা মনে করা, এগুলোর মধ্যেও কিন্তু অনেক আনন্দ লুকিয়ে থাকে। তাই আজকের দিনে যোগাযোগের মাধ্যম অনেক হয়তো বেড়েছে, ফোনে কথা বলা যায়, ভিডিও কলে দেখা যায়, সামাজিক মাধ্যমে বন্ধুদের খুঁজে পাওয়া যায়, তবু এই যে মুখোমুখি বসে যে আড্ডা দেওয়ার একটা আনন্দ ছিল ঠিক সেই সময়, বিশেষ করে পুজোর সময়, যে বন্ধুর সঙ্গে সারা বছর দেখা হচ্ছে না, পুজোর সময় এক সন্ধ্যায় তার সঙ্গে দেখা হয়ে গেল, তারপর শুরু হলো গল্প, এবং গল্পের শুরুটা এমন, মনে আছে একবার আমরা ঠাকুর দেখতে গিয়ে কী কাণ্ড করেছিলাম, মনে আছে সেই বছর অষ্টমীর দিন বৃষ্টিতে ভিজে কী অবস্থা হয়েছিল, কিংবা মনে আছে একবার পুজোর জামা পরে আমরা সবাই মিলে ছবি তুলেছিলাম, একটার পর একটা গল্প, একটার পর একটা গল্প কিন্তু এভাবেই বেরিয়ে আসে, হয়তো খুব একটা প্রাসঙ্গিক গল্প নয় কিন্তু পুজোকে কেন্দ্র করে যে আড্ডা।

আড্ডাকে কেন্দ্র করে যে গল্পগুলো, সেই গল্পগুলো আমাদের মনে একটা অন্যরকম আনন্দের পরিবেশ তৈরি করে। হাসতে হাসতে চোখে জল এসে যায়, তখন মনে হয় না সত্যি কতটা সময় পেরিয়ে গেছে। ঘড়ির কাঁটা বলছে রাত 10:56। আবারও গান শুনতে শুনতে কল্পলাল বলছে চলে যাবে সংবাদ বিরতিতে, 11:00 থেকে 11:10 সংবাদ বিরতিতে থাকব আমরা ঠিক 11:10। আবারও কথা হবে বাঙালির পুজো, বাঙালির নস্টালজিয়া, পুজোকে কেন্দ্র করে বাঙালির নস্টালজিয়া, ভালোবাসা, আনন্দ, বেদনা, দুঃখ হয়তো কম কিন্তু সবটাই উঠে আসুক আজকের আলোচনায়। শ্রেয়া ঘোষালের কণ্ঠে এই গানটি শুনতে শুনতে আপাতত এ পর্ব থেকে সাময়িক বিদায় নিচ্ছি, ফিরে আসছি 11:10 আপনাদের প্রিয় অনুষ্ঠান রবিবারের বৈঠক নিয়ে, সঙ্গে কল্পলাল শুধুমাত্র 100.1 FM গোল্ডে।

100.1 FM গোল্ড টিউন করেছেন আপনি আর শুনছেন রবিবারের বৈঠক। অল্পলাল আছে আজ রবিবারের বৈঠক নিয়ে, একদম শেষ ঘন্টা, 12টা পর্যন্ত আছি। আজ কথা হচ্ছে পুজোর চারটে দিনের যে বাঙালির আবেগ, স্মৃতি আর ভালোবাসার উৎসব। একজন শ্রোতা জানালেন

এবছরে কিন্তু আমাদের উপনি পাওনা, মানে দুটো সপ্তমী, তার মানে পুজোয় পাঁচটা দিন, কিন্তু স্মৃতিপটে আমাদের যে ছবি ভেসে ওঠে সেখানে কিন্তু চারটে দিন, বিশেষ করে যদি আরও স্মৃতির গভীরে ডুব দিই সেখানে তিন দিন, সপ্তমী অষ্টমী নবমী, এই তিনটে দিনকে কেন্দ্র করেই বোধ হয় বাঙালির পুজোর স্মৃতি, স্মৃতির কথা বলছি আমি, কিন্তু বর্তমান পুজোর প্রসঙ্গে যদি আসি তাহলে দিন সংখ্যা অবশ্যই বেড়ে যাচ্ছে, কিন্তু আমাদের স্মৃতিপটে পুজোর ওই কয়েকটা দিন, তিন থেকে চার দিন, ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী, কারণ দশমীর দুপুরে দর্পণ বিসর্জন, তারপরে কিন্তু মায়ের বিসর্জনের পর আর সেই যে পুজোকে কেন্দ্র করে আড্ডা, বাঙালির খাওয়া দাওয়া, তারপরে আরেকটা অন্যরকম আনন্দ, কোলাকুলির আনন্দ, দশমীর শুভেচ্ছা জানানোর আনন্দ, প্রণাম করা, সেগুলো তো আছে, কিন্তু সেই বিষয়টা আমরা আরও কিছুদিন পরে যাব। আপাতত পুজোকে নিয়ে যে আমাদের স্মৃতি, আমাদের নস্টালজিয়া, সবটাই কথায় কথায় উঠে আসছে, আপনাদের কথায় কিছুটা হয়তো আমিও শেয়ার করছি, এবং আপনারা হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজও করছেন, ফোনও করছেন, সবটাই করুন। গান শুনতে শুনতে আবার অপেক্ষা করি আপনার ফোনের জন্য, আবারও কিছু কথা, যে কথা আজকের এই দিনে ভীষণভাবে মনে পড়ে যায়, সেই সমস্ত কথাই শুনবো আজ আপনাদের সঙ্গে। 100.1 FM গোল্ডে শুনতে থাকুন, সঙ্গে রাখুন FM গোল্ড।

পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে হোয়াটসঅ্যাপ করেছে, লিখেছে, পুজোর দিনে অঞ্জলি দিতাম মায়ের রাঙা পায়ে, শিউলির আবেশ পড়ত ঝরে নির্জন হৃদয়ে ছেদ, আরাধনার আবেদন হৃদয়ের এই আকুতি, অষ্টমীর সন্ধে মায়ের পায়ে আরতি, একটু হাসি ফোটাতে চাই আজও মানুষের মুখে,

এই পূজোয় প্রতিটা প্রাণ যেন থাকে এই সুখে। পায়েল ব্যানার্জি বেলগড়িয়া থেকে আমাদের মেসেজ করেছে, টেক্সট মেসেজ করেছে, এছাড়াও হোয়াটসঅ্যাপ মেসেজ আছে, কে করেছে দেখেনি। প্রভাতী ভট্টাচার্য লিখেছেন বেহালা থেকে, স্মৃতির স্মরণী বে চলে যাই কোন সুদূরে, শিশুকালে যেথায় ঠাকুর দেখতাম ঘুরে ঘুরে, গ্রামের মাঝ

0: একসাথে পূজোর দালানে, দুই চার দশ আঠারো হাত দুর্গা একই অঙ্গনে, দশ বারোটি গ্রামের লোকে চাঁদা দিয়ে একসাথে মেতে উঠত পূজোর দিনে জিলিপি পাপড় হাতে। আজ দেখি পূজোর সংখ্যা গ্রামে শহরে অজস্র। ওই পূজো সেরা আমার কাছে আছে কোনো রহস্য। এখন আমি বেহালাবাসী, চারিদিকে দুর্গা পুজো, তবুও আমার মন টানে সেই ছোট্টবেলার দশভূজা। বাহ, প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে ছন্দে ছন্দে বিষয়টা তুলে ধরেছেন এবং যেটা উনি করেন খুব ভালো লাগলো, ওনার এই আবেগ বা এই নস্টালজিয়ার কথা জানতে পেরে। সঙ্গমিত্রা ঘোষ কাকিনারা ভাটপাড়া থেকে লিখেছেন, যখন খুব ছোট ছিলাম মা সাজিয়ে দিতেন দিনের বেলা একরকম, রাতে অন্যরকম, একটু বড় হবার পর বন্ধুদের সাথে দেখতে যাওয়া, ঠাকুর দেখতে যাওয়া, এখন সবই অতীত, এখন সবই স্মৃতিতে। সঙ্গমিত্রা ঘোষ কাকিনারা ভাটপাড়া থেকে লিখেছেন, এটা আমার সংযোজন, এখন সবই স্মৃতিতে। এবং এই যে দিনগুলো পূজোর এই সময়টাতেই বরং এই স্মৃতি বড্ড বেশি আমাদের মানে মনটাই বোধ হয় উস্কে দেয় যে অমুক সময় অমুক দিনে এই এই কাজগুলো করতাম। এটাই তো আমাদের আবেগ, এটাই তো আমাদের ভালোবাসা। আপনি কি বলছেন? 2248 8085-এ শ্রোতা রয়েছেন, দেখে নি কে রয়েছেন। নমস্কার।
1: নমস্কার কল্পলাল দাদা ভাই।
0: হ্যাঁ হ্যাঁ, নমস্কার, কে বলছেন?
1: আমি ছাবড়াকোন নাচনকোন্দা বাঁকুড়া থেকে প্রবীর কুমার মন্ডল দাদা ভাই।
0: বলুন প্রবীর।
1: হ্যাঁ দাদা ভাই, দেখুন আমাদের আমার পুজো মানে আমাদের ঘরে যখন ম্যাট বাঁধা হতো, মানে ঠাকুরের যে আটচালার ম্যাট বাঁধা হতো, সেই যে বসে থাকা মানে নারায়ণ দাদুর কাছে আর নারায়ণ দাদুর ফাই ফরমাস খাটা, যে নারায়ণ দাদু বলতো চা নিয়ে আয়, চা নিয়ে আসতাম, মাকে জ্বালাতাম, স্কুল যেতাম না, সেই মায়ের হাতে মার যে স্কুল যাবি না কেন। তো যতদিন ঠাকুরের ম্যাট বাঁধা হতো, মাটি দোমাটি হ্যাঁ এবং রং অবধি এই ঠাকুরের আটচালায় বসে থাকা আর সেই মানে নারায়ণ দাদুর ফাই ফরমাস কাটা, এই আনন্দটা, অনাবিল আনন্দটা আজ মনে মনে ভাবি যে সত্যি করে সেই দিনটা যেন আবার ফিরে আসে। হ্যাঁ, মায়ের হাতের মার, হ্যাঁ, এবং খেতে মানে খেতেও যেতাম না, তখন ডেকে ডেকে খেতে নিয়ে যেত, আর হ্যাঁ সে চান করতাম না, চান করিয়ে দিত। এই যে মায়ের আনন্দটা, মা যে মায়ের আনন্দ আজ মনে পড়ে যে সত্যি করে সেই আনন্দ, এবং মানে অমাবস্যায় যে আপনার মহালয়ের দিন মা যে রেডিওটা চালিয়ে দিয়ে আর ধূপকাঠি জ্বেলে দিত, শাঁখ বাজাতো, এই যে মানে তার শিউলি ফুল কুড়িয়ে নিয়ে আসা, ঠাকুরের পায়ে দেওয়া, এই আনন্দটা সত্যি করেই আজ কিন্তু আপনি আমাদের আমার মনিকোঠায় অন্তত উস্কে দিয়েছেন দাদা ভাই। এই উস্কানোটা সত্যি করেই আজ মনে পড়ছে, এবং আজ আমরা তো সেই মানে 61 বছরে পড়ে গেলাম, আর ওইটা তখন ছিল 6-7 বছরের বালক, সেই জায়গাটা কিন্তু আজ আপনি আমাদেরকে উস্কে দিলেন দাদা ভাই, এইটুকু বললাম।
0: ভালো থাকুন, আপনিও শুভরাত্রি জানালাম, তবে সঙ্গে তো থাকবেন 12টা পর্যন্ত যেহেতু আছে। এই স্মৃতিতে থেকে যাওয়া বেশ কিছু ফেলে আসা দিনের ঘটনা, যেগুলো সত্যি মনে পড়ে গেলে একটা ভালো লাগার আবেশ তৈরি হয়। আর পুজোর কথা যখন হয় তখন খাওয়া দাওয়ার কথা হবে না, সেটা কি হয়, কারণ বাঙালির পুজো মানেই তো খাবারের একটা আলাদা উৎসব বলাই যায়। অষ্টমীর ভোগের খিচুড়ি, লাবড়া, বেগুনি, চাটনি, পায়েস, এসবের কথা মনে পড়লে আজও ভালো লাগা তো থাকেই, জিভে পর্যন্ত জল আসে, চলে আসে। কিন্তু ছোটবেলা সেই পুজোর খাবারের আনন্দটা কিন্তু একটু অন্যরকম স্বাদের মধ্যে সীমাবদ্ধ ছিল, কারণ এর সঙ্গে জড়িয়ে ছিল পরিবারের মানুষদের একসঙ্গে খাওয়া, যেটা এখনও হয়, এখনও হয় না এমনটা নয়, প্যান্ডেলে প্রসাদ নেওয়া, বাড়িতে বিশেষ রান্না হওয়া, আর উৎসবের দিনে পছন্দের খাবার পাওয়ার একটা আনন্দ তো থাকতই। কিন্তু মনে আছে কি, পূজোর সেই সময় বাড়িতে কোন বিশেষ রান্নাটা হলে মনটা আনন্দ হতো? হ্যাঁ, অষ্টমীর লুচি, সাদা আলুর তরকারি, নবমীর মাংস, এটা তো একটা অন্যরকম আমেজ তৈরি হয়। আমরা জানি এই দুটো দিনে এই স্পেশাল রান্না হবে, কেউ হয়তো অপেক্ষা

0: করেন ওই যে বললাম লুচি আলুর দমের জন্য, কেউ মাংস ভাতের জন্য, আবার কারো পছন্দ ওই যে দশমীর বিজয়ের মিষ্টি। এছাড়া প্যান্ডেলে প্যান্ডেলে গিয়ে ফুচকা, ঘুগনি, এগরোল, আরও যে সমস্ত আছে, বিরিয়ানি থেকে শুরু করে যা যা আছে, মানে খাবারের লিস্টের যে তালিকা সেটা কিন্তু শেষ হয়ই না। বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে ফুচকা খাওয়া, কেউ বেশি ঝাল চাইছে, কেউ বেশি টক চাইছে, মানে এটা আমি বলছি না এখনও হয়, কিন্তু এখন এত রকম মাধ্যম, বিনোদনের এত রকম ক্ষেত্র তৈরি হয়েছে, ফলে কোথাও যেন, কোথাও কোথাও হয়তো ফিকে হয়নি, কিন্তু কোথাও যেন কলকাতা শহরে সব কিছুর মাঝেই এই যে আলাদা করে দাঁড়িয়ে একটা আনন্দ উপভোগ করা খাওয়া দাওয়াকে কেন্দ্র করে না, বড় বড় রেস্তোরাঁ হয়েছে, সেখানে খাবারের লাইন পড়ছে, অনেকে আবার এত বেশি হেলথ কনশিয়াস যে এই সমস্ত খাবারের দিকে ফিরেও তাকাচ্ছেন না, সেটা অবশ্যই জরুরি, কিন্তু পুজোর দিনে একটু ভুলভাল খাওয়া, এই আইসক্রিম খেলাম, খাওয়ার পরে আবার ঘুগনি খেলাম, ঘুগনি খেয়ে আবারও কোল্ড ড্রিঙ্কস খেলাম, মানে এই যে ভুলভাল খাওয়ার মধ্যেও কিন্তু একটা অনাবিল আনন্দ ছিল অন্তত সেই সময়টায়, আমার অন্তত মনে হয়। হ্যাঁ, যতই ভুলভাল খাবারে খাই শরীরটা কিন্তু ঠিকঠাক থাকতো, হয়তো তার প্রেসটা অন্য সময়ে দেখা দিত, তো এরকমটা কিন্তু সেই সময় কম বেশি দেখাই যেত। আর আপনার মনে এরকম কোনো ঘটনার কথাও কি দিচ্ছে কি? কে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে, দেখে নি। নমস্কার। হ্যালো,
1: হ্যালো,
0: কে বলছেন?
1: হ্যালো,
0: হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি।
1: ঠাকুর দেখা একটা মজাই ছিল, আলাদা একটা আনন্দ, সেই আনন্দটা কিন্তু এখন কিন্তু নেই দাদা।
0: কেন, কিভাবে নেই, কেন নেই?
1: আগে দেখুন, দেখুন দাদা, আগে ছোটবেলায় দেখেন সবার সাথে ঠাকুর দেখার দেখা, মা বাবার সাথে ঠাকুর দেখা, তাই না? তারপর নতুন জুতো পরা, পায়ে ফুসকা পরা,
0: না সেগুলো এখন নেই কেন? সেগুলো তো এখনো আছে। উপভোগ করছে অন্যভাবে।
1: তারপর আর, হ্যালো,
0: হ্যাঁ বলুন বলুন।
1: বলছি কি দাদা, আগে পুজোর সংখ্যার বই বেরোতো, আমরা সেই আশা করে থাকতাম যে পুজোর সংখ্যার বই, লতা মজুরি, আশা, ছবি দেখতাম, নতুন নতুন ওই পুজোর সংখ্যার গানগুলো বেরোত,
0: পুজোর গান,
1: হ্যাঁ পুজোর গান, এগুলি খুব ভালো লাগতো। এখন দাদা, এখন কি বলেন তো, দিনের পর দিন মানুষও পরিবর্তন হচ্ছে, দিনও পরিবর্তন হচ্ছে, সবকিছু পরিবর্তন। আর আপনার কথা এত মিষ্টি, সবাই বলছে আপনার কথা, আপনি বোধহয় মধুটা বোধহয় বেশি খেয়েছেন না?
0: এটা আমাদের শ্রোতার যারা আমাকে ভালোবাসে তারা এই কথাটাই বলবে, আবার যারা ভালোবাসে না তারা বলবে তেতো খেয়ে এসছে নিশ্চয়ই।
1: না না দাদা, সবাই আপনাকে ভালোবাসে, সবাই তো বললে যে আপনার কথাবার্তা খুব মিষ্টি, সত্যি। আপনি যে যেগুলো কথাগুলো বলছে, ছোটবেলার স্মৃতিগুলি যেন আপনি যেন সব ফিরিয়ে দিচ্ছেন।
0: আপনারা ভালোবাসেন, হ্যাঁ আপনিও, হ্যাঁ নমস্কার দিদি, আপনিও ভালো থাকুন, আর আপনাদের এই ভালোবাসাটা আমার উপর থাকুক সারাটা সময়, তবেই কিন্তু আমার ভালো লাগার জায়গাটা তৈরি হবে। খুব ভালো থাকবেন সবাই। এই তো পুজোর আড্ডা, পুজোর স্মৃতি। একটা জিনিস ভীষণ মনে পড়ে যায়, সেটা হচ্ছে স্কুলের ছুটি, একটা লম্বা টানা ছুটি, প্রায় এক মাস, এবং স্কুলের শেষ কয়েকটা দিন যেন কাটতেই চাইতো না। রোজ স্কুলে যেতাম, পাড়ার বা বিভিন্ন জায়গার যে প্যান্ডেলের বাঁশ পড়া থেকে শুরু করে ঠাকুরের কোনো কোনো মণ্ডপে ঠাকুরের কাঠামো তৈরি, সবটাই দেখতে দেখতে যেতাম, আর মনে হতো কবে ছুটি পড়বে, কবে ছুটি পড়বে, কবে বাড়ি ফিরে পুজোর প্রস্তুতি শুরু হবে, কবে বন্ধুদের সঙ্গে দেখা হবে। ছুটি শুরু হওয়ার পর মনে হতো হাতে তো এখন অনেক সময়, সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠি, দুপুরে খাওয়া দাওয়ার পর আজকে গল্পের বই পড়ব, বিকেলে বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়া, দিনগুলো যেন চলতো নিজের গতিতে। অনেকেই পুজোর ছুটিতে মামাবাড়ি বা দাদুবাড়ি যেতেন, সেটার একটা অন্যরকম আনন্দ তো ছিলই, সমবয়সী ভাই বোনদের সঙ্গে দেখা হওয়া, একসঙ্গে খাওয়া, খেলা, গল্প করা, ঘুমোতে যাওয়ার আগে নানান কথা বলা, সব মিলিয়ে ওই সময়টা একটা প্রাণবন্ত পরিবেশ যেন তৈরি হলো। এটা হচ্ছে ডিউরিং পূজা ভ্যাকেশন, পুরো পূজার ছুটির কথা বলছি, পুজোর চারটে দিনের বাইরের আর কি সময়টা। বয়স্কদের কাছে হয়তো সেই দিনগুলো ছিল অন্যরকম ব্যস্ততা, ছোটদের কাছে একটা অন্য অভিযান। আজকে শিশুদের

এই অভিজ্ঞতা অনেকটাই বদলে গেছে। পড়াশোনা, বিভিন্ন কার্যকলাপ, প্রযুক্তি সব মিলিয়ে তাদের জীবনের ব্যস্ততাটাও কিন্তু একটু অন্যরকমভাবে এসছে, আসবে হয়তো আগামীতে। এই পরিবর্তনটা আরও অন্য জায়গায় চলে যাবে, কিন্তু স্মৃতিতে রয়ে যাবে এই পুজোকে কেন্দ্র করে যে ভালোবাসার মুহূর্তগুলো, ভালো লাগার মুহূর্তগুলো, আমাদের আবেগ, বাঙালির আবেগ, নস্টালজিয়ায় ভোগা সবটাই স্মৃতিতে থেকে যাবে। এবং এই থেকে যাওয়াটা কিন্তু একটা অন্যরকমভাবে আপনার পুরো বৎসরের রসদ, সম্বৎসরের রসদ বলা যেতে পারে, যেটা পুরো বছর আপনাকে ভালো রাখবে, আপনার চারপাশের মানুষকে ভালো রাখবে।

আচ্ছা, কলকাতার কথা উঠলেই আমাদের মনে কি কি ছবি ভেসে ওঠে? হয়তো হাওড়ার ব্রিজ, হলুদ ট্যাক্সি, কলেজ স্ট্রিটের বইপাড়া, কফি হাউসের আড্ডা, কিংবা উত্তর কলকাতার পুরনো বাড়ির সরু গলি। কিন্তু আশ্বিন মাস এলেই এই কলকাতার পরিচয়ের সঙ্গে জুড়ে যায় আরও একটি।

0: এই ছবি, সেটা হচ্ছে আলোয় মোড়া শহর, মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল, ঢাকের আওয়াজ, আর অবশ্যই দেবী দুর্গার মুখ। এই সময় কলকাতা যেন একটা অন্য শহর, একটা অন্যরকম শহরের হয়ে ওঠার একটা চেষ্টা, যে শহর বছরের অন্যান্য সময় কাজের ব্যস্ততায় ছুটে চলে, সেই শহরই পুজোর দিনগুলোয় আনন্দের এক বিশাল মঞ্চে পরিণত হয়। কেউ ঠাকুর দেখতে বেরিয়ে পড়েন, কেউ বন্ধুদের সঙ্গে আড্ডা দেন, কেউ পরিবারের সঙ্গে সময় কাটান, আবার কেউ পুজোর নানান আয়োজনের মধ্যে দিয়ে নিজের শিল্পী সত্তাকে প্রকাশ করেন। কলকাতার দুর্গাপুজো একটা অন্যরকম ধর্মীয় আমেজ তো থাকছেই, কিন্তু তার সঙ্গে মিশে থাকছে তার ইতিহাস, তার স্থাপত্য, ভাস্কর্য, সঙ্গীত, আলোকশিল্প, সামাজিক সম্পর্ক এবং সেই সঙ্গে সঙ্গে মানুষের সৃজনশীলতা। যদি ফিরে তাকাই সেই বনেদেবাড়ির পুজোর দিকে, পাশাপাশি বারোয়ারি পুজো, থিম পুজো, সবটাই তো কলকাতার পুজোর ইতিহাসে একটা ঐতিহ্যের জায়গা করে নিয়েছে। আসলে যে সর্বজনীন দুর্গাপুজোগুলো আমরা দেখি তার অনেক আগে থেকে কিন্তু এই বাংলার বিভিন্ন অঞ্চলের জমিদার পরিবার, রাজ পরিবার এবং বৃত্তশালী পরিবারগুলিতে দুর্গাপুজোর আয়োজন হতো বারোয়ারি পুজোর আগেও। এবং সেই পুজো যে শুধু ধর্মীয় আচার ছিল এমনটা তো নয়, কারণ পরিবারের সামাজিক মর্যাদা, ঐতিহ্য এবং সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে তার সম্পর্ক ছিল একটা নিবিড়। কলকাতার বহু পুরনো বাড়িতে আজও কিন্তু সেই ঐতিহ্য বেঁচে আছে, অর্থাৎ যে পুজো একটা সময় কলকাতার যে রাজবাড়ি বা বনেদি বাড়িতে হতো সেই পুজোর ঐতিহ্যটা কিন্তু আজও তারা বাঁচিয়ে রেখেছে। ফলে যে পুজো আমাদের স্মৃতিতে রয়ে গেছে, আজও যদি সেই জায়গায় আমরা পৌঁছে যাই দেখতে পাবো একইভাবে পুজোর সেই ধারা রয়েছে, হয়তো মানুষগুলো নতুন সেই জায়গায়। 2248 8085 শ্রোতা রয়েছেন আমাদের সঙ্গে, কে রয়েছেন একবার দেখে নিন। নমস্কার, হ্যালো, হ্যাঁ কে বলছেন?
1: শুভ সন্ধ্যা দাদাভাই, আমি কলোনি থেকে মানবেন্দ্র মুখোপাধ্যায় বলছি।
0: বলুন মানবেন্দ্র বাবু।
1: দেখুন দাদাভাই, বর্তমানে আমার 60 বছর বয়স। আজ থেকে 25-30 বছর বা 35 বছর আগে যে পুজোর আনন্দ, সেই আনন্দ জানি আস্তে আস্তে করে এই থিম পুজোর মাধ্যমে সেটা কিরম যেন মলিন হয়ে গেছে। কেন এই জন্য বলছি, বিভিন্ন পুজো মণ্ডপে যখন আমরা ঘুরতাম স্বর্ণযুগের শিল্পীদের, সেই যে স্বর্ণকণ্ঠের মানে গান পরিবেশন করতেন, বিশেষত আমার অঞ্চলে এখানে আছে ভারত মাতা নামে একটি পুজো কমিটি, এখানে বিশাল পুজো হয়। এখানে সদ্য শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র মহাশয়, সতীনাথ মুখোপাধ্যায়, অনেক বিখ্যাত বিখ্যাত শিল্পীরা এসে গান পরিবেশন করতেন। সেই যে উন্মাদনা, আর বিশেষত আমরা তাকিয়ে থাকতাম মানে পুজোর প্রারম্ভে মানে আগে যে কোন শিল্পী এবার পুজোর কি রেকর্ডিং করছেন, তারপর শারদীয়ার সংখ্যা, তারপর বিশেষত বিভিন্ন লেখকের যে বই, এগুলো না আমরা সত্যি কালে কালে না হারিয়ে ফেলেছি। এখন এই জিনিসটা না আমরা উপলব্ধি করতে পারছি না। আর বন্ধু বান্ধবের আড্ডা তো সে থাকবেই, সে তো পুজো মণ্ডপে চারটা দিন যে আমরা সবাই মিলে একসঙ্গে আড্ডা দেবো, গল্প গুজব করবো, ঠাকুর দেখতে যাবো, হোল নাইট ঠাকুরও আমরা সব বন্ধু বান্ধব মিলে বেরোতাম দেখতে। কিন্তু আস্তে আস্তে পুজোর যে মাধুর্যটা এটা একটু হলেও কমে আসছে, তাই নয় কি?
0: হ্যাঁ, সেটা তো অবশ্যই আমাদের অপরাপর যারা শ্রোতারা আছেন বলবেন, মাধুর্য কমে আসছে কিংবা মাধুর্যের কোনো পরিবর্তন হয়েছে কিনা সেটা অবশ্যই আমাদের আরও যারা শ্রোতারা আছেন তারাও বলবেন। আসলে বিষয়টা হচ্ছে যে আমরা একভাবে ছোটবেলার পুজোটা কাটিয়ে উঠেছি, এখন সেটা আমরা খুঁজে পাই না। তবে এটাও ঠিক যে সময়ের সঙ্গে সঙ্গে তো সব কিছুরই পরিবর্তন। এখন ওই যে আমি একদম শুরুতেই বললাম, হাতে স্মার্টফোন, ছবি তোলার ধুম, সেই সময় তো এটা ছিল না। ফলে আমরা পুরো মানে আমাদের পুরো দৃষ্টি মানে পুরো যে আকর্ষণটা মূল কেন্দ্রবিন্দু ছিল হচ্ছে সেই মণ্ডপ, বন্ধুবান্ধব, পুজোর খাওয়া দাওয়া। কিন্তু এখন এত বেশি স্মার্টফোনের দৌলতে মানে সব কিছুই আমরা ওই ঠাকুর দেখতে গিয়েও দেখা যায় যে যারা যায়, আমি বহু বছর আমিও যাই না কিন্তু দেখেছি বা জানি যে সবই ওই হাতে ফোন নিয়ে মা দুর্গার প্যান্ডেল দেখার থেকেও আগে ছবি তোলা, এবং এই বিষয়টার মধ্যে মানুষ এত বেশি আবদ্ধ হয়ে পড়েছে।

এটার ভালো না খারাপ সেটা হয়তো আমাদের যারা একটু আগেকার আমরা পুজো কাটিয়ে এসেছি ছোটোবেলাটা তাদের কাছে খারাপ লাগতে পারে, আবার এই জেনারেশন বলবে না এটার মধ্যে একটা অন্য দামে যাচ্ছে, পরবর্তী সময়ে আবারও এইগুলোকে দেখবো, সোশ্যাল মিডিয়াতে দেব, বিভিন্ন জন বিভিন্ন রকম কমেন্ট পাস করবেন, তার মধ্যে তারা নিজের মতো করে আনন্দ খুঁজে পান। আসলে এই আনন্দটা নিজের মতো করে খুঁজে পাওয়া এটাই তো সব থেকে বড় ব্যাপার না? কিন্তু আমাদের কাছে দুর্গাপুজো মানেই একটা অন্যরকম আবেগ, আমাদের স্মৃতিতে ভেসে ওঠে নানান রকম ছবি, সেই ছবির কথাই উঠে আসুক আজ আপনাদের কথায়। পূর্ণিমা দত্ত লিখেছেন কোথা থেকে, শ্রীধাম গ্রাম গঙ্গাসাগর থেকে লিখেছেন, আগে আমি দুর্গাপুজোতে দুর্গাপুজো করতাম নাকি, এখনও করি কিন্তু বেশি বড় করি না। না ঠিক ক্লিয়ার হলো না পূর্ণিমা দত্ত যে মেসেজটা করেছেন, টেক্সট মেসেজটা একটু ক্লিয়ার করলে ভালো হতো। যাই হোক, তবে ওই যে আগের সঙ্গে এখনকার একটা তুলনা চলে আসছে, কিন্তু তুলনার মধ্যে একটু পজিটিভ কিছু উঠে আসুক, হয়তো এখনকার মানুষ এখনকার মতো করে পুজো কাটাচ্ছে এবং তাদের মতো করে ভালো লাগাটাকে খুঁজে নিচ্ছে এই পুজোর মধ্যে দিয়ে। আসলে আজকের দিনে পাড়ায় পাড়ায় যে দুর্গাপুজো দেখি তার পেছনে রয়েছে বহু মানুষের একটা কী বল সম্মিলিত উদ্যোগ, যেটা আমরা বলি তার একটা দীর্ঘ ইতিহাস। যে বারোয়ারি শব্দটা আমরা বলি, বারোয়ারি পুজো বা সর্বজনীন যে দুর্গোৎসব, সেটা একটি পরিবারের বদলে যখন একাধিক মানুষের যে উদ্যোগ, তার মধ্যে একটা অন্যরকম আনন্দ আছে। বাংলায় এই ধরনের পুজোর বিকাশের ইতিহাস আমরা যেটুকু জেনেছি সেটা হচ্ছে হুগলি জেলার গুপ্তিপাড়ায় নাম বিশেষভাবে আলোচিত। প্রচলিত ঐতিহাসিক বিবরণ অনুযায়ী সেখানে অষ্টাদশ শতকের শেষ ভাগে বারোয়ারি পুজোর সূচনা হয়েছিল বলে মনে করা হয়। সময়ের সঙ্গে এই সম্মিলিত পুজোর ধারণা আরও বিস্তৃত হয়, কলকাতাতেও পাড়াভিত্তিক এবং সর্বজনীন দুর্গাপুজোর প্রসার ঘটে এবং এই পরিবর্তনের তাৎপর্যটা আরও অনেক বড়। দুর্গাপুজো ধীরে ধীরে আরও বেশি মানুষের অংশগ্রহণের সুযোগ তৈরি করে দেয়, শুধু কোনো নির্দিষ্ট পরিবারের বাড়িতে নয়, পাড়ার মানুষ একসঙ্গে পুজোর আয়োজন করতে শুরু করেন। চাঁদা সংগ্রহ, প্রতিমা তৈরি, মণ্ডপ নির্মাণ, আলো লাগানো, ভোগের ব্যবস্থা, সব কিছুতেই মানুষের সম্মিলিত অংশগ্রহণ বাড়তে থাকে এবং এই পুজোকে কেন্দ্র করেই তৈরি হয় নতুন সামাজিক সম্পর্ক। সেই সম্পর্কগুলোর কথা, সেই পুজোকে কেন্দ্র করে আনন্দ উপভোগ করার কথা সবটাই আমাদের স্মৃতিতে রয়েছে এবং স্মৃতিপথে ভেসে উঠুক আপনাদের সেই কথা আর কি, যেটা স্মৃতিতে রয়েছে সেটাই শেয়ার করুন। যেমন চন্দনাদি এবং রঞ্জনা মজুমদার বেলুর থেকে লিখেছেন যে, আমরা ছোটোবেলায় মহালয়া শেষ হতেই বেলুর মঠে চলে যেতাম তর্পণ দেখতে, তারপর ষষ্ঠী থেকে দশমী খাওয়া দাওয়া, বাড়িতে এক বিশাল আয়োজন, তারপর এক এক দিন এক একটা নতুন নতুন জামাকাপড় পরা, তারপর বাইরে খাওয়া দাওয়া, তারপরে বাইরে কেউ ফুচকা, কেউ মোগলাই, কেউ এগরোল, কেউ মিষ্টি, খাওয়া দাওয়া নিয়ে যে যার মতো করে ব্যস্ত থাকতাম। প্রথম দুদিন পাড়ায় ঘোরা, সব ঠাকুর দেখা, তারপর হাওড়া কলকাতা, হোল নাইট অবধি ঘুরতাম আমরা। আরেকটা জিনিস সব থেকে যেটা সকলের খুব প্রিয় ভালো লাগা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে অষ্টমীর দিন অঞ্জলি দেওয়া আর কুমারী পুজো দেখা। আমরা বেলুর মঠে যেতাম, সে কি অসম্ভব ভিড়, আমাদের বেলুর মঠের কুমারী পুজো না দেখলে মন ভরত না, এখন আর আমাদের সে আনন্দ নেই, শুধু নিজের লোকেদের হারিয়ে ফেলা বেদনা মন ভরে, বেদনায় মন ভরে, তবু সকলকে জানাই পুজোর শুভেচ্ছা, সকলে খুব খুশিতে থাকুক, আনন্দে থাকুক। বেলুর থেকে চন্দনাদি এবং রঞ্জনা মজুমদার। আবার অপেক্ষা করছি আপনাদের জন্য, টেলিফোনে সময় ভীষণ কম, ঘড়ি বলছি এই মুহূর্তে রাত 11:40, গান শুনি, গানের ওপারে কথা হবে কল্পলালীর সঙ্গে আপনাদের। গানে গানে কিশোর কুমার এই মুহূর্তে, গানের ওপারে প্রতীক্ষা আপনাদের জন্য 2488 0 8 5 এই টেলিফোন নাম্বারে এবং হোয়াটসঅ্যাপ নম্বর তো আছে 9903 0 5 999 2 তে।

শ্যামসুন্দর দাস, নারকেল বাগান, লস্করপুর, গড়িয়া, কলকাতা 153 থেকে লিখেছেন, অনেক শুভেচ্ছা জানাই দাদা ভাই আপনাকে। পূজোর আগে বাঁশের মণ্ডপে বাঁশ ধরে ঝোলা, স্মৃতির আড়ালে লুকিয়েছিল হয়নি কাউকে বলা। নতুন জামা পেলেই একটা নেচে উঠত মন, দামি কিংবা অদামি হোক ভালোবেসে করেছি আপন। ঝালমুড়ি আর তেঁতুলের চাটনি খেলেই মজা তুঙ্গে, ব্র্যান্ডযুক্ত দামি খাবার পেতাম না তাকে সঙ্গে। রং করা প্লাস্টিকের বাঁশিতে ফু দিতাম জোরে জোরে, তার শব্দে আনন্দে ভাসতাম এক পরম শান্তি।

0: শান্তির সুরে। সময় পেরিয়েছে অনেক দূর, হয়েছে পরিবর্তন, তবুও পূজোর আনন্দে এখনো টানে মন। মা দুর্গা ডেকে বলে, যেন আয়রে আমার সাথে, দুঃখ বেদনা দূরে থাকবে আমার আশীর্বাদে। তাই তো এখন পাড়ার মণ্ডপে নমস্কার জানাই তাঁর চরণে, আশীর্বাদ করো গো মা, সবার যেন সবার থাকে যেন শান্তি মনে। শ্যামসুন্দর দাস, নারকেল বাগান, লস্করপুর, গড়িয়া, কলকাতা 153 থেকে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন। পূজোর আবেগ, বাঙালির আবেগ, আনন্দ সবটা নিয়েই তাঁর স্মৃতিচারণা। সঙ্গে শ্রোতাও রয়েছেন, 2248-0085-এ কে রয়েছেন দেখে নি। নমস্কার, হ্যালো, হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন?
1: নমস্কার।
0: নমস্কার,
1: আমি ধুলাগড়ি উত্তরপাড়া ব্যানার্জিপোল থেকে বাবলু মোদি বলছি।
0: বলুন, খুব ছোট্ট করে বলুন, সময় খুব কম।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুজোর বিষয়টা বলছেন, কিন্তু আমার এখন বয়স ধরুন 65। আর 76-এ বাবার হাত ধরে সেই হাওড়া স্টোর থেকে একটা প্যান্ট কিনে এনেছিলাম, এত ভালো লেগেছিল। তখনকার দিনে সেই সময় বেল বক্স প্যান্টের ব্যাপার ছিল, তো আমি কিনেছিলাম একটা প্যান্ট, 85 টাকা দাম নিয়েছিল। তা সেই সময় তো টুকটাক, আমি আমার বয়স 11 বছর তখন, তা মা দর্জির কাজ করতো বলে মায়ের সঙ্গে থেকে থেকে ওই কিছুটা তো অভিজ্ঞতা বা অনুভূতি ছিল, সেই সেলাই টেলাই ফোনাই করতাম। বর্তমানে ওইটাই এখন পেশা হয়েছে, সারাটা জীবন ওই পেশাতেই আমি লাইফ শেষ করে ফেললাম। সেই অনুভূতিটা প্রতিদিন সকালে বেজে বার করে, সেই জামাটা বার করে, প্যান্টটা বার করে, সেই তার যে গন্ধর অনুভূতিটা এখনো আমার মধ্যে আছে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, সেই সময় যা ঠাকুর ঘুরে ঘুরে যা দেখেছিলাম বাবার হাত ধরে, আর এখনো হয়ে ওঠে না। আমি তো দর্জির কাজে ব্যস্ত, প্রচুর লোকের জামা কাপড় সেলাই করি, তৈরি করি, আমার আর ঘুরে ফিরে ঠাকুর দেখা তো হয় না। ওই বিসর্জনের সময় যখন ঠাকুর যায় প্রসেসিং করে রাস্তাতে, তখনই মা দুর্গার মুখটা দেখি। তবে একটা জিনিস আনন্দ লাগে কি জানেন তো, আমার জামা কাপড় পোশাক পরে লোকে যখন রাস্তায় বেরোয় দেখি তাদের, হ্যাঁ গোপনে আড়াল থেকে দেখি,
0: এইটাই তো
1: আনন্দ করছে। কিন্তু আমি আনন্দ করতে পারলাম না, এটা কিন্তু আমার মনের মধ্যে একবারও মনে হয় না। আপনাদের জন্য শেয়ার করছি আমি, তাই সকলেই আমার জামা কাপড় আনন্দ করছে, এটাই আমার সত্য। আমার তখন মনে হয় আমার আর ঠাকুর দেখারও প্রয়োজন নেই, আমার আনন্দ
0: রয়েছে, এটাই সব থেকে বড় আনন্দ। নিজের মতো করে আনন্দ খুঁজে পাওয়া, এটাই তো সবচেয়ে বড় প্রাপ্তি, এবং এই প্রাপ্তিটুকু নিয়েই তো সংবৎসরের চড়া, তাই না? খুব ভালো থাকবেন, সঙ্গে থাকবেন আমাদের।

0: গড়ি বলছে রাত 11:53, একদম শেষ শ্রোতাকে রয়েছেন আজকের এই অনুষ্ঠানের দেখে নি। নমস্কার, না শ্রোতা আমাদের সঙ্গে ছিলেন কিন্তু কোথাও থাকতে থাকতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। আমরা আবার অপেক্ষা করছি আপনাদের জন্য, তবে কিছু কথা তো শেষ মুহূর্তে বলার থাকেই। দেখি কে রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, মৌলি।
1: আজকাল আর তোমাকে পাওয়া যাচ্ছে না, কেন বলো তো?
0: না কেন, কি জানি, আমি তো অপেক্ষা করে থাকি।
1: আগে সব তো এরকম করে পাইনি। গানের মধ্যে তুমি দিয়ে নিলে, আগে সপ্তাহ তুমি গানের মধ্যে দাও নি,
0: সময়টা একদম দেখলাম কম,
1: গানের মধ্যে যদি একটু নিয়ে নাও তাহলে হয়।
0: আচ্ছা, পরে অপেক্ষা, মানে মনে থাকবে এই বিষয়টা আর কি। বলো মৌলি, কি খবর?
1: হ্যালো।
0: হ্যাঁ হ্যাঁ বলো। হ্যালো
1: হ্যালো,
0: হ্যাঁ শোনা যাচ্ছে?
1: হ্যাঁ কর্পোরালদা।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা একটু শুনি মৌলি, স্মৃতি কিভাবে ভেসে ওঠে স্মৃতিপটে, কি কি ছবি।
1: হ্যাঁ, আজকে তো তুমি খুব ভালো পূজোর আড্ডা দিচ্ছ, পূজোর কথা নিয়ে পূজোর আড্ডা।
0: হুম
1: হুম, ছোটবেলার অনেক কথা মনে পড়ছে গো। আর আমার মনে হয় কি, হ্যালো,
0: হ্যাঁ হ্যাঁ বলো বলো মৌলি,
1: দুদিকে কথা হচ্ছে।
0: রেডিও সেটটা তাহলে মিউট করে দিলে, নালে দুটো কথা এলে কানে এলে একটু কথা বলতে অসুবিধে হবে।
1: এবার ঠিক আছে?
0: হুম হুম হুম বলো।
1: দেখো ছোটবেলায় না, আমি আমি তোমাকে এখন তার সময়ও নেই, আমি তোমাকে একটুখানি বলি, এক মিনিট, এক মিনিট। মানে আমার মনে হয় কি, কম কম কিছুতে আনন্দ অনেক বেশি, আর বেশিতে আনন্দটা বোধহয় কমে যায়, জানো তো। ছোটবেলায় না খুব কম ছিল কিন্তু খুব আনন্দ ছিল, কিন্তু এখন বলতে নেই টাচুট, এখন হয়তো অনেক বেশি সবকিছু, কিন্তু এখন আনন্দটা কিন্তু আর নেই সেরকম ভাবে, নেই আছে হয়তো ছোটবেলার সাথে, এখন বড় বড় তো চেঞ্জ হবেই, কিন্তু সেইভাবে মানে একটা যে ছোটবেলার যে আনন্দ
0: সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না।
1: রাত দিন এক হয়ে যেত, হ্যাঁ সেই রাত দিন এক আনন্দটা কিন্তু এখন অতটা আর নেই।
0: ঠিক ঠিক,
1: তুমি খুব ভালো পুজো কাটিও।
0: হ্যাঁ হ্যাঁ,
1: এইটুকুনি বললাম।
0: একদমই একদমই,
1: পুজোর আগে জানি না তোমার সাথে কথা হবে কিনা।
0: না, পুজোর আগে এই আমার লাস্ট, আবার আমি পুজোর পরে আসবো। সকল শ্রোতাকে বলার, সকলে ভালো থাকুন, পুজোর আনন্দে মেতে উঠুন। একদম, তুমিও ভালো
1: আনন্দ করো।
0: ঠিক ঠিক ঠিক, তুমিও ভালো থেকো, আজ এইটুকুই থাক। আচ্ছা, একটা শেষ কথা একটুখানি না বললেই না, সেটা হচ্ছে ধরুন একটি মণ্ডপ তৈরি হলো, অন্যভাবে যদি আমরা ভাবি তার বিষয়, একটি পুরনো গ্রাম, মাটির বাড়ি, উঠোন, পুকুর, গাছপালা সব মিলিয়ে সেই পরিবেশও আমাদের কোনো পরিচিত স্মৃতিকে ফিরিয়ে আনে। হয়তো কোনো দর্শনার্থীর মনে পড়ে গেল তার গ্রামের বাড়ির কথা, বহু বছর আগে যে উঠোনে তিনি খেলতেন, যে পুকুরে তিনি স্নান করতেন, যে বাড়িতে তিনি পুজোর ছুটি কাটাতেন, সবটাই তার চোখের সামনে ভেসে উঠল। অন্য কোনো মণ্ডপে হয়তো ফুটে উঠল গ্রাম বাংলার কোনো হারিয়ে যাওয়া শিল্পের কথা, সেখানে গিয়ে কেউ প্রথমবার জানতে পারল সেই শিল্পের ইতিহাস। আবার কোনো মণ্ডপের বিষয় যদি হয় প্রকৃতি সংরক্ষণ, তাহলে দেখ তা দেখে একজন দর্শনার্থী হয়তো নিজের জীবনযাপনের অভ্যেস নিয়ে নতুন করে ভাবলেন। আর এখানেই বোধহয় বিভিন্ন পুজো উদ্যোক্তা বা যারা এই পুজো নিয়ে ভাবেন তাদের সার্থকতা। তো এভাবেই আমাদের স্মৃতিপটে ভেসে ওঠা পুজো এবং বর্তমান পুজো সব নিয়েই চলতে থাকবে এক অন্যরকম ভালো লাগা, এবং সেই ভালো লাগার মাঝেই আমরা আমাদের আনন্দটুকু, সম্বৎসরের আনন্দের রসদটুকু আমরাও খুঁজে নেব নিজের মতো করে। সকলে খুব ভালো থাকুন, ভালো ভাবুন, পুজো খুব ভালো কাটান, কারণ পুজোর আগে এই হচ্ছে প্রথম, এই শেষ আপনাদের সঙ্গে কথা, আবারও পুজোর পরে কথা হবে, অনেক অনেক কথা নিয়ে আসব। সকলে খুব ভালো থাকুন, আজকের মতো শুভরাত্রি জানালাম, কল্পলাল সকলকে বলছে শুভরাত্রি।

দুই বিশ্ববোধের স্রষ্টার একই অনুভূতি। রবীন্দ্রনাথ লিখলেন, পশ্চিম হতে খুলিয়াছে দ্বার, শেথা হতে সবে আনে উপহার, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। সলিল চৌধুরী লিখলেন, বিশ্বের নবমানচিত্রের স্রষ্টা যে আমাদের কোটি কোটি প্রাণ, ব্যক্তিসত্তার সঙ্গে ব্যাপ্তির মিলনের সেতু বাঁধার সঙ্গীত।

আধুনিক গানের অনুষ্ঠান আজ এখানে শেষ হলো। এবারে ছায়াছবির গান, বিভিন্ন ছায়াছবি থেকে। প্রথমেই পথে হলো দেরি ছায়াছবি থেকে পরপর দুটি গান সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

গবলেঞ্চে মরি পালিয়ে যাবার রাস্তা ধরি, হয়তো মনের দরজা খুলে তুমিও ছিলে বসে, বেসতে গেল সুন্দরী গো সবই কপাল দোষে, হয়তো মনের দরজা

ভালোবাসি ছায়াছবির পর এবারে জ্যাকপট ছায়াছবি থেকে পরপর দুটি গান শুনবেন নচিকেতা চক্রবর্তী শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

ছায়াছবির গানের অনুষ্ঠানটি আজ এখানেই শেষ হলো। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন DTH বাংলা পরিষেবায়। এখন নানা রঙের গান। নানা রঙের গানে প্রথমেই শুনবেন রাগ প্রধান গান, শিল্পী শিপ্রা বসু।

শুনছেন এরাক প্রধান গান শিপ্রা বসুর পর এবারের শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী।

শুনছিলেন রাগ প্রধান গান পণ্ডিত অজয় চক্রবর্তীর কণ্ঠে। নানা রঙের গানের অনুষ্ঠানে এবারে শুনবেন নজরুল গীতি, শিল্পী ফিরোজা বেগম।

শুনছিলেন নানা রঙের গানের অনুষ্ঠানে নজরুল গীতি ফিরোজা বেগমের কণ্ঠে। এবারে শুনবেন রূপঙ্করের কণ্ঠে নজরুল গীতি।

শুনছিলেন নজরুল গীতি রূপঙ্কর বাগচির কণ্ঠে। ঘড়ির কাঁটা টিকটিক করতে করতে পৌঁছে গেছে 3:53 হয়ে 12 সেকেন্ডে, প্রায় শেষের পথে আজকের এই আয়োজন। যাওয়ার আগে বলি, শুধু আজকের দিন নয়, শারদীয় উৎসবের প্রতিটি দিন হয়ে উঠুক রঙিন বর্ণময়, খুব ভালো কাটুক আপনাদের প্রত্যেকের প্রতিটা দিন। যাওয়ার আগে এই গানটি রাখলাম শুভঙ্কর ভাস্করের কণ্ঠে আপনাদের কাছে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: বর্তি সময় ভোর 4:02। আপনি শুনছেন প্রভাতী। প্রভাতীতে আজ আপনি প্রথমে শুনবেন খেয়াল, পরিবেশনায় বিদুষী অঞ্জনা নাথ, ভাটিয়ার রাগে।

প্রভাতীতে এতক্ষণ আপনি শুনছিলেন বিদুষী অঞ্জনানাথের পরিবেশনায় খেয়াল ভাটিয়ার রাগে। এখন আপনি শুনবেন সন্তুর বাদন পরিবেশনায় সন্দীপ চট্টোপাধ্যায় ভূপাল টোডি রাগে।

0: প্রভাতিতে এতক্ষণ আপনি শুনলেন সান্তুর বাদন, সন্দীপ চট্টোপাধ্যায়ের পরিবেশনায় ভূপাল টোরির আগে। এরই সঙ্গে শেষ হল প্রভাতী।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

ঘড়িতে সময় 5:01। আপনি শুনছেন আনন্দধ্বনি, সঙ্গে রয়েছি মহুল। আর আজ শুরুতেই স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত।